আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 10ই জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ, 16ই জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বন্ধুনায় আজ শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া গান। বন্ধুনা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সকল জেলায়। সিকিমের কিছু স্থানেও অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ।

খরিফ খানের ক্ষেত্রে পর্যায় বীজতলা তৈরি এবং বীজ বপন, ফসলের উপর সম্ভাব্য প্রভাব, ভারী বৃষ্টিপাতের কারণে জল জমে গেলে বীজ ঠিকমতো অঙ্কুরিত না হতে পারে বা বীজ পচে যেতে পারে, বীজ ধুয়ে যেতে পারে অথবা সমানভাবে না ছড়িয়ে অসমানভাবে ছড়িয়ে পড়তে পারে, যার ফলে চারাগাছ সব জায়গায় সমানভাবে না গজিয়ে ঝাঁকড়া বা ফাঁকা ফাঁকা হয়ে গজাতে পারে। এটি বীজতলার মাটির গঠনও নষ্ট করতে পারে এবং মাটির উর্বরতা কমিয়ে দেয়। অতিরিক্ত আর্দ্রতার কারণে ডাম্পিং অফ, গোড়া পচার মতো ছত্রাকজনিত রোগের অনুকূল পরিবেশ তৈরি হয়। পরামর্শ, ভালো মানের বীজ সংগ্রহ করুন এবং খরিফ ধানের বীজতলা তৈরির কাজ উপযুক্ত জাত কালতুড়ে, আদ্যে, সানুয়াতে, ঝাপাকা এবং দুধে। তবে বীজতলা তৈরির জন্য উঁচু অথবা জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে এমন জায়গা বেছে নিতে হবে। জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে 10-15 সেন্টিমিটার উঁচু বীজতলা তৈরি করা উচিত। অতিরিক্ত জল দ্রুত বের করে দেওয়ার জন্য উপযুক্ত ড্রেনেজ নালা তৈরি করতে হবে এবং জমির আল ও নালাগুলো কার্যকরভাবে রক্ষণাবেক্ষণ

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন, ধান চাষে ঝলসা রোগ ও খোলা পচা রোগ কিভাবে নিয়ন্ত্রণ করবে, বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
1: ধানের যে সমস্ত রোগ রয়েছে, সব থেকে যেটা ক্ষতিকর এখনও দেখা যাচ্ছে জমিতে, ঝলসা রোগ। পাতায় লক্ষ্য করলে প্রথমে দেখা যাবে চোখের আকৃতি বিশিষ্ট ছোট ছোট বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই দাগ যখন বড় হয়, অনেকটা মাকুর মতন আকার ধারণ করে বাদামি রঙের। এই দাগের মাঝামাঝি যে জায়গাগুলো অনেকটা ধূসর রঙের হয় আর হালকা একটা হলদে আভা দেখতে পাওয়া যায়। এই দাগগুলো পরবর্তীকালে জুড়ে যায় এবং গোটা গাছটাকে শুকিয়ে ফেলে। এই রোগের প্রাদুর্ভাব দিনের বেলা যখন তাপমাত্রা বেশি আর হঠাৎ করে রাত্রে তাপমাত্রা যখন কমে যায়, ওই সময়টাতে বেশি আক্রমণ হয়। এই ধানের ঝলসা রোগকে প্রতিহত করার জন্য আমাদের কার্বেন্ডাজিম বা প্লাস ম্যানকোজেব ট্যাঙ্কিতে 35-40 ml অথবা অ্যাজস্ট্রোস্ট্রবিন প্লাস টেবুকোনাজল অথবা ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল ট্যাঙ্কিতে 15 ml স্প্রে করলে এই রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।
0: খোলা পচা রোগ এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কিভাবে নিয়ন্ত্রণ করবে?
1: ধান গাছ যখন পর্যবেক্ষণ করবেন, চাষিরা ধান গাছের আগাটা একটু সরিয়ে দেখবে, গাছের গোড়ায় অনেকটা সাদা কালো ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। প্রথমে এই দাগটা অনেকটা বাদামি রঙের হয় এবং নির্দিষ্ট কোনো আকার থাকে না। পরবর্তীকালে এই দাগ যখন বাড়তে থাকে, অনেকটা সাপের গায়ের মতন সাদা কালো দাগ দেখতে পাওয়া যায়। এই রোগ দেখলে ইউরিয়ার ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে আর চাষিদের বীজ শোধনটা অবশ্যই করতে হবে। বীজ যদি শোধন করা যায়, সেক্ষেত্রে আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চা আসে, আমরা যেরকম বাচ্চাদের টিকা দিই বিভিন্ন রোগ প্রতিহত করার জন্য, সেরকম বীজকেও এটা টিকা হিসাবে কাজ করবে। একটা নির্দিষ্ট বয়স, প্রায় 30-45 দিন অবধি কোনো ওষুধ হয়তো এই রোগের জন্য প্রয়োগ করতে হবে না।
2: চাষবাসের টুকিটাকিতে আজ শুনলেন ধান চাষে ঝলসা রোগ ও খোলা পচা রোগ কীভাবে নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে বললেন দীপ সিনহা। কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় ডায়াবেটিস। লিখেছেন ডাক্তার সমর বন্দ্যোপাধ্যায়। ডায়াবেটিস রোগটি আসলে একাধিক রোগের সমন্বয় সৃষ্টি একটি অবস্থা, যেখানে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় ও সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে, মূলত ইনসুলিন নামক একটি হরমোনের অভাবজনিত কারণে। ইনসুলিন হরমোনটি অগ্নাশয় নামক একটি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর অভাব হয় যদি এর উৎপাদন ব্যাহত হয়। এই ধরনের ডায়াবেটিসকে বলে প্রাইমারি ডায়াবেটিস, অথবা ইনসুলিনের কর্মক্ষমতাকে হ্রাস করে এমন কিছু হরমোন যদি শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, যথা গ্লুকাগন, অ্যাড্রিনালিন, পিটিউটারি হরমোন, থাইরয়েড হরমোন ইত্যাদি। এই প্রকার ডায়াবেটিসকে বলা হয় সেকেন্ডারি ডায়াবেটিস। প্রাইমারি ডায়াবেটিস আবার দুরকম হতে পারে, যেমন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস টাইপ সাধারণত 30 বছরের নিচে দেখা যায় এবং হঠাৎ করেই হয়। ঠিক মতো সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং ইনসুলিন নির্ভর নয় বা টাইপ 2 ডায়াবেটিস, এটি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের দেখা যায়। ধীরে ধীরে আরম্ভ হয়, অতটা মারাত্মক নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত সুস্থ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা থাকে অভুক্ত অবস্থায় 80 থেকে 100 মিলিগ্রাম এবং ভরপেট খাবারের 2 ঘন্টা পরে এই পরিমাণ দাঁড়ায় 120 থেকে 140 মিলিগ্রাম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অভুক্ত অবস্থায় এই মাত্রা 120 থেকে 150 মিলিগ্রাম এবং খাবার 2 ঘন্টা বাদে 180 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম হয়। চরিত্রগত দিক থেকে ডায়াবেটিস রোগটি একটি দীর্ঘস্থায়ী

0: রোগ যা আমাদের বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গকে আক্রান্ত করে ও ধীরে ধীরে মৃত্যু ঘটায়। যেমন নার্ভ কোষকে আক্রমণ করে অসাড় করে দেওয়া, চোখ থেকে অন্ধত্ব, কিডনি ফেলিওর, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি। ডায়াবেটিস রোগটি যদিও উন্নত দেশগুলোতে বেশি দেখতে পাওয়া যায়, তবু আমাদের দেশেও এর হার বেশ বেশি। বংশানুক্রমিকভাবে রোগটি এক পুরুষ থেকে অন্য পুরুষে যেতে পারে। এছাড়া অলস জীবনযাপন, অতিরিক্ত ভোজন, স্নেহজাতীয় খাদ্য গ্রহণ, মদ্যপান, মেদ বাহুল্য ডায়াবেটিস রোগটি সৃষ্টি করতে সাহায্য করে। ডায়াবেটিস সন্দেহ করা হয় যদি কোনো মধ্যবয়স্ক ব্যক্তির হঠাৎ করে বারে বারে প্রস্রাব হয়, অতিরিক্ত জল পিপাসা পায়, অতিরিক্ত ক্ষীরে দেখা যায়, যুবকদের ওজন হ্রাস হতে শুরু করে। এছাড়া অনেক সময় কোনো রকম লক্ষণ ছাড়াই শরীরে এই রোগটি থাকতে পারে ও কোনো একটি রোগ জটিলতার লক্ষণ নিয়ে রোগী আসতে পারে। যথা বারে বারে ইনফেকশন হচ্ছে, একটা ঘা শুকোচ্ছে না, দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, বন্ধাত্ম, এই সমস্ত। ডায়াবেটিস হলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং ইনসুলিন নিতে হবে, সেই সঙ্গে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। রোগটি সম্পর্কে সঠিকভাবে জেনে রুটিন মাফিক প্রস্রাবে সুগারের মাত্রা দেখতে হবে ডায়াস্টিক্স নামে ড্রিপ পেপারের সাহায্যে। মাঝে মাঝেই রক্তে গ্লুকোজের মাত্রা দেখে নিতে হবে। সবচাইতে সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। ভাতের বদলে রুটি খেতে পারলে ভালো হয়, না হলে ভাত এবং রুটি মিলিয়ে খাবেন। শাক সবজি প্রচুর খেতে পারেন, তবে মাটির নিচের জিনিস যেমন আলু না খাওয়াই ভালো। চিনি মিষ্টি একদম নয়। ক্রিম তোলা দুধ, ছানা, টক দই খেতে পারেন, চা চিনি ছাড়া চলবে। মুরগির মাংস, চারা পোনা, ছোট মাছ খেতে পারেন, একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে তিনবারে খাবেন।
1: আলোক অনুষ্ঠানে আজ শুনলেন ডায়াবেটিস নিয়ে বললেন ডক্টর সমর বন্দ্যোপাধ্যায়। আরোগ্য আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী চন্দনা রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন চন্দনা রায়, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিশ্বায়ন মোদক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিশ্বায়ন মোদকের কণ্ঠে। যন্তার সঙ্গে তবলায় যোগেশ ছেত্রী এবং কিবোর্ডে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।

সুপ্রভাত। 31শে মে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। 24 ঘন্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপরের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 60 লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধূমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় 6 লক্ষ অধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ 1987 সালে বিশ্ব তামাক মুক্ত দিবস চালু করে। বিগত বছরে দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী উৎপাদনকারী এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন শম্পা বসাক, মহন্তপাড়া, জলপাইগুড়ি থেকে। বাঙালির মননীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এক চিরন্তন ও অবিচ্ছেদ্য সত্তা। তার কবিতা, গান, দর্শন ও জীবনবোধ প্রতিটি বাঙালির জীবনে দৈনন্দিন চিন্তাধারা, আনন্দ, বেদনা, সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মাধ্যমে কবি প্রকৃতি ও শিক্ষার যে মেলবন্ধন ঘটিয়েছেন তা মননে মুক্ত চিন্তার বিকাশ ঘটায়। তার হৃদয় মাঝে লুকিয়ে থাকা আনন্দানুভূতি, বিশ্বদর্শন সকল বাঙালিকে সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে শেখায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গান সকল বাঙালির আবেগ, প্রেম, পূজা, স্বদেশ ও প্রকৃতি প্রকাশের প্রধান মাধ্যম। আমাদের সকল বাঙালির প্রাত্যহিক জীবনের আনন্দানুভূতি থেকে জীবনের শেষ প্রান্তের বিষণ্ণতা পর্যন্ত তার সুর ও বাণী পাথেয়। বাঙালির সাহিত্য, সংস্কৃতি চর্চা, নাটক লেখালেখিতে তার লেখা আজও প্রধান উপাদান। ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকম সংকটে বা উৎসবে কবির বাণী ও কবিতা আজও মনকে সান্ত্বনা যোগায়। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের ও বিংশ শতাব্দীর প্রথম দিকের এক অসামান্য শিল্পী হিসেবে গণ্য করা হয়, যিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে গভীর প্রভাব রেখেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী, অনুপ্রেরণাদায়ী। লিখেছেন শম্পা বসাক, মহন্তপাড়া, জলপাইগুড়ি থেকে। এস এম সাবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, রবি কিরণ বলতে মূলত সূর্যের আলো, রবির রশ্মিকে বোঝায়। তবে বাংলা সাহিত্য সংস্কৃতিতে এই শব্দের এক গভীর ও কাব্যিক ব্যঞ্জনা রয়েছে। পাশাপাশি বাংলা সাহিত্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মকেও রূপকর্থে রবি কিরণ হিসেবে কল্পনা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মেধা ও সৃষ্টির আলোয় ভাষা ও সাহিত্য আজ বিশ্ব দরবারে উজ্জ্বল ও সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের রবি কিরণ যেন মানবতার অন্তরে জ্বেলে ওঠা অনন্ত আলোর ধারা। তাঁর সাহিত্য, সঙ্গীত ও দর্শনের মধ্যে দিয়ে মানুষ খুঁজে পায় আত্মমর্যাদা, মুক্ত চিন্তা ও সৌন্দর্যবোধ। রবীন্দ্রনাথ কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক জাগরণ পুরুষ। অন্ধকারাচ্ছন্ন সমাজে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিলেন। তাঁর চিন্তাধারায় ছিল মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও বিশ্বভ্রাতৃত্বের আহ্বান। রবিকিরণ কথাটি তাই শুধু সূর্যের আলো নয়, বরং রবীন্দ্র চেতনার সেই উজ্জ্বল শক্তিকে নির্দেশ করে যা মানুষের মনকে আলোকিত করে তোলে। তার রচনায় প্রকৃতির সৌন্দর্য যেমন মূর্ত হয়ে উঠেছে, তেমনি মানুষের দুঃখ, আশা ও স্বপ্নও গভীরভাবে প্রকাশ পেয়েছে। তিনি শিখিয়েছেন স্বাধীনভাবে ভাবতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং হৃদয়ে মানবতার বীজ লালন করতে। আজও রবীন্দ্রনাথের গান আমাদের সাহস যোগায়, তাঁর কবিতা নতুন স্বপ্ন দেখায় এবং তাঁর দর্শন সমাজকে সত্য সুন্দরের পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই বলা যায় রবি কিরণ আসলে রবীন্দ্রনাথের প্রদর্শিত চেতনার এক অনির্বাণ আলোকধারা, যা যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে চলেছে।
সংক্ষেপে বলা যায়, রবিকিরণ হল সেই প্রবহমান আলোকধারা যা প্রকৃতির অন্ধকার দূর করে এবং সাহিত্যাকাশে জ্ঞানের আলো ছড়িয়ে মানব মনকে আলোকিত করে। লিখেছেন এস এম সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। অমিতাভ গোস্বামী, আপনি লিখছেন শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি থেকে। প্রত্যহ দিনযাপনের শত গ্লানীয় দীনতার মধ্যেও যা লেখনীর অন্তর্নিহিত জ্ঞানের আলোকমালায় আমরা চিত্তশুদ্ধির পথ খুঁজে পাই, তিনি আমাদের চিরদিনের রবীন্দ্রনাথ। প্রেম, প্রীতি, আনন্দ, বেদনা, জীবনের সব অনুভূতিকেই তিনি স্পর্শ করেছেন। তবে সারা দেশে আজ ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, সেখানে রবীন্দ্র চেতনার প্রাসঙ্গিকতা আরও বেশি করে অনুভূত হচ্ছে। রবীন্দ্রনাথ ছিলেন মানবতার মহামন্ত্রে দীক্ষিত। ধর্ম তার কাছে মোহ নয়, মোহ থেকে মুক্তি। হেমন্তবালা দেবীকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার দেবতা মানুষের বাইরে নেই। মাদুরার মন্দিরে যখন লক্ষ লক্ষ টাকার গহনা আমাকে সগৌরবে দেখানো হল, তখন লজ্জায় দুঃখে আমার মাথা হেঁট হয়ে গেল। কত লক্ষ লক্ষ লোকের দৈন অজ্ঞানতা, অস্বাস্থ্য ওইসব গয়নার মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। ধর্মমোহ, কবিতায় তাই তিনি আহ্বান জানিয়েছিলেন, ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। ইতিহাস ব্যাখ্যা করে বলেছিলেন, যখন ভেদবুদ্ধিকেই মুখ্যত ধর্মবুদ্ধি বলে জ্ঞান করা হতে থাকে, তখন সুবৃহৎ ঐক্যবদ্ধ ভারতবর্ষের চিন্তা সফল হতে পারে না। হে হতভাগ্য দেশবাসীরা, পরস্পরের সুখে দুঃখে, সম্পদে বিপদে এক হইয়া মিলিত হইতে পারে না, তাহাদের জীবনধারণ বিড়ম্বনা। আসুন, রবীন্দ্রনাথের 166তম জন্মবার্ষিকীতে আমরা তার সেই কল্পিত ভারতবর্ষের সাধনা চিন্তা করি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। লিখেছেন অমিতাভ গোস্বামী, শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি থেকে। নির্মল কুমার রায়, আপনি লিখছেন পানবাড়ি কাজলদিঘি ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে। পৃথিবীর আকাশে বাতাসে আছে জাজ্জল্যমান রবি, বাঙালিদের হৃদয় মাঝে স্থান পেয়েছে বিশ্বকবি রবি। উদ্ভিদ ও প্রাণীকুলে প্রাণের সঞ্চার হয় রবির কিরণে, আর এক রবি রয়েছেন আমাদের হৃদয় সিংহাসনে। সেই রবির কিরণেই

বাংলা সাহিত্যের সৃষ্টি ও সম্ভার। তাই তো বৈশাখ মাস এলেই রবির কথা মনে পড়ে বারবার। রবির আলোয় আলোকিত হয়ে বাঙালিরা হয়েছে ভাগ্যবান। গান কবিতা গল্প ছড়ায় রবি ঠাকুরের জয়গান। রবি রয়েছেন আমাদের রক্তে মাংসে শিরায় অস্থিমজ্জায়। সেই রবিকিরণ ছড়িয়েছে বাঙালির বংশ পরম্পরায়। রবি আছে প্রতিটি মানুষের শয়নে স্বপ্নে চিন্তনে মননে। তাই তো রবিকিরণ আজও উজ্জ্বল এ বিশ্বভুবনে। 1268 সালের 25শে বৈশাখ রবি ঠাকুরের শুভ জন্মদিন। রবির কিরণেই আলোকিত সাহিত্য জগতে ফিরেছে সুদিন। বিদেশি শক্তি এসে যখন ভারত করেন জয়, তার প্রতিবাদ করেন কবি লেখার তীব্র ভাষায়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের রবি করেন প্রতিবাদ। ইংরেজ দেওয়া নাইট উপাধি রবি করেন পরিত্যাগ। রবির কিরণে উজ্জ্বল হয়ে সরল কালো মেঘ। ভারত মাতা মুক্তি পেল, ধন্য হল দেশ। সেই দেশেতে মিলেমিশে থাকব সবাই ভালো। রবি কিরণে মুছে যাক অন্ধকারের কালো। লিখেছেন নির্মল কুমার রায়, পানবাড়ি কাজল দিঘি, ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে। রেখা সরকার, সুভাষপল্লি আঙারকাটা পারুরবি জেলা কোচবিহার থেকে লিখছেন। প্রত্যুষা, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তুমি কিন্তু প্রত্যুষা আমার হৃদয়ের কথা বলার সুযোগ করে দিয়েছ। উদয়াস্ত রবি বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেমন কিরণ প্রদান করে জীবজগৎকে বেঁচে থাকা রসদ সরবরাহ করছে, তেমনি আমাদের প্রাণের রবি সাহিত্য জগতে সাহিত্যের কিরণ বিচ্ছুরিত করে বাংলা সাহিত্যকে প্রাণ সঞ্চারিত করে চলেছে। কবিতার কথাগুলোর মধ্যে দিয়ে একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে। পুরাতন ভৃত্য কবিতায় ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট ব্যাটাই চোর। আবার ছোট গল্পের ক্ষেত্রে পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার যখন চলে যাচ্ছেন, রতনের শোকে প্রকৃতিও কাঁদছে। গানের জগতে রবীন্দ্রনাথ ঠাকুর দিকপাল, কি নেই গানে! প্রকৃতি পর্যায়, পূজা পর্যায়, প্রেম পর্যায় থেকে বাউল আঙ্গিকেও তিনি গান রচনা করেছেন, সুর দিয়েছেন, চিত্রনাট্য ও নাটক লেখাতেও সিদ্ধ হস্ত। কবিগুরুকে সম্মান বা শ্রদ্ধা জানানোর মতো ভাষা আমার নেই। ওনার মানবিকতা ও সাহিত্য কিরণে আমরা প্রত্যেকে আলোকিত ও প্রাণ সঞ্চারিত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। লিখেছেন রেখা সরকার, সুভাষপল্লি আঙারকাটা পারুডুবি জেলা কোচবিহার থেকে। এবারে চিঠিটি লিখেছেন সোমা চক্রবর্তী, গ্রাম বাতাবাড়ি, জেলা জলপাইগুড়ি থেকে। আপনি লিখছেন, রবির কিরণে সমস্ত জগৎ যেমন আলোকিত হয় পৃথিবীর সমস্ত কোনায় কোনায়, ঠিক তেমনি আমাদের বাঙালি মায়ের কোল আলো করে 25শে বৈশাখ যে রবির আবির্ভাব হয়েছিল, তার কিরণে সমস্ত জীবকুল আলোকিত। শিশুকাল থেকে রবির কিরণ শুরু হয়, যতদিন যায় তার আলোই হয়ে ওঠে আমাদের আশ্রয়স্থান। শিশুকালের সহজ পাঠের ক খ অ আ শিখিয়ে দিল কথা কওয়া। মজার বই পড়তে বসে বুক করে না দুরু দুরু, কবিগুরু কবিগুরু। সহজ পাঠ বইটিতে ছোট ছোট শিশুদের সামাজিক ও মানসিক চিন্তাভাবনাকে সুন্দর করে সাজানো, যা আজও সময় উপযোগী। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। আবার কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা, এই বইটি পড়তে পড়তে ওদের চিন্তাভাবনাকে কোথায় নিয়ে যায় তা ওদের চোখের চাউনিতে অনুভব করা যায়। কি অপূর্ব রবির কিরণ! যতদিন যায় তার কিরণে আমরা উদ্ভাসিত হই। শিশুকালের যে নাচ গান আবৃত্তিতে মন ভরে থাকে, পরবর্তীতে সেই কিরণই বাস্তবতায় মিশে একাকার হয়ে যায়। সম্মুখীন হয় সেই কিরণের নানা প্রশ্ন, রোগে শোকে দুঃখে বেদনায়। তার আলোর উত্তাপের কিরণই আমাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়। মহাভারতের কর্ণকুন্তী সংবাদে কর্ণ বলেছিলেন, কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে। কিংবা সিংহাসন,
যে ফিরালো মাতৃস্নেহ, পাশ তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস। রবির কিরণে কর্ণের মাতৃস্নেহ সমাজে বার্তা এনেছে, মাতৃস্নেহের কাছে রাজ সিংহাসন অতি তুচ্ছ। কবির লেখনীতে আমরা নবনব জাগরণে জেগে উঠি। কবি আমাদের অন্তরে রবেন চিরদিন, তিনি যে সর্বকালের সর্বক্ষণের সার্বজনীন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নয়নে তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। কবি লিখেছেন, আমরা যে সংসারে বসবাস করি সেই সংসারে দুঃখের শেষ নেই, সেই দুঃখের সংসারে সারাদিন ভাঙা গড়ার খেলা চলছে। তাহারই নানা ধ্বনি, নানা বর্ণ, নানা ভঙ্গিমা আমরা দেখতে পাই। বিশ্ব সংসারের মধ্যে মনুষ্যত্বই সেই দুঃখের মহিমায় মহিয়ান, অশ্রুজলে তাহার রাজ অভিষেক হইয়াছে। কবির কাব্য মায়া শিরুদ্ধার্য করে বলি, তোমার কিরণে ধুয়ে মুছে যাক অন্তরের যত গ্লানি অবসাদ, নতুন করে দাও তব শক্তি আমায়। সেই নবশক্তিতে তোমার গানের কলিতে শেষ করি, মুছে যাক গ্লানি, ঘুঁচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। লিখেছেন সোমা চক্রবর্তী, পোস্ট অফিস পাড়া, গ্রাম বাতাবাড়ি, জেলা জলপাইগুড়ি থেকে। শান্তি সুধা ঘোষ হায়দারপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন, যিনি আমাদের আশ্বাস দিয়ে বলেছিলেন আমি তোমাদেরই লোক, তিনি রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। দিগন্তে উষার রবি চোখ মেলতেই জাগে প্রাণ, পল্লবী পল্লবী হিল্লোল তুলে ওঠে মর্মধ্বনি। আবার অস্তগামী রবির রক্তিম আভায় চরাচর জুড়ে রচিত হয় অপরূপ শোভা, তেমনি রবিকবির কিরণ ছটায় সাহিত্যের শাখা প্রশাখায় পল্লবিত হয় কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, শিশু সাহিত্য। মহাজাগতিক রবির কিরণে স্নাত হই প্রতিদিন, তেমনি রবীন্দ্রনাথ আমাদের জীবনের পরতে পরতে জড়িয়েছেন নিশিদিন। রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির সম্ভার নিয়ে আপামর বাঙালির মননে অতল জলের আহ্বান। রবীন্দ্রনাথের হাত ধরে ভাবনার সরণি বিয়ে পৌঁছে যায় অনুভবের ঠিকানায়। তিনি আছেন নিত্য কাজে, তার বাঁশি সদাই বাজে আমার হৃদয়পুরে। রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ নয়, তাকে পাই গ্রীষ্মের প্রখর তপন তাপে, বর্ষার মেঘমল্লারে, শরতের শিউলিতলায়, শিশির ভেজা ঘাসে, হেমন্তের ঝড়াকাশের বনে, জীর্ণ শীতের সাজে, বসন্তের দক্ষিণ হাওয়ায়। রবি ঠাকুর আমাদের গৃহের কুলুঙ্গিতে নিভৃতে জ্বলে থাকা প্রদীপের স্নিগ্ধ আলো। হে রবীন্দ্রনাথ, তোমার কিরণে চিরভাস্বর হয়ে থাকুক সাহিত্যাকাশ। অসীম আকাশে অগণ্য কিরণ, কত গ্রহ উপগ্রহ, কত চন্দ্র তপন ফিরিছে বিচিত্র আলোক জ্বালায়, তুমি কোথায়, তুমি কোথায়? লিখেছেন শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। কুহেলি দলুই পিপুললেন পশ্চিম বাগনান হাওড়া থেকে লিখছেন, রাতের আধার কেটে যায়, ভোরের সূর্য আসে জানালায়, আলোর পরশে অন্ধকারের আতঙ্ক সরে যায়, রোদ ঝলমলে সকাল মন ভালো করে দেয়। আমার এই জীবন আকাশ মাঝে মাঝে অন্ধকারে ঢেকে যায়, আমি আশ্রয় নিই গুরুদেবের চরণে, রবির আলো পথ দেখায় আমায়, রবিকিরণে সিক্ত আমি তরতাজা হয়ে উঠি, সংসারের গণ্ডিতে দিশাহারা হয়ে যাই, স্মরণ করি তাকে রবি ঠাকুর তাঁর কিরণে আলোকিত করেন আমায়। সকল যন্ত্রণা ভুলে যাই কয়েক লাইন গান যখন মনে মনে গুনগুন করি, কিংবা কয়েক পঙ্ক্তি কবিতা আবৃত্তি করি, মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কোনো দুঃখ। এবারে একটি ঘোষণা, এবছরকে উদযাপন করতে আজ অর্থাৎ 31 মে সন্ধে 6টা বেজে আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী, সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার।

পাদন থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়। শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণ পত্র সংগ্রহ করতে পারেন। ঘোষণাটি শেষ হলো।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় eir@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। অরিত্র দত্তগুপ্তর কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন সকাল 7:45 এবং বিকেল 4:50। সকাল 10:55 থেকে মন কি বাতের 134তম পর্বে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে বার্তা শুনবেন। এই অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকেও। ১২:30 নাটক লালন রচনা নীলরতন কাঞ্চিলাল, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। চন্দনা রায়ের কণ্ঠে লোকগীতি শোনা যাবে ১:50 এবং ১:40। ৩:30 যুব অনুষ্ঠানে আজ থাকছে জাতির উন্নতিতে যুবদের ভূমিকা নিয়ে কিছু কথা, থাকছে ভাওয়াইয়া শিল্পী কেয়া রায় এবং আবৃত্তি পরিবেশনে শাশ্বতী ভট্টাচার্য, উপস্থাপনা অনুষ্কা দে। চারটে গ্রামেগঞ্জে শুনবেন বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল চাষ নিয়ে, বলবেন বিশেষজ্ঞ ডক্টর রাকেশ রায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় আইভি দে। ১:07:05 থাকছে ডুয়ার্স দর্পণ। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা মুখোপাধ্যায়। বিশ্বায়ন মোদকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে ৮:30। ১০:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা।

যে কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী কিছু অনুষ্ঠান যেগুলো শুনতে পাবেন তার কথা। 7:30 হাম হায় রাহি পেয়ারকে, ত্রিবেণী শোনা যাবে 8:15, 9:00 ইন্দ্রধনু, 12:05 ইয়াদো কি মাহফিল, 1:00 সুরেলা সফর। বিবিধ ভারতীর আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশ জুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি হ্লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে

0: থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্র শিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষি মন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22 ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল CP অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। IPL ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে।

0: দেশ ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনবহুল ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে ভূগর্ভ পথে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্র পালকে এই সংক্রান্ত বিষয়ে সমীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট প্রস্তাব আকারে দিল্লিতে পাঠানো হবে বলে সূত্রের খবর। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমিজটে আটকে থাকা রাজ্যের বিভিন্ন প্রকল্প, রেলের জমিতে বেআইনি দখলদারি সহ নানা বিষয়ে গতকাল কলকাতা পুলিশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতা ময়দানে পিডব্লিউডি ট্রেনটি উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং রেলের আধিকারিকরা। রাজ্যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কলকাতায় গতকাল এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল জানিয়েছেন, এই কর্মসূচিতে প্রায় 2 কোটি গ্রাহক অন্তর্ভুক্ত হবেন। তিনি জানান, প্রথম পর্যায়ে সরকারি অফিস এবং ক্যাম্পাসগুলিতে জোর দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বড় গ্রাহক এবং এরপর ধীরে ধীরে আবাসিকদের কাছে স্মার্ট মিটার পৌঁছে যাবে। মন্ত্রী বলেন, গ্রাহক প্রিপেড এবং পোস্টপেড বিকল্পের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার প্রতিটি স্মার্ট মিটারের জন্য 900 টাকা ভর্তুকি দেবে। গ্রাহকদের মিটার বসানোর খরচ বাবদ প্রতি মাসে প্রায় 100 টাকা দিতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 95টি শিশু। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন সব থেকে বেশি সংখ্যক মানুষ। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ, 109 জন মহিলা। এর মধ্যে 335 জনকে রাখা হয়েছে বশিরহাট পুলিশ জেলার 3টি পৃথক হোল্ডিং সেন্টারে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত অভিষেক ব্যানার্জির বাড়িতেই চিকিৎসা চলছে বলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হলেও কেউই ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে ভর্তি রেখে চিকিৎসা করাতে রাজি হয়নি। উল্লেখ্য, মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গতকাল ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে আক্রান্ত হওয়ার পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে 3 জন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন। তৃণমূল সরকারে থাকাকালীন অভিষেক পেতেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জালের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সই জালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের ব্যক্তিগত গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে গতকাল তীব্র চাঞ্চল্য ছড়ায়। সরকারি ছাপ দেওয়া ত্রিপল কম্বলের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর উইকেট, হকি স্টিক, ক্রিকেট খেলার সরঞ্জাম, করোনাকালে ব্যবহৃত বিশেষ পিপিই কিট। ট্রাকে ভরে এই সমস্ত সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমপি ল্যাডের এমএলএ ল্যাডের ত্রাণ সামগ্রী জেলাশাসকের দপ্তরে ফেরত পাঠানো হচ্ছিল বলে দাবি করেছেন অরূপ রায়। এই ঘটনায় গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে মজুদ ডিজেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। নজরুল মোল্লা নামে ওই ব্যক্তি পলাতক। আটক হয়েছে 48 ব্যারেলে মজুদ কয়েক হাজার লিটার ডিজেল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের লুট মানুষের কাছে ধরা পড়ে গেছে বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার মন্তব্য করেছেন।
2: তৃণমূলের নেতাদের বাড়ি থেকে যে পরিমাণ জিনিসপত্র বেরোচ্ছে শুধু লুটের জিনিস নয়, তার সঙ্গে কিছু ক্ষেত্রে সরকারি জিনিস যেগুলো ত্রাণের জন্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল তৃণমূলকে, নেতাদের দেওয়া হয়েছিল, যিনি সেই সময় জনপ্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি হিসেবে তার কাছে দেওয়া হয়েছিল, সেটা গোডাউনে রাখার কারণ কি? যদি অব্যবহৃত কিছু থেকে যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে, কিন্তু ব্যক্তিগত গোডাউনে রাখবেন কেন? সুতরাং বোঝাই যাচ্ছে এরা চোর, চুরি করেছে, এখন ধরা পড়ে গেছে। এই জিনিস মানুষ ক্ষমা করবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134 পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11 থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। জরায়ুমুখ ক্যান্সার রুখতে নদিয়ার কল্যাণী এইমসে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা এবং বিধায়ক অনুপম বিশ্বাস গতকাল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। গতকাল টিকা নেন স্থানীয় বাসিন্দা প্রযুক্তা গড়াই। তিনি বলেন,
3: সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য কল্যাণী এইমস থেকে এই টিকাটা নিয়েছি এবং এটা আমার ব্যথা কিছুই লাগেনি, এটা দেওয়ার জন্য আমি ভারত সরকারকে খুবই ধন্যবাদ জানাই।
1: এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা বলেন, সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নে এইচপিভি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু কিয়া হ্যায় অর ইসমে 14-15 এজ কি জো লড়কিয়াঁ হ্যায় উনকো HPV ह्यूमन पैपिलोमा वायरस के अगेंस्ट वैक्सीन दिया जाएगा, सिंगल डोज में दिया जाएगा और इस वैक्सीन की वजह से जो कैंसर होता है सर्वाइकल कैंसर उसको प्रिवेंट करने में बहुत दूर तक मदद मिलेगी।
1: केंद्रीय सरकार के संग যৌথ উদ্যোগে রাজ্যে গতকাল জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভয় দেখিয়ে অন্যের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলে নেওয়ার অভিযোগে পুলিশ হুগলির বিশরা পৌরসভার 1 ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে রিশরার 1 ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত বিজয় শাও নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। 4 ধরে ওই টাকা জোর করে আদায় করতেন কাউন্সিলর পার্থ সারথী গুপ্তা এবং বিজয় শাও। উর্মিলা দেবীর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি বাস মালিকদের 5 সংগঠনে যৌথ মঞ্চ বাসের ভাড়া বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কমিটির তরফে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি কিন্তু ইতোমধ্যে ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একসময় পরিবহন মন্ত্রী থাকায় বেসরকারি পরিবহনের ক্ষেত্রে সমস্যার বিষয়গুলি তিনি বুঝতে পারবেন বলে তপনবাবু আশা প্রকাশ করেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল 6 থেকে দুপুর 2 পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কোনোরকম যান চলাচল করছে না। এই সময় বিকল্প পথে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি এবং তামাকের ক্ষতিকারক প্রভাবের মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে দমকা হাওয়া এবং উত্তাল ঢেউয়ের জেরে গতকাল দুটি ট্রলার ডুবে গেছে। ঘোড়ামারা এবং নয়াছড় দ্বীপের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গেছে, বালিবোঝাই মা মঙ্গলচণ্ডী এবং ইট বোঝাই চন্দ্রমল্লিকা ট্রলার দুর্যোগের কবলে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি। শিল্পী অরিত্র দত্তগুপ্ত।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন অরিত্র দত্তগুপ্তর কণ্ঠে। শিল্পীর সঙ্গে যন্ত্রানুর সঙ্গে তবলায় ছিলেন যোগেশ ছেত্রী এবং কিবোর্ডে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন বিকেল 4:50 আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব।

711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। এই সময়টাতে থাকছে বিজ্ঞাপন বিরতি।

0: 10 লাখের লটারি জিতেছি আমি। এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার, ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস সব হয়ে গেছে,
1: বাজেট বানানো শেষ।
0: হ্যাঁ, 5,000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
3: ফিরে এলাম বিরতির পর। শুভ সকাল সকলকে যারা এই মুহূর্তে জুড়ে রয়েছেন আকাশবাণী শিলিগুড়ি। আর সকাল সকাল মানেই কিন্তু নতুন একটা দিনের সূচনা। নতুন দিনের সূচনায়, নতুন ভাবনায় যাওয়ার আগেই একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। তিনি কি বলছেন একটু শুনে নি। নমস্কার। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, হ্যাঁ বলুন। আপনার নামটা একটু বলুন। মনে হচ্ছে খুব সম্ভবত ওনার সংযোগ মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই বলুন বলুন। না, এখনো আমরা বিষয়ে যাব, তার আগে আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটি বলুন।
4: আমি গ্রামের থেকে বলছি, আলেন বর্মন।
3: আচ্ছা,
4: বেশ কয়েকদিন থেকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আপনাদের।
3: আচ্ছা, নিশ্চয়ই ওই আসলে তো সেই ব্যাপারটাই, হয়তো সকলেই হয়তো চেষ্টা করছেন আর সেখান থেকেই হয়তো অনেক সময় এই তো আপনি পেয়ে গেলেন। আচ্ছা বলুন, আজকের সকালের আপনার
4: সকাল দারুণ করা রোদ্দু।
3: আচ্ছা,
4: করা রোদ্দু। আমি সকালে উঠি কিলোমিটার হাঁটাহাঁটি করি।
3: আচ্ছা,
4: হাঁটাহাঁটি করি আর সেই এই তো ফ্যান নিচে বসে আছি।
3: তো মানে আপনার সকালটা শুরু হয়েছে, মানে সকালটাকে আপনি শুরু করেন কিভাবে, ভালো লাগার কোনো কাজের মধ্যে দিয়ে?
4: ভালো লাগার কাজের মধ্যে আমি হাঁটাহাঁটি করি, সকালে সবার সঙ্গে দেখা হয়।
3: আচ্ছা,
4: পার্শ্ববর্তী লোকের সঙ্গে দেখা, কথাবার্তা হয়।
3: আচ্ছা, এবং এভাবেই আপনি
4: আলোচনা,
3: এভাবেই আপনি ভালো থাকেন?
4: এইভাবেই ভালো থাকি।
3: একদম তাই তো, আসলেই তাই।
4: এইভাবেই ভালো থাকি।
3: হ্যাঁ, এবং এভাবেই ভালো থাকবেন এবং সকলের সঙ্গে জুড়ে থাকবেন এবং জুড়ে থাকবেন আকাশবাণী শিলিগুড়ির যে লাইফোন ইন অনুষ্ঠানগুলো আছে, আমাদের নিয়মিত যে সমস্ত অনুষ্ঠান আছে তার সঙ্গে ভালো থাকবেন।
4: আমি গাছপালা লাগাই।
3: আচ্ছা,
4: আমি একটা স্কুল করেছি, সেখানে আমি গাছগুলো লাগিয়েছি। স্কুলে 74 আমি চাকরি পেয়েছি, তখনই আমি গাছগুলো লাগাইছি। এখন

0: সেই বটবৃক্ষ, সেই আম গাছ, সেই কাঁঠাল গাছ বিশাল আকার নিয়েছে
1: এবং আপনার মনের আনন্দও কিন্তু অনেকটা বেড়ে গেছে।
0: বিশাল প্রতিদিন আমি শিকারে গিয়ে এটাকে দেখে আসি।
1: নিশ্চয়ই ভালো থাকুন, এভাবেই ভালো থাকাটাই সবচাইতে ভালো কথা। আপনার আজকের দিনটি আনন্দে কাটুক, ধন্যবাদ। আমাদের প্রথম শ্রোতা বন্ধুর সাথে কথা বলে নিলাম, আর এই মুহূর্তে আমাদের প্রথম গানে যাবার কথা। তবে তার আগে আরেকজন শ্রোতা বন্ধু যিনি এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে, একটুখানি কথা বলে নেব। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ, বুঝেছি পরিতোষ বাবু, ফালাকাটা থেকে পরিতোষ বাবু তো? হ্যালো,
2: বলেন।
1: আপনি পরিতোষ বাবু না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমাদের যারা নিয়মিত শ্রোতা বন্ধু তারা, তাদের কিন্তু খুব ভালোভাবে আমরা প্রত্যেকেই কিন্তু আমরা পরস্পরকে কিন্তু চিনতে পারি। তো আজকে আপনি কেমন আছেন বলুন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেষ্টা করুন ভালো থাকার, সুস্থ থাকার। ঠিক আছে, আপনার পছন্দের গান থাকবে, ভালো থাকবেন। লাইফ ফোন ইন, হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর আজকের বিষয় নিয়ে কথা বলবো। তবে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি প্রথম গানে যাবার, আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, একটুখানি কথা বলে নি। নমস্কার, শুভ সকাল।
3: আমি পিন্টু ঘোষ বলছি, এনজিপি ভক্তিনগর থেকে। আপনাদের প্রোগ্রাম সকাল সকাল শুনতে আমার খুব ভালো লাগে।
1: আচ্ছা,
3: আমার সকালে সকালে উঠতে হয়।
1: কি করেন আপনি?
3: সকালে উঠতে একটু ব্যায়াম করি, তারপরে পূজা দিতে হয়।
1: আচ্ছা আচ্ছা, আর আপনার ব্যস্ততম দিনের মধ্যে আপনার ভালো থাকার উপকরণ কি?
3: আমি সারাদিন ব্যস্ততার মধ্যে, আমার দোকান আছে, আমি দশকর্মার দোকান করি, এনডিবি বাজারে আমার দোকান আছে, সব পূজার সামগ্রী বিক্রি হয় আমার দোকানে।
1: হ্যাঁ, মানে আপনি আপনার কাজের মাধ্যমেই ভালো থাকেন, তাই তো?
3: হ্যাঁ, সারাদিন আমি কাজের মাধ্যমে, আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি।
1: এবং কাজটাকে আপনি, কাজের সঙ্গে আপনার যোগটা, নিবিড় যোগ আছে এবং কাজকে আপনি ভালোবাসেন, তাই কাজ কিন্তু আপনার কাছে ক্লান্তি আনে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন।
3: ধন্যবাদ।
1: এবারে কিন্তু প্রথম গানে চলে যাচ্ছি, প্রথম গানটি শুনে ফিরে আসছি। গান শুনতে চাইছি কিন্তু শ্রোতা বন্ধু আরেকজন যিনি অপেক্ষা করছেন এই মুহূর্তে, তার সঙ্গে আরেকটু কথা বলে নি। নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার দিদি, শুভ সকাল।
1: শুভ সকাল, বলুন।
4: সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে, কলকাতা থেকে। প্রথমত অনুষ্ঠান খুব ভালো হচ্ছে আর কি।
1: আচ্ছা,
4: আর সত্যি সকালবেলায় সত্যি ভালো থাকার একটা বললেন না উপায়টা কি, জিজ্ঞেস করলেন, সেটা ভালো থাকার উপায়টাই কি এই অনুষ্ঠান? আসলে এত সুন্দর আপনারা নানা রকম বিষয় নিয়ে আলোচনা করেন, আর এত সুন্দর আপনাদের আমরা, আমি দেখেছি যতদিন ধরে আর কি শুনছি আর কি, মানে একটা জিনিস দেখেছি, এত সুন্দর আপনাদের ব্যবহার, ব্যবহারটা এত সুন্দর, বন্ধুরা এসে কথা বলে এই কিছুক্ষণের জন্য প্রোগ্রাম আর কি, সত্যি মনটা ভালো করে দেয়। ভালো থাকার উপায়টা, রসদটা আমরা এখান থেকে প্রথমত পেয়েছি। আমার কাছে আরো কিছু রসদ রয়েছে দিদি, সেটা সেটা যেমন সকালবেলা উঠে গাছে জল দেওয়া।
1: আচ্ছা,
4: এবং গাছগুলো যখন জল পায় ওরা আমার মনে হয় যে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট কবিতা আছে, জল পরে পাথা নড়ে পাগল মাথা নাড়ে, আমার ঠিক ওইরকম মনে হয়। এবং মাঝে মাঝে আমি মাঝে মাঝে রোজই আর কি বলতে গেলে আমি ইয়ে দিই, পাখিদের খাবার দিই আর কি, ছোলা মটর এগুলো দিই, ওরা এসে খায় আর কি।
1: আচ্ছা আচ্ছা। এবং
4: একটু বেলার দিকে ধরুন 10-11টার দিকে আমি বিড়ালকে খাবার দিই, ওই বিড়াল নিজের ঠিক টাইমটা ঠিক টাইমে ঠিক চলে আসে আর কি, জানলার সামনে এসে বা এটির দিকটা প্যাসেজে বসে থাকে আর কি, আমার জানলার দিকে তাকিয়ে ডাক দেয় ম্যাও করে, ঠিক টাইমটা জানি না কি করে বুঝতে পারে।
1: আসলে ওদের ওদের যে সময় জ্ঞান সেটা আমাদের থেকে অনেক বেশি, অনেক বেশি। ওদের ভুল হয় না, আমাদের ভুল হয় কিন্তু, কিন্তু ওদের ওদের কিন্তু ভুল হয় না,
4: ভুল হয় না। আর আমার যদি একটু যদি দেরি দেরি হয় তাহলে ও জানলা দিয়ে পুরো ঢুকে যাবে, যদি আর একটু দেরি করি জানলা দিয়ে ঢুকে বলতে গেলে আমাদের বিছানার উপর হেঁটে বলতে গেলে রান্নাঘরের দিকে চলে যাবে, কেন এত দেরি হচ্ছে এই জিনিসটা করে, তারপর পায়ে পায়ে ঘুরে বেড়াবে আর কি।
1: আচ্ছা আচ্ছা। এই এই টুকরো টুকরো ভালো লাগাগুলোকে নিয়েই কিন্তু আমরা অল্প অল্প করে জুড়ে জুড়ে আমাদের চারপাশটাকে সুন্দর করে তুলি। আর আজকের বিষয় কিন্তু এটা, আমরা যেহেতু আমরা কারোর সঙ্গে দেখা হলে আমরা প্রথমে কি বলি, কেমন আছেন, ভালো আছেন তো, তো ভালো, এই কথাগুলো দিয়েই তো আমাদের মানে কথা শুরু হয়। তো বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি, যাব প্রথম গানের পরেই বিষয়টি বলার কথা, কিন্তু তার আগে এই যে ভালো থাকা নিয়ে বা ভালো লাগা নিয়ে কথা, এটাও কিন্তু বেশ লাগছে। ঠিক আছে,
4: হ্যাঁ
1: হ্যাঁ,
4: নমস্কার
1: নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ
4: নমস্কার
1: নমস্কার নমস্কার।

0: ফিরে এলাম মন ভালো করা একটি গান শুনে। এই মুহূর্তে রয়েছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে, আর আমি নিশ্চিত জানি তারাও একইভাবে রেডিও সেটের ওপারে বসে রয়েছেন হ্যালো আকাশবাণীর আপনাদের প্রিয় হিন্দি ছায়াছবির গান শুনবেন বলে। এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের একজন শ্রোতা বন্ধু, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতাই বাবু
1: বলুন।
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা
1: হ্যাঁ, আজকে সকালটা খুব সুন্দর শুরু হয়েছে।
0: আচ্ছা,
1: আজকে রোদ ঝলমল, একদম রোদ ঝলমলে দিন আজকে।
0: আচ্ছা,
1: আবহাওয়া ঠান্ডা আছে, খুব মনোরম, খুব সুন্দর লাগছে।
0: হ্যাঁ, এবং মনোরম আবহাওয়া আমাদের মনকেও কিন্তু একদম স্থির এবং নিস্তরঙ্গ করে দেয়। আমাদের ভালো লাগাগুলো কাজের, মানে ধরুন আমাদের যে কাজের এনার্জি বলুন বা কাজের যে চেষ্টা এনার্জি, একটি সুন্দর দিন কিন্তু, ঝলমলে একটি দিন কিন্তু আমাদের মনে কাজের আনন্দ আনে, তাই তো?
1: আনন্দ আছে।
0: হ্যাঁ অবশ্যই অবশ্যই।
1: আমি যে কাজটা করছি আমার সত্যি কাজে খুব মন বসেছে এবং খুব ভালো লাগছে।
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই।
1: এবং কাজের কাজের গতিও বাড়ে,
0: গতিও বাড়ে। তো এই যে ভালো লাগছে, কাজের গতি বাড়ছে এবং সব কিছু আপনার মন মতো হয়েছে, তাইতে আপনার মনের মতো হয়েছে সবটা।
1: হ্যাঁ সবটা মনের মতো,
0: মনের মতো হয়েছে। ভালো থাকুন।
1: তার সাথে আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
0: আচ্ছা,
1: সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, কথা বন্ধুদের কথাও শুনছি।
0: হ্যাঁ, সেই জন্যই তো আমাদের এই অনুষ্ঠান, আপনাদের কথা শুনবো। ভালো থাকবেন।
1: হ্যাঁ
0: নমস্কার। এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি হ্যালো আকাশবাণী নিয়ে শ্রোতা বন্ধুদের সাথে, আর আমি কিন্তু আজকের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম। তো এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, তাঁর কথা আগে শুনি, আমার কথা পরে বলি। নমস্কার।
2: নমস্কার, আমি ইসলামপুর থেকে বলছি, শিপ্রা রায়।
0: আচ্ছা,
2: আজ এই সূর্য উদয় খুব ভালো লাগছে। আপনাদের সাবজেক্টটা আমি পরে শুনছি, আমি একটু বলে নি।
0: হ্যাঁ নিশ্চয়ই।
2: আজকে এই সূর্য উদয়, আমার 81তম জন্মদিন।
0: আচ্ছা, শুভেচ্ছা আপনাকে।
2: এটা করতে পারছি, এটাই আমার কাছে বড় আনন্দ।
0: হ্যাঁ, ঈশ্বরের কাছে, আমাদের পরম পিতার কাছে প্রার্থনা করুন। হ্যাঁ, যে তিনিই তো আমাদের ভালো রাখেন।
2: হ্যাঁ,
0: ভালো রাখেন এবং আমাদের স্থিত করেন। আমরা প্রতিদিনের প্রার্থনা, আমাদের সকাল তো শুরু হয় প্রার্থনা দিয়ে, তো এই প্রার্থনা কিন্তু আমাদেরকে তার কাছাকাছি নিয়ে যায় ঈশ্বর চিন্তায়। হ্যাঁ, ভাবনায়। ভালো থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনার জন্মদিনের শুভেচ্ছা রইল। হ্যাঁ, এবং আপনাদের
2: বলবেন যদি।
0: হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই শুনবেন, শোনা যাবে। তবে আমার যেটা মনে হচ্ছিল যে আমার কথা একটু পরে বলি, আপনাদের কথা আগে শুনি, তাই আপনাদের জন্য অবশ্যই থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরোগ থাকবেন,
2: এইটাই বড় কথা। আমি কবিতাটা শোনাই?
0: হ্যাঁ ছোট করে বলুন।
2: জানলার পাশে দাঁড়িয়ে আছে একা, আকাশে দেখছি মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা, বয়সে নিয়মে হয়ে যায় বেলা, এখন শুধু নিজের সাথে নিজেই কথা বলা, এটা আমারই রচনা।
0: বাহ, আপনি তো খুব ভালো কিছুর সঙ্গে যুক্ত রয়েছেন, মানে এই জায়গাগুলোকে আমরা ক্রিয়েটিভ সেকশন বলি, যার থেকে আমরা সব সময় ভালো থাকি। ভালো থাকার বিকল্প তো কিছু হয় না, ভালো থাকার বিকল্প হয় না, তাই ভালো থাকতে গেলে কিন্তু আপনাকে সব সময় মনকে সতেজ রাখতে হবে, এবং তার উপাদান তো আপনার কাছেই আছে, আপনি তো তার মধ্যে আছেন। ভালো থাকবেন।
2: আমি অনেকদিন আগে থেকে আকাশবাণীর মহিলা মজলিসের একজন।
0: আচ্ছা আচ্ছা,
2: এটা ক্রিয়েটিভ জিনিসটা আমার মানে ভালো লাগার জায়গা,
0: হ্যাঁ ওই জন্য আপনি ভালো আছেন।
2: শিল্পটা এই আর কি,
0: হ্যাঁ
2: এইগুলো নিয়ে বেঁচে থাকা যায় কত আনন্দে অনেকেই জানে না।
0: একদমই তাই, আসলে আনন্দের সন্ধান পেতে গেলে নিজেকে ভালো রাখতে শিখতে হয়, আপনি সেটা শিখে গেছেন। হ্যাঁ ঠিক তাই, ভালো
2: এই
0: থাকবেন।
2: আর কি, নিশ্চয়ই।
0: হ্যাঁ হ্যাঁ
2: সবাই, আপনারাও সবাই ভালো থাকবেন আজকের দিনে, এটাই আমার মানে একটা বার্তা, সবাই
0: নিশ্চয়ই
2: সুস্থ থাকুক।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, এই বার্তা পৌঁছে দিলাম সকলের কাছে,
2: আচ্ছা
0: ধন্যবাদ।
2: ঠিক আছে।
0: হ্যাঁ। লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে, আর আমি জানি এই মুহূর্তেও আমার সঙ্গে জুড়ে রয়েছেন শ্রোতা বন্ধুরা, যারা কিন্তু ভাবছেন আজকের বিষয়টা আসলে কি। না, একদমই কোনো জটিল বিষয় নয়, আজকের বিষয় হচ্ছে মন। ধরুন আমরা, আমাদের এই যে মন, মন ভালো থাকলে আমাদের সব কিছুই ভালো লাগে, আর মন ভালো না থাকলে কিছুই কিন্তু ভালো লাগে না। কাজেই এই মনকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু মনের কথা শুনতে হবে। মনের কথা তো শুনব, তবে তার আগে আরেকজন বন্ধু এসে গেছেন, তার কথা একটু শুনে নি। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
0: হুম,
3: আমি জলপাইগুড়ি থেকে বলছি, শোভা গাঙ্গুলি।
0: কেমন আছেন বলুন।
3: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ আমি ভালো, আমি ভালো। হ্যাঁ
3: হ্যাঁ,
0: আপনি কেমন? আচ্ছা ভালো
3: আছেন। ভালো আছি এখন। হ্যাঁ
0: আচ্ছা,
3: আবহাওয়াটা ভালো, ঝলমলে রোদ।
0: আচ্ছা,
3: বৃষ্টি বৃষ্টি নেই।
0: আচ্ছা, মন ভালো করা একটা দিন, আর মন ভালো করা এই দিনে আমরা মন নিয়েই কথা বলছি।
3: হ্যাঁ, সন্তান করে আমি পুজোটা আগে সেরে নিই, তারপরে তো কর্মই ধর্ম একটা বলে না লোকে,
0: এবং কর্ম তো ধর্ম অবশ্যই, এবং মন ভালো রাখার উপায়ও বটে আপনার।
3: হ্যাঁ, মন ভালো থাকলেই সবকিছু ভালো কাজ করা যায়, কিন্তু মন যদি আমাদের ঠিক না থাকে তবে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না।
0: হুম, কাজেই মনের কথা একটু শুনতে হবে বই কি। সারাক্ষণ যদি আমরা মগজের কথা শুনি তাহলে কিন্তু মনের কথা শুনতে পাবো না, কখনো কখনো মগজের জায়গায় মনকে বসিয়ে তার কথা শুনতে হবে। ভালো থাকবেন, ভালো লাগলো। আচ্ছা
3: আমার পছন্দ মতো গান, ম্যানেজার গানটা আমার খুবই পছন্দ।
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই
3: ভালো থাকবেন আপনিও।
0: হ্যাঁ অবশ্যই।
3: নমস্কার দিদি।
0: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাবার।

লাইফ ওন ইন হ্যালো আকাশবাণীতে শুনছেন হিন্দি ছায়াছবির গান বাজিগার ছবি থেকে এই গানটি শুনছেন বিনোদ রাঠোর এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে সুর অনু মালিক।

0: গান শুনতে শুনতে ফিরে এলাম, আর এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন প্রফুল্ল বাবু।
1: এখন ওই শাক বিক্রি করতে আসছি কালারাম বাজারে। তো যেহেতু মন নিয়ে কথা হচ্ছে, তাই মনকে বোঝানোর জন্য তাই একটা এক বিকলি বলে দিই। মন তোড়ে পারলাম না বুঝাই তিরি তুইছি আমার মন, মন তোড়ে পারলাম না বুঝাইতি তুইছি আমার মন। তপন দেখা আইলাম ভবে দয়াল ভুলে রইলাম মায়া লোভে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারিরি তুইছি আমার মন। মন কিন্তু অনেক দিক দিয়ে যায়, তো মনকে কন্ট্রোল করা খুবই কঠিন। আর আত্মা, আত্মা তো সবই খেতে চায়। আত্মা আর মন দুইজনে দুই দিকে টানে।
0: আচ্ছা,
1: তো মনটাই হচ্ছে সব থেকে আমার বড়। আত্মা তো আত্মা, আত্মার কাজ করে যাবে। আমার যে ছয়টা রূপ আছে আত্মা সেটা কাজ করে যাবে, কিন্তু মনটাকে খুব কন্ট্রোল করা খুব কঠিন। তাই মনকে বাঁধতে হবে।
0: এবং আপনি আসল কথাটা তো আপনার গানের মধ্যেই বলে দিয়েছেন। আর দেখবেন আমাদের যে লোক যে আঙ্গিকগুলো, সেই আঙ্গিকগুলোতে মন নিয়ে যে গানগুলো রয়েছে, আমাদের মন ছুঁয়ে যাওয়া কিছু গান, ভালো লাগলো আপনার।
1: হ্যাঁ, তার ভিতরে আমার যে কিছু প্রবাদ আছে, শরীর বলে মহাশয় যেমনি সয়াবে তেমনি সয়াবে।
0: একদমই তাই।
1: মন, হ্যাঁ আমার শরীর যদি যদি জ্বরে বা যে কোনো অসুস্থ হয়, মন যদি বলে যে না আমি যাব, তাহলে তাই কথায় বলছে যে শরীর আমার মহাশয় যেমনি সয়াবে তেমনি সয়াবে। এই এই এই ধর আজকের যে রৌদ্র, খুব প্রখরতা রৌদ্র আজকে বর্তমান চলতেছে এখন। হ্যাঁ, আমি যদি রৌদ্রে থাকি থাকতে পারবো, মনটা যদি স্থির করা যায় না থাকা যাবে, এর থেকে আরো বেশি কঠিন রৌদ্রে থাকা যেত
0: আগে। একদম একদম। আসলে আমাদের মনের একটা প্রস্তুতি দরকার, যেটা আপনি বারেবারে বলছেন। এইভাবে আপনার মনকে আপনি নিয়ন্ত্রণে রেখে আপনার কাজের মাধ্যমে আপনার এগিয়ে যাওয়া চলতে থাকুক, ভালো থাকবেন। ধন্যবাদ। আসলে আজ কথা বলছিলাম মন নিয়ে। নিজের মনকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হলে আগে নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের দুর্বলতাগুলো অন্যকে না জানিয়ে বরং নিজেই নিজের দুর্বলতাগুলোর সমাধান করার চেষ্টা করতে হবে। কোনো কিছু করার সময় আমরা যদি মনে করি যে এটা আমাকে দিয়ে হবে না, তাহলে কিন্তু সমস্যা সমাধান হবে না। আপনার মনের কথা শুনুন এবং মন যা বলতে চাইছে সেটা ভালো করে বুঝুন, তাহলেই কিন্তু নিজের মনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং মনকে ভালোও রাখতে পারবেন। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাবার। শুনছি, শুনে ফিরে আসছি শ্রোতা বন্ধুদের কাছে।

এই মুহূর্তে গান শুনতে শুনতে ফিরে এলাম। আর যে গানটি শুনলেন, রাম তেরি গঙ্গা ম্যালি ছবি থেকে, গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীরা, সুর রবীন্দ্র জৈন। কথা বলছিলাম আজ মন নিয়ে। মন হলো আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সঠিক পরিচর্যা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এটি কিন্তু আমাদের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে গড়ে তুলতে পারে। কাজেই মনের যত্ন নিন এবং মনকে ভালো রাখুন। চলে যাচ্ছি আজকের পরবর্তী গানে।

আগর তুম না হতে ছবি থেকে এই গানটি আপনারা শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুর আর ডি বর্মন। মনকে সুস্থ রাখুন, কারণ মনই আপনাকে সুস্থ রাখবে, ভালো থাকবেন এবং মনের যত্ন এবং পরিচর্যা নিয়ে নিজের আগামী জীবনকে গুছিয়ে তুলুন। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধু চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। এর আগে গয়ায় মহাবোধি মন্দিরের প্রার্থনায় অংশ নেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। ভারতীয় মৌসুম বিভাগ কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, অপারেশন সিন্ধু চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানের ওপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
1: हमारी सेनाओं ने सटीक हमले करके पाकिस्तान में स्थित आतंकी ढांचे को पूरी तरह से तबाह कर दिया। हमारी आर्मी और एयरफोर्स ने तो अपनी भूमिका निभाई ही, लेकिन जो भूमिका हमारी नेवी ने निभाई वो भी बहुत ही महत्वपूर्ण थी। हमारी नेवी पूरी ताकत के साथ अरब सागर में उस समय मौजूद, जिसने दुश्मन के मन में लगातार भय बनाए रखा, और इसी का नतीजा ये हुआ कि पाकिस्तान की पूरी नौसेना डर कर अपने बंदरगाहों में दुबक कर बैठ गई थी।
0: প্রতিরক্ষা মন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নিয়মে পেট্রোল রপ্তানির উপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির উপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির উপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। এদিকে দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন।
2: Regarding the efforts of the government to keep the price stable, is Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: সরকার আগামী মাসের 1 তারিখ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলা আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, তুলা চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারের সুষম এবং বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে 1 মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। মন্ত্রী বলেন যে, এই অভিযানকে খামারের, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা দরকার। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গত সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন। মহাবোধি মন্দিরে তিনি প্রার্থনায় অংশ নেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেছেন। ডিকে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 21 হয়েছে। এর মধ্যে 7 জন পুনে শহরের এবং 14 জন পিম্পরি চিঞ্চওয়াড় এবং উরুলি কাঞ্চন এলাকার বাসিন্দা। এই ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডিকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে 22 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি টারবাইন ভবনে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মহানির্দেশক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ড্রোনের আঘাতে ভবনটি দেওয়ালে গর্ত তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আইএইএ এর একটি অনসাইট টিম ওই এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছে। রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, পরমাণু কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে যে কোনো ধরনের হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে আজ প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব থেকে বেশি ভোট যে দুই প্রার্থী পাবেন দ্বিতীয় পর্যায়ের ভোটে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দফায় মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের জন্য একজন প্রার্থীকে ন্যূনতম 50% ভোট পেতে হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে 21 জুন। ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে কঙ্গো এবং উগান্ডায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস। সংক্রমণের প্রেক্ষিতে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ফের খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি। ঘেব্রিয়েসাস বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইবোলা মোকাবিলার প্রচেষ্টার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। ইবোলা সংক্রমণের মূল কেন্দ্র পূর্ব কঙ্গোর বুনিয়াতে তিনি বলেছেন, এই ধরনের নিষেধাজ্ঞা সংক্রমণের বিরুদ্ধে লড়াইকে কঠিন করে তুলছে। এদিকে কঙ্গোতে 900 জন ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 220 জন। অন্যদিকে উগান্ডায় 9 জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। কেরালাম মাহে তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকলে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। পূর্বাভাস অনুযায়ী আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভের কিছু অংশে। অন্যদিকে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে কোঙ্কণ ও গোয়ায়। তামাক সেবনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক বর্জন দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও নির্দেশে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। তামাকের ক্ষতিকারক প্রভাবের কথা তুলে ধরে এবছর নিকোটিন ও তামাক আসক্তি প্রতিরোধের বার্তা দেওয়া হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার তারা আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধু চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হল। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। আর বেশি দেরি নেই, একেবারে অমর হয়ে উঠবে মানুষ। আজ থেকে মাত্র 200-250 বছর পরেই আবার বেঁচে উঠতে পারেন মৃত ব্যক্তিরা, এমনটাই নাকি দাবি করেছে আমেরিকার এক সংস্থা। ক্রায়োনিক্স ইনস্টিটিউট নামে ওই সংস্থার দাবি, তারা এমন এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ শুরু করেছেন যার ফলে মৃত্যুর বহু বছর পরেও মৃত ব্যক্তি জীবন ফিরে পাবেন। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, এখনও পর্যন্ত ওই সংস্থায় 500টিরও বেশি দেহ হিমায়িত অবস্থায় রাখা হয়েছে, সংরক্ষিত মস্তিষ্কের সংখ্যাও 200-র বেশি। অমরত্বের প্রত্যাশায় অনেক মানুষ এই সংস্থায় নাম নথিভুক্ত করতে শুরু করেছেন। যদিও চিকিৎসা জগৎ সংস্থার এই দাবিকে ভুয়ো বলে উল্লেখ করেছে, তবে লক্ষণীয় যে এত বিতর্ক সত্ত্বেও জেফ বেজোসের মতো ধনকুবের এই সংস্থায় টাকা ঢেলেছেন। হিমালয়ে দেখা মিলল এক নতুন ধরনের সাপের প্রজাতির। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 ফুট উঁচুতে খোঁজ মিলেছে এই সাপের। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল, এই প্রজাতির সাপের নাম রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। কিন্তু কেন? কারণ তিনি বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ভীষণভাবে কাজ করেছেন। এই গবেষক দলে ভারত, জার্মানি এবং ইউনাইটেড কিংডমের সদস্যরা ছিলেন। 2020 সালে তারা এই নতুন প্রজাতির সাপটি প্রথম দেখতে পান। এই নতুন প্রজাতির সাপটিকে অ্যাঙ্গুইকুলাস নামক একটি নতুন বিভাগে রেখেছেন বিজ্ঞানীরা, যার অর্থ ছোট সাপ। ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এটা একেবারে নতুন প্রজাতির একটি সাপ। চম্বা, কুলু, নৈনিতাল সহ নেপালের বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যায় বলেই মিজোরাম বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপক জানিয়েছেন। একজন মেকআপ আর্টিস্ট একদিন অর্থাৎ 24 ঘন্টায় ঠিক কতজনকে সাজাতে পারেন? 5 জন, 10 জন কিংবা সর্বোচ্চ 15 জন। কিন্তু উত্তর যদি হয় শতাধিক, তাহলে নিশ্চয় চোখ কপালে উঠবে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মেরি ইয়ংগাই। তিনি 24 ঘন্টায় 111 জনকে সাজিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন। 26 বছর বয়সী মেরি আফ্রিকার দেশ সিয়েরা লিওনের বাসিন্দা। রূপসজ্জা শিল্পী মেরি একদিনে 100 জনকে সাজানোর লক্ষ্যমাত্রা রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি 24 ঘন্টায় 111 জনকে সাজাতে সক্ষম হন। এরই সঙ্গে মেরি 19 বছর আগের একটি বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে সাজানোর এই রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার মার্থা তিলারের দখলে। 2005 সালে একদিনে 96 জনকে সাজিয়ে তিনি এই রেকর্ডটি করেছিলেন। শরীরের 2টি কিডনি, পাকস্থলী, লিভার এমন সমস্ত অঙ্গ এসেছে দাতাদের কাছ থেকে। 1 বছরে লিয়াম কেরেডা এমনই এক বিরলতম অভিজ্ঞতা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একদল চিকিৎসক কেরেডার শরীরে 8টি অঙ্গের সফল প্রতিস্থাপন করে চিকিৎসা বিজ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফ্লোরিডার মিয়ামির হল্ট শিশু হাসপাতালে 9 ঘন্টার চেষ্টায় অভূতপূর্ব অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়েছে। আরও আশ্চর্যের ব্যাপার, লিয়ামের দিদি ডেলিলার শরীরেও 7টি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। 7 বছরের দিদি এখন অন্যের শরীরের অঙ্গ নিয়ে দিব্যি নড়ে সরে বেড়াচ্ছে। তবে লিয়ামের পরিস্থিতি ছিল আরও জটিল এবং সংকটজনক। বহু বেছে অনেকেই ব্যবহার করে থাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কিন্তু তার মাঝেই যদি অস্তিত্ব মেলে ভাইরাসের? সম্প্রতি এমনই একটি গবেষণায় উঠে আসা তথ্য বাড়াচ্ছে আতঙ্ক। কি বলছে এই গবেষণা? সম্প্রতি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শাওয়ার হেড এবং টুথব্রাশের নমুনা পরীক্ষা করেন। মোট 92টি শাওয়ার হেড এবং 34টি টুথব্রাশের নমুনার পরীক্ষা চালানো হয়। তাতে যে তথ্য সামনে এসেছে, অবাক হয়েছেন গবেষকরাও। একগুচ্ছ নমুনা পরীক্ষা করার পর তাতে 600-এরও বেশি ভাইরাসের সন্ধান মিলেছে। স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ আসার পর উদ্বেগ শুরু হয়। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন যেসব ভাইরাসের সন্ধান মিলছে সেগুলি মানব দেহকে আক্রান্ত করে না, এগুলি অন্য ব্যাকটেরিয়ার কোষকে সংক্রমিত করে কেবল। তবে এই ভাইরাসের খোঁজ বিজ্ঞানীদের কাছে একেবারেই নতুন। যদিও গবেষকরা এও জানিয়েছেন এই ভাইরাসগুলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, এগুলো চিকিৎসা পদ্ধতিতে বিকল্প হিসেবে কাজে লাগবে বলেও তাঁরা আশাবাদী। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: পড়াশুনো কেমন হচ্ছে? ভালো হচ্ছে? আর খেলাধুলো কেমন হচ্ছে, সেটা কি বাদ না আছে?
1: আছে তো।
0: আছে? তার সঙ্গে আরো কিছু আছে?
1: না
0: না, আর কিছু? হ্যাঁ,
1: ড্রয়িং আছে।
0: আচ্ছা, বুঝলাম। তো আজকে কি শোনাবে বলো।
1: ভাই আর বোন।
0: বেশ, শোনাও।
1: ভাই আর বোন, বন্ডে আরি মিয়া, ছোট দুটি ভাই আর বোন, কচি দুটি পাতার মতন, সারি হাসি আর খেলা, এই করে কেটে যায় বেলা। বনে বনে ফুটে থাকে ফুল, সাকে সাকে নাচে বুলবুল, ভেসে আসে তার মিঠা গান, শুনি তাহা জুলার পোড়াল। ছোট দুটি ভাই আর বোন, এক জোলা পাখির মতন, সারাদিন ঘোরে পাড়া ময়, তাহাদের পর কেহ নয়, সবাকার কাছে তারা আসে, তাহাদের সবে ভালোবাসে, কচি কচি দুটি ভাই বোন, তাহার আগো সবার আপন নমস্কার।
0: বা বা বা, বেশ। তা আজকে একটা শোনালে, এরপর এর পরের দিন যেটা শোনাবে সেটা কি আজকের থেকে শুরু করে দেবে প্র্যাকটিস করা? হুম, তাহলে তুমি তো খুব, মানে দেখছি আমি যে প্রত্যেক সপ্তাহে কিন্তু মুখস্থ করে করে শোনাচ্ছ তো, তাই না? প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করো। তুমি খুব ভালো মেয়ে, বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, এখন কি করছিলে?
1: ছবি আঁকছিলে।
0: ছবি আঁকছো, বেশ, ছবি আঁকো আর আমি আমার কাজ করি, ঠিক আছে? আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি এসে গেছি তোমাদের কাছে। আর এই অনুষ্ঠান তোমরা শুনতে পাচ্ছ মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। আর এই অনুষ্ঠান কিন্তু তোমরা শুনতে পাচ্ছ নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও, ঠিক আছে? তো তোমাদের অনেকেরই তো বোধহয় ছুটি পড়ে গেছে, তাই না? ছুটি যদি পড়ে গিয়ে থাকে তাহলে তো বেশ ছুটি ছুটি অবস্থা। তাহলে তো, আর আজকে তো দিনটা বেশ সুন্দর, তাহলে কি করবে ভাবছো আমার ছোট্ট বন্ধুরা? আমি জানি এই মুহূর্তে তোমরা রেডিও সেটের উপরে বসে চুপটি করে মন দিয়ে কলকাকলি শুনছ। তাহলে ছুটির দিনগুলো কেমন করে কাটাবে একটু আমার সঙ্গে একটুখানি শেয়ার করো না, আমিও একটু শুনি। আচ্ছা বেশ, তোমরা না হয় ঘুরতেই যাবে, আমি না হয় যাচ্ছি না, কিংবা মনে মনে চলে গেলে তো যেতেও পারি। তাই আমার সঙ্গে গল্প করতে ছোট্ট বন্ধুদের ফোন করতে হবে 9434076705 এই নম্বরে। কেমন? তোমরা ফোন করতে থাকো, আর ততক্ষণ আমি তোমাদের প্রিয় গান শুনিয়ে দিই বরং, তাই না? গানটি গেয়েছেন সনৎ সিংহ। চলো প্রথম গানটা শুনে নিই।

0: পাউরুটিয়ার ঝোলা গুড়ু, পাউরুটিয়ার ঝোলা গুড়ু, পাউরুটিয়ার ঝোলা গুড়ু, পাউরুটিয়ার ঝোলা গুড়ু, পাউরুটিয়ার ঝোলা গুড়ু।
1: কি কেমন একটা মজার গান শুনে ফিরে এলাম বলো তো ছোট্ট বন্ধুদের কাছে। গানটির কথা সুকুমার রায় আর সুর অরুণ বসু। কেমন গানটি গেয়েছেন সনৎ সিংহ। আর এই যে এই সময়টুকু তোমাদের জন্য লাইভ ফোন ইন কলকাকলি, এই ছোট্ট সময়টুকুতে ছোট্ট বন্ধুদের সঙ্গে গল্প করতে, তাদের কথা জানতে, আর ওই যে বললাম ছুটি তো পড়ে গেছে, সেই ছুটির সময় তারা কি করে সেটা জানতে কিন্তু আমার খুব ইচ্ছে করছে। ছোট্ট বন্ধু কিন্তু আমাকে ফোনেও জানাতে পারো বা লিখেও জানাতে পারো যে ছুটির দিনের ছোট ছুটি তোমার কেমন লাগছে, কেমন। আর এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট কবিতা সংগৃহীত। জানলায় এসে মুখ বাড়িয়ে ফুটফুটে ওই লতা গুচ্ছ ফুলের থোকা বাড়ায় রঙিন কথকতা। জানলা পাশে পড়ার টেবিল, ড্রয়িং খাতা খুলে ঝুঁটি বাঁধা মেয়েটি উপর পেন্সিলে ফুল দোলে, দুলছে আঙুল কল্পনা তার, উঠছে মনের ভেতর আরও ভেতর যা এসে চলে ছোট্ট একটি দৌড়। দৌড় খুলে মেয়ে পড়ল এসে পুষ্প বাগিচায়, জানলা ঘেঁষে সেই লতারা তাকেই ডেকে যায়। বাঁধল কি ফুল ঝুঁটির সাথে জানতে পারত যদি, ড্রয়িং খাতার অঙ্কনে ওই বসল প্রজাপতি। তা ছোট্ট বন্ধুদের জন্য থাকলো ছোট্ট এই কবিতাটা, কেমন। আচ্ছা কবিতা তো শোনানো হলো, আর তোমাদের পছন্দের যেটা সেটা আমি জানি, সেটা হচ্ছে ছোট্ট বন্ধুদের জন্য ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গান। তো সনৎ সিংহের গাওয়া আরেকটি গান এই মুহূর্তে তোমাদের জন্য।

এই যে গানটি শুনলে, এই গানটির কথা সুকুমার রায় আর সুর অরুণ বসু। গানটি গেয়েছেন সনৎ সিংহ। এই যে দেখো, তোমাদের জন্য যে অনুষ্ঠান লাইফ অন ইন কলকাকলি, তো তোমাদের সঙ্গে টুকরো টুকরো করে কথা বলতে বলতে, এই যে তোমাদের কথা শোনা, তোমাদের কবিতা শোনা, তোমাদের গান শোনা, সব কিছুই কিন্তু ভীষণ একটা ভালো লাগার জায়গা, তাই না? আর হ্যাঁ, তোমাদের পছন্দের যে গানগুলো আমি জানি, ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য যে গানগুলো শোনাচ্ছি, সে গান তো তোমাদের জন্য থাকছেই, তাই না? আর তার সঙ্গে কি থাকছে বলো তো? তোমাদের জন্য তার সঙ্গে থাকছে ছোট ছোট কবিতা, ছোট ছোট গল্প, সব কিছু মিলে মিশে। আমি জানি আমার ছোট্ট বন্ধু যা করে সেটা হচ্ছে সে মন দিয়ে কিন্তু গল্পগুলো শোনে। আর আর কি করে? আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই গল্পগুলো শুনছো বা কবিতাগুলো শুনছো, তোমার কেমন লাগছে সেটা তোমাকে একটু লিখেও তো জানাতে হবে, শুধু বললে তো হবে না, তাই না? এবং তুমি তার জন্য আমাকে চিঠি লিখেও জানাতে পারো, ঠিক আছে? চিঠি লিখে তুমি জানিও। আর তার সঙ্গে সঙ্গে তোমার যে ভালো লাগা, তোমার কি কেমন লাগছে, সব কিছু মিলেমিশে আমাকে জানিও, কেমন? আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট গল্প বলি, শোনো, কেমন? ঝিমলি সারা রাত ঘুমোতে পারেনি, কারণটা দুঃখের নয়। আজ সকালে দার্জিলিং যাচ্ছে এই আনন্দে খুব উত্তেজিত, আবহাওয়া ভালোই বলা যায়। ভোর থেকেই বাবা মাকে সবাইকে তাগাদা দিচ্ছে, কি যে করো তোমরা, এখনও রেডি হতে পারোনি, সমস্ত সময় এখানে কাটালে হবে, তাড়াতাড়ি করো। মা ঝুমা ঝাই ঝাই করে ওঠে, ঠাকুমার মতো কথা, নাক টিপলে দুধ পড়ে, স্নান না করে ঠাকুরকে না দিয়ে যাবো নাকি? বাবা অম্বরীশ বলে, তর্কাতর্কি ছেড়ে সবাই রেডি হও। যাই হোক, সবাই রেডি হয়ে রওনা দিতে বেলা দশটা হয়ে যায়। ইসলামপুর থেকে শিলিগুড়ি পৌঁছতে দুপুর ১২টা। এবার ড্রাইভার জানালো যে সেকেন্ড রোতে দুটো হবে, সামনে একটা। ওরা রাজি হয়ে উঠে বসতেই গাড়ি চলার জন্য রেডি হয়। রাস্তায় রোদ নেই, বৃষ্টিও নেই, তবে একটা অদ্ভুত ভালো পরিবেশ কিন্তু আছে। দার্জিলিং মোড় থেকে কিছুটা চলার পরে বাঁ দিকে টার্ন নিয়ে বেশ কিছুটা চলার পর ওদের গাড়িটা ডান দিকে টার্ন নিয়ে রোহিণীর দিকে চলল। এই রাস্তায় ঝিমলি আগে যায়নি, সাইনবোর্ড দেখে বুঝে গেল ঝিমলির বয়স এখন ১২, নতুনকে জানা চেনার বয়স। কথায় বলে, গার্ল অর্থাৎ গ্লজি, ইনকুইজিটিভ, রাইজিং আর ল্যাকোনিক, নতুন রাস্তায় গাড়ি চলছে, ঝিমলির আনন্দ আর ধরে না। বাবাকে মোবাইলটা ফেরত দিয়ে বলে, আমি এখন সব দেখব, তোমার মোবাইল তুমি নাও। অনেকটা রাস্তা জঙ্গল দিয়ে চলার পর গাড়ি দুটো টার্ন নিয়ে বসতি এলাকায় ঢুকে পড়ে। ঝিমলি আগেও দেখেছে, ভেবেছে, আবার আজও ভাবছে, বাড়িগুলো কীভাবে পাহাড়ের ঢালে ঢালে দাঁড়িয়ে আছে, ওপর থেকে ভারী কিছু পড়লেই তো শেষ। তার মধ্যে এরা হাসিমুখ করে গুনগুন, পাহাড়ি ফুলদের মতোই সতেজ, ঝর্ণার মতো নৃত্যময় এদের চলা, কি অদ্ভুত, তাই না? এখনও কোজাগরী পূর্ণিমার দুদিন দেরি আছে, তাই প্রায় সকলেই কপালে টিপ, ভেজানো চাল আঠাযুক্ত রং দিয়ে মেখে ঠাকুরকে দিয়ে একে অপরকে পড়ায়। ওরা বলে টিকা। ঝিমলি অনেক পাহাড়ে গিয়েছে, কিন্তু দার্জিলিংয়ের মতো কোনোটাই নয়। এত ভেজা, এত গাঢ় সবুজ, এত সতেজ ঝিমলি কোথাও দেখেইনি। ঝিমলি যেন মুখস্থ করছে প্রতিটা বাঁক, সবুজের বৈচিত্র্য, ক্ষেতের বাঁধাকপি, তবে ফুল নেই বলে চিনতে পারছে না, কোন গাছটা গুড়াস, কোনটা চাপা, বাকি ছোট ছোট ফুলগুলো সে চেনে না, তবু ভালো লাগছে। অবশেষে ওরা ঘুম স্টেশনে এসে পৌঁছয়। অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। ঝিমলি বাবার কাছ থেকে মোবাইলটা চেয়ে নিয়ে গুগল ম্যাপ খুলে হোমস্টের নাম টাইপ করে সার্চ করে, ৪৫০ মিটার।
এবার অম্বরীশ দেখে মিরিক রোড ক্রমশ নামছে। জেন্টেল স্লোপ অত অসুবিধা হওয়ার কথা নয়। হোমস্টেতে পৌঁছে চেক ইন করে হালকা স্ন্যাক্স আর চা নেয়, তারপরে সবাই মেলের দিকে রওনা হয়। প্রথমে মন্দিরে গিয়ে পুজো দিয়ে নেমে লোয়ার মেলে দু একটা দোকানে ঘুরতেই ভালো বৃষ্টি শুরু হয়ে যায়। আগেই বলেছিলাম পূর্বাভাস ছিলই, এ সময় পাহাড়ে যাওয়া ঠিক হবে না, কি কার কথা শুনে। হ্যাঁ, দু বছর থেকে স্কুল নেই, ওর কথা ভাববে না? ভাববো, তা বলে দুদিন পরে আসা যেত না? তোমার অফিস খুলে যেত আর আসা হতো না। ছাড়ো ছাড়ো মেয়ের দোহাই, আসলে তোমারই ঘোরার ইচ্ছে ছিল। যাই হোক, এবার মাঝখান থেকে ঝিমলি বলে ওঠে, হ্যাঁ মা থামো, সবাই দেখছে। যাই হোক, সেই দিন তো গেলই, পরের দিন সকালেও আবার জোরে হাওয়া, ওরা দরজা খুললে জোর হাওয়া, ঠান্ডে সাথে দেখা যাচ্ছে বৃষ্টির ছাট। ঝিমলি একবার দরজা খুলে বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, মনে হচ্ছে এই হোমস্টেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করল, না এটা প্রকৃতির রোষ নয়, গাছেরা হইচই করছে, এত জল পেয়ে গাছেরা জড়াজড়ি করে নাচছে। এইবার ওরা সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করে, মা বাবা এদিকে এসো প্লিজ, বারান্দায় এসে দেখো। ওরা মেয়ের কথায় বারান্দায় যায়। ঝিমলি বলে, দেখো আমরা একটা গাড়ি করে আগামীকাল মিরিক যেতে পারবো, বৃষ্টি থাকলেও প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো। নিচে নামলে যদি দেখি বৃষ্টি বেড়েছে, কোনো দোকানে সাময়িক আশ্রয় নিতে পারবো। গাছগুলোকে দেখো, আমাদের মতো চলতে পারে না, প্রয়োজনে আশ্রয় নিতে পারবে না। ওরা কিন্তু ঝগড়া করছে না, বরং আনন্দ করছে, ওদের মুখচ্ছবি দেখো। এবার ঝিমলির মা বাবা পরস্পর মুখ চাওয়াচাই করে তখন বলল, হ্যাঁ তাই তো, তুমি তো ঠিকই বলেছ, সত্যিই তো, তাহলে তুমি যা বলছো তাই হবে। কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। তো গল্প তো শুনলে, গল্প শোনার পর এখন যেটা লাগবে তোমাদের আমি জানি, গান শুনবে। কেমন? চলো পরের গানটা শুনিয়ে দিই।

যে গানটি শুনে ফিরে এলাম সেই গানটির কথা মিল্টু ঘোষ, সুর অনল চট্টোপাধ্যায়, আর গানটি গেয়েছেন সনৎ সিংহ। দেখো, গল্প করতে করতে লাইভ ফোন ইন কলকাকুলির কিন্তু একেবারে শেষের দিকে এসে গিয়েছি, আর যেটা আসল কথা সেটা হচ্ছে আমার ছোট্ট বন্ধুদের সঙ্গে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ভাগ করে নিতে ইচ্ছে করে। ছোট্ট বন্ধুরা, আমি জানি ছুটির এই সময়গুলোতে কেউ নিজের ভালো লাগার জিনিসগুলোকে নিয়ে অনেকটা সময় কাটাও, কেউ হয়তো আঁকো, কেউ হয়তো নাচ শেখো, কেউ কবিতা শেখো, কেউ গান শেখো। তোমাদের এই যে সময়টা, এই সময়টা কিন্তু তোমরা একটুখানি হাঁপ ফেলে বাঁচো, তাই না? এই সময় পড়াশুনো থাকলেও পড়াশুনোর যে স্কুলে যে সময়টা তোমরা কাটাও, অনেকটা সময় কিন্তু তোমরা বাড়িতে থাকতে পারো, এদিক ওদিক একটু ঘুরতে যেতে পারো, সকলকে নিয়ে সব একটু হই হই করে খেলাধুলো করে একটু নিজের মনের মতো করে থাকা আর কি। আর ছোট্ট বন্ধুরা, মনের মতো ছুটির একটা রোববার পেলে কারই বা ভালো না লাগে? শুধু ছোট্ট বন্ধুদের যদি ভালো লাগে সেটা কিন্তু নয়, সবারই ভালো লাগে। তো ছোট্ট বন্ধুদের জন্য ছুটির দিনগুলো একটু বেশি দরকার, কারণ ছোট তো, তো সেই ছুটির দিনগুলো যতক্ষণ ওরা না পাচ্ছে ততক্ষণ কিন্তু ওদের মনে সেই আনন্দ কিন্তু থাকবে না। দেখো, কথা বলতে বলতে, গল্প করতে করতে

শেষ গানটি গেয়েছেন সনৎ সিংহ, আর গানটির কথা সত্যেন্দ্রনাথ দত্ত, সুর প্রবীর মজুমদার। হাতে কিন্তু আজ একটু সময় নেই, তাই আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ছোট্ট বন্ধুরা, খুব ভালো থেকো, কেমন? আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আজ 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, দাদরা ও টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন

বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাভান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আকাশবাণী শিলিগুড়ির সঙ্গীত বিভাগ থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। ফিরছি অনুষ্ঠানে। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এখন শুনবেন রামপ্রসাদ ও কমলাকান্তের গান। প্রথম গানটি রামপ্রসাদ সেনের।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলেন রামপ্রসাদের গান। এবারের গানটি কমলাকান্তের।

এতক্ষণ রামপ্রসাদী এবং কমলাকান্তের গান শুনলেন, গেয়েছেন শ্রীকান্ত আচার্য, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz-এ অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানবাহন চলাচল আংশিকভাবে প্রভাবিত হতে পারে, জাতীয় চালকদের সতর্ক থাকার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। প্রধান ধীরগতির ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলমান রয়েছে। গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আম্বারি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প হিসেবে নওয়াপাড়া মোড় ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, দাগাপুরের বাবা লোকনাথ মন্দিরে 3/6/2026 পর্যন্ত ব্রহ্মকুমারীর 136তম স্মরণোৎসব উপলক্ষে প্রতিদিন সকাল 10:30 থেকে পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন মন্দির সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। টিকিয়াপাড়া হাট জল থেকে জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। ফুলেশ্বরী হাট NJP সকাল 10:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। এখতিয়ারশাল হাট আশিগড় দুপুর 1:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত যানজট হতে পারে। ট্রাফিক আপডেট শুনলেন, ফিরছি অনুষ্ঠানে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শাহানা দেবী।

এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন সাহানা দেবীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি এই মুহূর্ত থেকে

ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে সমস্ত শ্রোতাবন্ধু রয়েছেন রেডিও সেটের ওপাশে, তাদের সকলের জন্য আরেকবার শুভ সকাল। আমি জানি রবিবারের এই ছুটির সকাল, এই মুহূর্তে রবিবার এবং কাজের তাড়া না থাকলেও রবিবার মানেই কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়ে একটা নতুন দিন, নতুনভাবে শুরু করার দিন। তো কাজেই এই অনুষ্ঠান নিয়ে আমরা থাকছি আজ, কিন্তু অন্যান্য সপ্তাহের মতো এত বেশি সময় আমরা থাকছি না, অল্প কিছু সময়ের জন্য আমরা থাকছি কিছু কথায় কিছু গানে। প্রথম গানটি শুনে ফিরে আসছি।

কিছু কথায় কিছু গানে। অনুষ্ঠান শুরুতে যে গানটি আপনারা শুনলেন, গানটি গেয়েছেন কুমার শানু, সুর অরূপ প্রণয়। আর আজকে এই স্বল্প সময়ে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদিন প্রতিদিন। এমন কোন কাজ যে কাজ আপনি আজও করতে ভালোবাসেন, এবং প্রতিদিন যে কাজটি আপনার না করলে একটুও ভালো লাগে না, তাই একদিন প্রতিদিন যে কাজ আপনার কাছে প্রতিনিয়তই আনন্দের। ঝটপট বলে ফেলুন 9434076705। আবার নাম্বারটা বলি 9434076705। আর প্রতিদিন একদিন যা যে কাজ আপনি প্রতিদিন করতে চান সেটা নিয়ে ভাবতে ভাবতে পরবর্তী গানটি থাকছে আপনারই জন্য।

আমাদের এই সুরেলা সফর কিন্তু খুব অল্প সময়ের। আর যে গানটি শুনে ফিরে এলাম, গানটি গেয়েছেন শুভমিতা, সুর গৌতম ঘোষাল। আর খুব অল্প সময়ের জন্য আজকের যে বিষয়টি রয়েছে, একদিন প্রতিদিন, এমন কোন কাজ যে কাজ আপনি প্রত্যেক দিন করতে ভালোবাসেন এবং ভালোবেসেই করেন, তাই তো একদিন প্রতিদিন। ভাবতে থাকুন, আর সে সময়টুকুতে আমরা শুনে নেব আরেকটি গান।

কিছু কথায় কিছু গানে নিয়ে। আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর হাতে আর অল্প একটু সময় রয়েছে, তাই সময় নষ্ট না করে শেষ গানটি শুনে নেব এবং তারপর শেষ করব আজকের কিছু কথায় কিছু গানে।

কিছু কথায় কিছু গানের যে গানটি শুনছিলেন, গানটি গেয়েছেন শ্রীকান্ত আচার্য। এর আগের গানটি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আপনারা শুনেছিলেন। আজকের মতো কিছু কথায় কিছু গানে এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে এবং কলকাতা কেন্দ্র থেকে মন কি বাতের 134তম পর্বে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে বার্তা শুনবেন। শোনা যাবে আকাশবাণী দিল্লি এবং আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: বাজে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী
2: আকাল। নমস্কার স্যার।
3: নমস্কার স্যার।
1: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
2: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দরবীরজি তুমি বলো।
3: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্ম

0: জন্মেও আমার দেশে সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম, তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছো, এই মেডেল কোথায় জিতেছো, এই ছবিটি কবেকার? তখন তাঁরা আমাকে তাঁদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
0: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দারবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়নোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি
2: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব। পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে। সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছ নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
2: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল। সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে। আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
0: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম, তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি। সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি, তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
1: দেখো, তোমাদের যে লড়াই, সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও। এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে, তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান, তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়, আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমনই এক সুইমিং ক্লাব চালান। এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে, এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় ১৩ ঘণ্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন। আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার। অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তারা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনেদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে। আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ শুনলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের বাংলা রূপান্তর। এই বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা জানানো হচ্ছে যে এই বছর আকাশবাণী জাতির সেবায় 90টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহ্যময় যাত্রাকে উদযাপন করতে আজ 31 মে 2026 রবিবার সন্ধে 6:30 রবীন্দ্রমঞ্চ শক্তিগড় শিলিগুড়িতে একটি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা হবে ঠুমরি, তাতরা এবং টপ্পা পরিবেশনের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রীমতী অবন্তিকা চক্রবর্তী। সঙ্গে তবলায় থাকবেন শ্রী সুবীর অধিকারী এবং সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাবান্ত। দ্বিতীয় পর্বে থাকবে সেতার বাদন, থাকবেন বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবপ্রতিম রায়, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত উজ্জ্বল ভারতী। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে সাহিত্য বাসর প্রান্তিক। আজকে টিনটিন অভিযান নিয়ে আলাপচারিতা রয়েছেন লেখক শুভ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রঙ্গন রায়।
1: পৃথিবীতে পাঠক দুরকমের হয়, এক যারা টিনটিন পড়েছেন, দুই যারা টিন

পড়েননি। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক।

0: প্রান্তিকের আজকের এই অনুষ্ঠানে বা আড্ডায় প্রথমেই জেনে গিয়েছেন যে আমরা কাকে নিয়ে কথা বলবো। টিনটিন আমাদের সঙ্গে আজ এই আড্ডায় আমরা পেয়েছি লেখক শ্রী শুভ্র চট্টোপাধ্যায়কে। নমস্কার শুভ্রদা।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি রঙ্গন রায়। তো যে কথা বলছিলাম যে পৃথিবীতে পাঠক দুরকম, এক যারা টিনটিন পড়েছেন আর দুই যারা টিনটিন পড়েননি। তবে আমার মনে হয় আজকের এই আলোচনায় যারা টিনটিন পড়েননি তারাও বোধহয় টিনটিনের প্রতি আকৃষ্ট হবেন, টিনটিন পড়তে চাইবেন এই আলোচনার শেষে। প্রথমেই আমি টিনটিন সম্পর্কে দু চার কথা সামান্য বলি। সালটা হচ্ছে 1927 সাল। বেলজিয়ামে লা পেতি ভেতিয়েম কাগজের শুরু হলো জর্জ রেমির কর্মজীবন। এই জর্জ রেমি কিন্তু টিনটিনের স্রষ্টা। তিনি হার্জ, যা তার নামের অদ্যক্ষরকে অদল বদল করে অ্যার্জে এই ছদ্মনামে তিনি কমিক্স শুরু করেন। জানুয়ারি মাসেরই 10 তারিখ থেকে লা পেতি ভেতিয়ামে শুরু হয় প্রথম টিনটিন কমিক স্ট্রিপ, সোভিয়েত দেশে টিনটিন। যদিও বেলজিয়ামে ফরাসি ভাষাতেই টিনটিন প্রথম লেখা হয়েছিল, এবং সেই টিনটিনে কিন্তু টিনটিনের নাম টিনটিন ছিল না, ছিল ত্যাঁ ত্যাঁ। এবং যে কুট্টুসের কথা আমরা প্রায় সকলেই জানি তার নাম ছিল মিলু। এই সামান্য দু একটা কথা বলে নিয়েই আমরা আমাদের মূল আড্ডায় ঢুকে যাব। শুভ্রদা, টিনটিন তো প্রায় সকলেই পড়েছে, আমি বলেওছি কথাটা প্রথমেই যে পৃথিবীতে পাঠক দুরকম। তো আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ পাঠকই টিনটিন পড়েছেন বা টিনটিন সম্পর্কে জানেন। তোমার প্রথম টিনটিন পড়া কিভাবে?
1: না, আমি এটা বলার আগে বলছি, বাঙালি পাঠকের একটা বৃহৎ অংশ এখনও টিনটিন পড়েনি, এটা শুনলে অবাক লাগে।
0: আচ্ছা,
1: কিন্তু যদি সমীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে মাটুল দি গ্রেট বা নন্টে ফন্টে হাঁদা ভোদা যতটা বাঙালির কাছে পৌঁছেছে ওইভাবে টিনটিন পৌঁছয়নি। এর দুটো কারণ আছে, পরে আসি এ প্রসঙ্গে। আমার টিনটিন পড়া, আমি তখন খুব ছোট, মানে টিনটিন বাংলাতে প্রথম বেরোতে আরম্ভ করলো আনন্দমেলা পত্রিকায়।
0: হ্যাঁ,
1: তখন প্রতি মাসে বেরোতে শুরু করছে, আমি তখন খুব ছোট, মানে গল্প পুরো পড়ে উঠতে পারি না। তো আনন্দমেলার স্মৃতিতে আমার মনে আছে টিনটিন বেরোতো কাঁকড়া রহস্য।
0: কাঁকড়া রহস্য
1: প্রথম গল্পটা আনন্দমেলা ওটা দিয়ে শুরু হলো, যদিও এটা টিনটিনের প্রথম গল্প নয়। তো ওই টিনটিন সম্পর্কে আমার প্রথম ধারণা, তার আগে সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথ উপন্যাসে সম্ভবত টিনটিনের প্রসঙ্গে এনেছিলেন।
0: টুনটুনি,
1: হ্যাঁ, বলছে যে তোপসে বলছে যে আমি একটা বই পড়ছি, টিনটিনের বই, না না টুনটুনির বই নয়, টিনটিনের বই মনে করিয়ে দিচ্ছে। তো সেটা তখন আমি পড়ে উঠতে পারিনি আর কি, তখন আমার ওই বয়স আসেনি। তো টিনটিন সম্পর্কে প্রথম পরিচয় এর দু তিন বছর পর, মানে যখন আরেকটু বোধ বুদ্ধি হলো, তখন মানে ওই টিনটিনগুলোই আবার ঘুরে ঘুরে আমার পড়া আরম্ভ হলো, এবং সেটা একটা অবিস্মরণীয় অধ্যায় খুলে গেল চোখের সামনে কমিক্সের জগতে। মানে বাঙালি ওই সময় সারা ভারতবর্ষে কেবল বাংলাতেই টিনটিন অনুবাদ হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এখনও অবধি বোধহয় ইংরেজি এবং বাংলা ছাড়া ভারতে।
1: হ্যাঁ, ফলে সেদিক থেকে আমরা একটা সৌভাগ্যবান। কিন্তু অপরদিকে আনন্দমেলার পত্রিকার যে প্রচার, মানে যে সার্কেল বা টার্গেট অডিয়েন্স বা পাঠক ছিল, তারা খুব একটা বড় অংশ না। যে কাজ ওই সময় সুখতারা যেইভাবে আমাদের কিশোরদের মধ্যে প্রচলিত ছিল, অতটা প্রচার আনন্দমেলা ছিল না। তারপর আস্তে আস্তে বেড়েছে। আবার অন্যদিকে টিনটিন কমিক্সের বই হয়ে বেরোনোর পর তার দাম টাম ইত্যাদির কারণে আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, মানে আমি যদি আমার নিজের স্থিতির কথা বলি, আমি স্কুল পর্যন্ত আমার সেকশনে, আমি যে ক্লাসের সেকশনে পড়তাম, 40-42 জন ছিল, তার মধ্যে 10-12 জন টিনটিন পড়েছিল আসলে, কিন্তু বাটুল সবাই পড়েছে।
0: আচ্ছা,
1: এটা একটা মানে একটা পাওয়ার একটা ব্যাপার ছিল বা একটা আগ্রহের ব্যাপার ছিল। কিন্তু এখন আজকে 2024 সালে এসে চিত্রটা কতটা বদলেছে।

0: বলতে পারবো না, নিশ্চয়ই প্রচুর লোক পড়েছে, কিন্তু আবার প্রচুর লোক পড়েও নি, এটাও সত্যি।
1: তার মানে ওই ব্যাপারটা দাঁড়াচ্ছে ওখানে যে পৃথিবীতে পাঠক দুরকম।
0: হ্যাঁ, প্রায় পাঠক দুরকম আর কি, মানে টিন টিন পড়েছে অথবা পড়েনি, এটা খারাপ ভালো বলছি না, কোনো কারণে পড়েনি। আবার একটা বিখ্যাত কমিক্স তার সবার ভালো লাগতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমি ব্যক্তিগতভাবে টিন টিন খুব প্রিয়। প্রিয় কারণ কি, যে টিন টিনের মানে মূল যেটা চাবিকাঠি ভালো লাগা সেটা হচ্ছিল ওর পরিবেশনাটা। এবার দেখো, আমাদের যারা সাহিত্য তত্ত্ব নিয়ে আলোচনা করে তারা মূলত ইউরোপীয় আলঙ্কারিকদের মতবাদগুলো উল্লেখ করে, কিন্তু আমাদের ভারতীয় অলঙ্কার শাস্ত্রের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, সেটা হয়তো তুমি জানো। ভারতীয় অলঙ্কার শাস্ত্র তুমি খেয়াল করে দেখবে যে ওরা বারবার সাহিত্যকে না ভোজনের সঙ্গে তুলনা করেছে, যে রস, তার স্বাদ, এবং বলেছে যে পরিবেশনটাকে খুব গুরুত্ব দিয়েছে। মানে খাবার যেভাবেই বানাও না কেন, মূল হচ্ছিল তুমি কীভাবে পরিবেশন করছো। বললাম সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু ওরা সেটাকে গুরুত্ব দিয়েছে, যে পরিবেশনটা। টিন টিনের মধ্যে নেই, পরিবেশনটা খুব অসাধারণ। গল্পগুলো জমজমাট, চরিত্রগুলোর মধ্যে একটা অদ্ভুত মানে মৌলিকতা আছে। যদিও টিন টিনের গল্প টল্প নিয়ে অভিযোগ আছে, তুমি জানো পরে আসছি, কিন্তু সামগ্রিক যে পরিবেশনাটা, আমরা যখন টিন টিন পড়া আরম্ভ করলাম কৃষ্ণ কাঁকড়া রহস্য, তাতে ক্যাপ্টেন হ্যাডক আছে,
1: সেখানেই তার প্রথম এন্ট্রি,
0: প্রথম এন্ট্রি ওই গল্পটাতেই প্রথম এন্ট্রি, কার্বুজান জাহাজের সে ক্যাপ্টেন আর কি। তো ক্যাপ্টেন হ্যাডক এলো, ক্যালকুলাস তখনও আসেনি, পরে আসবে। তো এইভাবে যে চরিত্রগুলো যে আমাদের সামনে একটা একটা করে এসছে না, এই চরিত্রগুলো মানে সত্যি অসাধারণ। মানে একটা চরিত্রকে সৃষ্টি করলেই তো হবে না কমিক্সে,
1: না
0: তার প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই টিন টিন মূলত একজন সাংবাদিক চরিত্র, যদি চরিত্রটা আমরা বিশ্লেষণ করি, একজন সাংবাদিক, তার একটা ছোট কুকুর আছে, ইংরেজিতে নাম বললে স্নোই, বাংলাতে তার নাম কুটুস করা হয়েছে, এবং সে অ্যাডভেঞ্চারে যায়।
1: হ্যাঁ,
0: যে কোনো গল্পে আমরা যদি দেখবো যে টিন টিন নায়ক, কিন্তু টিন টিন খুব একটা গুরুত্বপূর্ণ না, পার্শ্ব চরিত্রগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে আর ওরা না থাকলে যেন টিন টিনকে ভাল লাগে না,
1: একেবারেই তাই।
0: যেমন টিন টিন একা থাকলে তোমার ভাল লাগবে না, নাকি জানি বলতে চাইছিলাম।
1: হ্যাঁ, মানে যেভাবে ক্যাপ্টেন হ্যাডক, জনসন অ্যান্ড রনসন,
0: হ্যাঁ, এরা না এলে কখনোই টিন টিন ওই পরিস্থিতিটা জমে ওঠে না,
1: জমে ওঠে না।
0: এবার টিন টিনের এবং ওর কমিক্সের যে ফ্রেমগুলো, মানে
1: প্যানেল,
0: হ্যাঁ, মানে ছবি তো একটা ছবি অনেকগুলো টেক্সটকে বলে দিতে পারে, মানে তুমি পাতার পর পাতা লিখে যেটা বোঝাতে পারলে না, একটা ছবি এঁকে সেটা বুঝিয়ে দেওয়া যেতে পারে। এটা কমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। যেমন টিন টিন ইন আমেরিকা, তখন প্রথম ফ্রেমটা যদি মনে করো যে শিকাগো 19 কত জানি আর কি, সখানেক বছর আগে, ওই সময় তখন আমেরিকার ওইরকমই অবস্থা, যে গুন্ডাটা একটা পিস্তল হাতে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পাশে দাঁড়িয়ে একটা পুলিশ ওকে স্যালুট করছে,
1: আল কাপন।
0: হ্যাঁ, এই যে ছবিটা, একটা ছবিতে কিন্তু বুঝিয়ে দেয় যে তখন শিকাগোর অবস্থাটা আসলে কি,
1: গুন্ডারা চলছে,
0: কোনো কিছু বলতে হয়নি, কোনো ওর মধ্যে কোনো বক্তব্য নেই, কোনো সংলাপ নেই, কোনো ডায়লগের বেলুন নেই, একটা ছবিতে কিন্তু পুরো ব্যাপারটা উঠে আসে। এইটা হার্জের মধ্যে খুব মারাত্মকভাবে কাজ করেছে,
1: এই সেন্সটা,
0: এই সেন্সটা।
1: এই প্রসঙ্গে আমি একটা বলি, যেহেতু ওই একটা প্যানেল দিয়ে তুমি এত বড় কথা বললে, মানে যেটা টিন টিন আছেও, বিপ্লবীদের দঙ্গলে, টিন টিন ইন পিকারোস ইংরেজিতে যেটা, সেখানে প্রথম দিকে দেখা যায় যে একটা প্যানেল দেখানো হচ্ছে ট্যাপিওকা পুলিশ যে দেশটা, এবং সেখানে বস্তি দেখানো হচ্ছে, একটা দুজন সবুজ উর্দিধারী পুলিশ ঘুরে বেড়াচ্ছে, বস্তির অবস্থা খুবই খারাপ, লেখা আছে ট্যাপিওকা জিন্দাবাদ। এবং গল্পের গল্প যেভাবে এগোয়, টিন টিনের সাহায্যে জেনারেল আলকাজার জেনারেল হয়, সেই জায়গাটার নাম বদলে যায়, এবং দেখা যায় যে সরকার, রাজা আসে রাজা যায়, সরকার বদল হয়, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয় না। ওই টিন টিনের শেষ প্যানেলটাও তাই ছিল, যে লেখা আছে আলকাজার জিন্দাবাদ, যে উর্দিধারী পুলিশদের উর্দি বদলে গেছে, সবুজ থেকে খয়েরি হয়েছে, খাঁকি হয়েছে, কিন্তু বস্তিটা একই আছে,
0: একই রকম আছে আর কি।
1: এই যে মানে এত বড় রাজনৈতিক ব্যাপারটা টিন টিনের মধ্য দিয়ে এলো, এটা কিন্তু
0: মানে উনি এমনি বলা হয় যে টিন টিন তো পৃথিবীর বহু দেশে অ্যাডভেঞ্চারে গেছে, ভারতেও এসেছে, এমনি একটা অভিযোগ আছে যে সাহেবদের বিরুদ্ধে এই অভিযোগটা অবশ্য নতুন কিছু নয়, তারা তৃতীয় বিশ্বের দেশকে একটু নিচু চোখে দেখে ইত্যাদি ইত্যাদি,
1: বর্ণবিদ্বেষী ব্যাপার,
0: বর্ণবিদ্বেষী ব্যাপার আছে। এবার টিন টিনের গল্পগুলো যে সময় তৈরি আর কি, অ্যাভারেজ সেই সময় সাহিত্যে এই জিনিসটা তুমি প্রচুর পাবে। তবে হার্জ নিজেকে পরে সংশোধন করেছিলেন, মানুষের তো চিন্তাভাবনার বদল হয়, বিবেকানন্দের হয়েছিল তো, যত বয়স বাড়ে মানুষের চিন্তাভাবনার বদল হয়, সাহিত্যে তার ছাপ এসে পড়ে। আর আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উনি কি মানে ভারতের যে দেশীয় রাজাদের উনি একটু নিচু চোখে দেখেছেন, সেটা যে খুব একটা খারাপ দেখিয়েছেন আমি সেটা বলবো না। কারণ আমার তুমি যদি রামচন্দ্র গুহর ইন্ডিয়া আফটার গান্ধী পড়ো তাহলে তো উনি ওখানে স্পষ্ট বলেছেন যে আমাদের দেশীয় রাজাদের কিছু জন খুব ভালো ভালো কাজ করেছিল, বাকিরা বেশিরভাগই লন্ডনে বান্ধবীদের নিয়ে ফুর্তি করতেন। তো তাদেরই দেখিয়েছে ওর তোমার হার্জের আর একটা ওই যে দুটো বাচ্চা নিয়ে একটা কমিক্স আছে
1: জোজের জোকো,
0: হ্যাঁ ওটা শুরুতে কি হচ্ছে একজন দেশীয় রাজা স্কেট করছে, স্কি করছে বরফের মধ্যে, এবার ও পড়ে গেছে, এবার উঠে দেওয়ার পর ওর পাশে যে সেক্রেটারি আছে যে সেক্রেটারি ছিল তাকে বলছে কি ব্যাপার তুমি পড়ে যাওনি, বলে না তো, বলে পড়ে যাও, আবার পড়ে গেল আর কি। তো এই যে দেশীয় রাজা ওরা ওই ফ্রান্সটাকেও তখন নিজের রাজ্য ভাবছে, ওই যে ওর আইন ওখানেও চলবে, এই ব্যাপারগুলো ছিল, এগুলো ছিল। আর এই ধরনের যারা মানে সৃষ্টি যারা করেন না তারা সব কিছুরই প্রতি একটা এরকম মানে অম্লমধুর একটা মনোভাব পোষণ করে, সেটা বিপ্লব হোক বা কোনো ইজম হোক বা যাই হোক না কেন, একটা সবসময় তার একটা ওই রকম একটা অম্লমধুর একটা কটাক্ষ থাকবেই, তা নাহলে জমে ওঠে। এবং এই টিনটিনে না টিনটিনের পার্শ্ব চরিত্রগুলো এই জিনিসটাকে খুব অসম্ভবভাবে মানে তুলে ফুটিয়ে তোলে। প্রফেসর ক্যালকুলাস
1: অসাধারণ,
0: এমনি ক্যালকুলাস একজন অধ্যাপক এবং ভীষণগুণী অধ্যাপক, সে মারাত্মক মারাত্মক জিনিসপত্র আবিষ্কার করে ফেলে, কিন্তু তার একটা অদ্ভুত দেখো যে কানে কম শোনার তার একটা অভ্যাস আছে,
1: এবং সেটা কিন্তু অপরূপ হিউমার তৈরি হয়,
0: হ্যাঁ কি ওটা তিনি কখনোই সংশোধন করবেন না, কে যে ইচ্ছা করলে একটু ভালো যন্ত্রতন্ত্র লাগিয়ে ঠিক করবে, শুনবে না।
1: একবার যন্ত্র লাগিয়েছিল ইয়ের সময় যখন চাঁদে টিনটিন যায়, ওই সময়টা ক্যাপ্টেন বেশ
0: চাঁদে টিনটিন তো একটা অসাধারণ, ওই মানে তিনটে পার্ট মানে চন্দ্রলোকের হবে, দুটো পার্ট মানে প্রথমে রকেটটা তৈরি হবে তারপরে চাঁদে যাবে,
1: হ্যাঁ
0: এবং পুরো ব্যাপারটা খুব অসাধারণ, মানে পরপর দুটো কমিক যদি পড়া যায়,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: এবং সেখানে ক্যালকুলাসের একটা বিরাট ভূমিকা আছে আর কি,
1: ওই তো রকেটটা বানাচ্ছে,
0: হ্যাঁ। আর ক্যাপ্টেন হ্যাডক, এবার দেখো ক্যাপ্টেন হ্যাডক টিনটিনকে প্রচুরবার বিপদে ফেলে দিয়েছে, কিন্তু তুমি হ্যাডককে ছাড়া ভাবতে পারবে না, মানে হ্যাডকের একটা বড় কথা কি, তুমি তো টিনটিন পড়েছো মন দিয়ে বা যারাই পড়েছে, দেখবে হ্যাডকের মধ্যে একটা অসম্ভব সিম্পলিসিটি আছে, মানুষটা খুব সরল, খুব রেগে যায়।
1: আবার উল্লেখযোগ্য ব্যাপার, হ্যাডক কিন্তু ব্রিটিশ, মানে টিনটিন বা ওরা সবাই কিন্তু বেলজিয়ান, কিন্তু হ্যাডক ব্রিটিশ,
0: এবং হ্যাডকের যে এক্সপ্রেশনগুলো ইউনিক, মানে কমিক্সের বিভিন্ন ফ্রেমে হ্যাডক যখন বিয়াঙ্কা ক্যাস্টোফিয়ারের সামনে আসলে হ্যাডক একটু লজ্জা পায়,
1: হ্যাঁ
0: সে বিয়াঙ্কা ক্যাস্টোফিয়ার সে ভয়ঙ্কর গায়িকাটা আর কি,
1: ভয়ঙ্কর গায়িকা, একমাত্র নারী চরিত্র,
0: হ্যাঁ হ্যাঁ, যে ক্যাপ্টেন হ্যাডককে কখনোই ঠিক নামে ডাকে না, কখনো ডেডলক বলে, কখনো ক্যাপ্টেন প্যাডক, এইসব হ্যাডলক এইসব বলে, এবং ওর সামনে আসলে না ক্যাপ্টেনের মুখে একটা অদ্ভুত মানে শিশুসুলভ একটা লজ্জা লজ্জা ভাব ফুটে, ওই যে এক্সপ্রেশনটা
1: এক্সেলেন্ট,
0: এই ছোট ছোট ব্যাপারগুলো না টিনটিন কমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে মানে এটা তোমার পড়লে ভালো লাগতে বাধ্য, প্রথমত গল্পের টান অসম্ভব ভালো, প্লট,
1: হ্যাঁ প্লটের কোনো তুলনাই হবে না, যদিও টিনটিনের প্রথম যে কমিক্সটা সোভিয়েত দেশে টিনটিন সেটা মূলত পুরোটাই প্রপাগান্ডা হিসেবেই লিখেছিলেন উনি, এবং সেখানে কাহিনী ছিলই না, কমিউনিস্টদের বিরুদ্ধে যে বিদ্বেষ তৈরি করতে হবে এটা তার মানে অর্ডারই ছিল, মানে লা পেতি ভেতিয়েমের যে সম্পাদক এবং প্রকাশক ফাদার নরবার্ট ওয়ালেস, তার মানে রীতিমতন মানে খবরদারিতেই কমিক্সটা করা হয়েছিল, এবং হার্জ নিজেই বিশ্বাস করতেন যে কমিউনিস্ট বিরোধী একটা মনোভাব তৈরি করা উচিত বাচ্চাদের জন্য, যাতে কেউ কমিউনিস্ট না হয়ে যায়। এবং এই যে তুমি বললে না যে ভারতে ভারতীয়দের প্রতি যে একটা বাজেভাবে দেখানো হয়েছে ভারতীয় রাজাদের,
0: বাজেভাবে দেখানো হয়েছে বলবো না আমি,
1: মানে খুব একটা মানে ভালো সুনজরে দেখাতে হয়,
0: এরকম কোনো মানে ঘটনা ভারতে তো ঘটেনি, টিনটিনের ঘটনা
1: ওই তিব্বতে যাওয়ার সময় একটা ছিল, আর ফ্যারাওয়ে চুরিটার সময় ছিল। এবার আবার মানে নীলকমলে দেখা যায় যে চীনাদের সম্পর্কে অনেক বাজে কথা বলা আছে, যে চীনারা ওই পা ছোট, মেয়েদের গলা বড় হয়,
0: এটা বাজে কথা বলা, চীনারা তো তাই করতেনি, মেয়েদের পায়ে জুতো পরিয়ে রাখতেন যাতে না বড় হয়।
1: কিন্তু মানে আশ্চর্যজনকভাবে হার্জ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সবচেয়ে বেশি টিনটিনের ফ্যান ফোন করেছিল চীন এবং ভারত থেকে,
0: ন্যাচারালি, কারণ ভারতে তোমার ওই যে ফ্যারাওয়ের চুরুটে যাতে সেই ভয়ঙ্কর সাধুটা আছে যে সোফায় শুতে পারে,
1: কাঁটার মধ্যে,
0: হ্যাঁ সোফায় শুতে দিয়েছিল, বল উফ আমার চামড়া খুব সেন্সিটিভ আছে সংবেদনশীল, তারপরে কাঁটার বিছানা এনে দিলো তার মধ্যে সে শুলো, ইন্ডিয়ান যোগীদের যে ব্যাপার স্যাপারটা,
1: হ্যাঁ সেটাকে
0: সেটাকে দেখিয়েছে। আর দেখবে একটা মানে ও কটাক্ষ করে তোমাকে যেটা গোড়ায় বললাম ভারতীয় দেশীয় রাজাদের, কিন্তু জনগণ, ভারতীয় জনগণ বা ভারতীয় সংস্কৃতির প্রতি কোনো অশ্রদ্ধা বোধ দেখা যায়।
1: হ্যাঁ, ওই ভারতের রাস্তাঘাট দেখা দেখে উনি দেখিয়েছেন যে রাস্তায় গরু ঘুরে বেড়াচ্ছে বা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে,
0: স্বাভাবিক দৃশ্য যে সময় টিনটিন এসেছিল। এবং তো আছে তো কুট্টুস একবার একটা গরুকে কামড়ে দিয়েছিল, ওকে ধরে নিয়ে গেছে, এটা তো ভারতের মানে ট্র্যাডিশনের
1: উল্লেখযোগ্য ব্যাপার। সেখানে গরু যে মা এই ব্যাপারটাও দেখানো হয়েছে।
0: হ্যাঁ, মানে আসলে কি সাহিত্যিকের কাজ, আমি হারজিকে সাহিত্যিকই বলি,
1: অবশ্যই
0: ও তুলে ধরা,
1: আমি এই প্রসঙ্গে আসবো, হ্যাঁ বলুন,
0: ও তুলে ধরেছে যে চোখে, আর ভারতের এটাই পরিচয় আর কি। এবার সেটা খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এর জন্য টিনটিনের সামগ্রিক মূল্যায়নের আমার মনে হয় না খুব একটা কিছু যায় আসে আর কি। তাহলে ভারতীয়রা কেউ টিনটিন পড়তো না, তাদের মনে কখনো লাগেনি। তুমি দেখবে স্কুলে দু রকম স্যার থাকে, একজন বকা দিচ্ছে পেটাচ্ছে খুব মেজাজ গরম হয়ে যায়, মানে অন্তরে লাগে ওর মারটা। আর একদল স্যার ছিল কিরে কেমন আছি, ঠাস করে না মারলো, অত দেখবে গায়ে লাগছে
1: না, না না।
0: ওই দ্বিতীয় ব্যাপারটা টিনটিনের মধ্যে আছে, ওর উদ্দেশ্যটা তো তার নয়, গল্পের খাতিরে এসছে। আর যেটা বললো যে তাদের ইউরোপের একটা কমিউনিজম বিরোধী মনোভাব বহু দেশের মধ্যেই ছিল, সেটা তৎকালীন রাজনৈতিক সামাজিক পরিবেশের অঙ্গ। আর সোভিয়েত দেশের টিনটিনের পরে তো হার্জ আস্তে আস্তে নিজেকে পরিশীলিত করেছেন, উন্নত করেছেন,
1: যদিও তারপরে ওই যেটা কঙ্গোই টিনটিন সেখানে বর্ণবিদ্বেষটা মারাত্মক লেভেলে ছিল, যে আফ্রিকানদেরকে অত্যধিক কালো দেখানো, তারা যে মানে ইউরোপিয়ানদের থেকে অনেক নিচে, তাদের বুদ্ধিমত্তা অনেক নিচে, সেটা বারবার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ছিল। হার্জ পরে লজ্জিত হয়েছেন যে এগুলো আমি আর প্রকাশ করতে চাই না,
0: সেগুলো ওই সময় তার, কিন্তু একটা মানুষ মানে তার বললাম তো কম বয়সের একটা ধারণা থাকে, আস্তে আস্তে বাড়ে।
1: ওই তুমি একটা কথা মাঝে মাঝে বলো না যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ওই সাধারণ অসাধারণ।
0: হ্যাঁ, উনি বলেছিলেন যে একটা মানুষের সঙ্গে একটা গাধার যা পার্থক্য, একটা সাধারণ মানুষের সঙ্গে একটা অসাধারণ মানুষের অত পার্থক্য হয় না, আসলে খুব একটা পার্থক্য হয় না, সেও মানুষ,
1: অবশ্যই
0: তার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সবই থাকে, বা তার একটা কোনো গুণের জন্য আমরা তাকে সমাদর করি
1: এবং সে নিজেকে পরিবর্তন করবে, এটা স্বাভাবিক।
0: আর আমরা আমাদের না, আমাদের হিরোদের একটু আমাদের একটু বাড়িয়ে বলার প্রবণতা আছে, ইউরোপিয়ানরা এই ব্যাপারে একটু নির্লিপ্ত,
1: সাধারণ মানুষই হবে,
0: হ্যাঁ ওইভাবে দেখতে বেশি পছন্দ করে।
1: ও যে প্রসঙ্গে আসতে চাইছিলাম, যেহেতু তুমি বললে হার্জ সাহিত্যিক, তুমি হার্জকে সাহিত্যিক বলেছ, সবসময় শোনা যায় যে অনেকেই মানে পণ্ডিত বর্গরা বিশেষত, মানে আমি কিন্তু কাউকে আঘাত করে বলছি না, যে কমিক্সকে তারা সাহিত্য হিসেবে ধরে না, কমিক্স একটু নিচু নজরে দেখা হয়, লঘু চালে দেখা হয়, কমিক্সকে সাহিত্য ধরা হয় না। এই ব্যাপারে তুমি কি মনে করো, যে কমিক্স কি আসলে সমাজের দর্পণ বা সাহিত্য, নাকি সাহিত্য নয়?
0: না না, কমিক্স কেন সমাজের দর্পণ হবে না, তোমার কালো সোনার দেশে ওই যে আরবে তেল পাওয়া গেল,
1: আরবে তেল পাওয়া গেল,
0: তো পরের দু তিনটে ফ্রেম মনে আছে, দুটো থেকে তিনটে ফ্রেমে দেখিয়ে দিল কিভাবে আরবের তেলটা মানে ওই
1: ইউরোপ কবজা করছে,
0: হ্যাঁ কবজা করে নিল,
1: ডক্টর মুলার আসছে,
0: হ্যাঁ ওখানে কিন্তু তিন ছেড়ে কথা বলেন, তো এইটা কি সমাজের দর্পণ না, তিনটে ছবিতে বুঝিয়ে দিয়েছে
1: অবশ্যই।
0: এবার ঘটনা হচ্ছিল, একজন গল্পকার বা একজন ঔপন্যাসিক যেভাবে বলবেন, একজন যিনি কমিক্স ক্রিয়েট করছেন তিনি তো সেইভাবে বলবেন না,
1: না
0: তার বলার একটা স্বতন্ত্র ধরন থাকবে। তা কমিক্সকে মানে আমার তো টিনটিনকে বেশ উচ্চাঙ্গের সাহিত্য মনে হয়, আমি এটা জোর গলায় বলি, বাট সাহিত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে চরিত্রায়ন, যেমন জনসন আর রনসন, মানে যারা ইংরেজিতে টমসন অ্যান্ড থমসন, এটা টিএইচ আছে একটা শুধু টি, তো এই দুটো এরা দুজন গোয়েন্দা, সরকারি গোয়েন্দা, কিন্তু তুমি তাদের হাল দেখেছো, মানে এটা কিন্তু সরকারি গোয়েন্দাদের একটা দিকও দেখিয়ে দিচ্ছে যে এদের তুমি যতটা রেসপেক্ট বলে রেসপেক্টেড বলে ভাবছো, যতটা কর্মঠ বলে ভাবছো, তাদের মধ্যে এরকম যন্ত্রণ রন্ত্রণও থাকে এবং তাদের অদ্ভুত অদ্ভুত সব কার্যকলাপ আর কি,
1: অদ্ভুত কার্যকলাপ, মানে এরা সবাই মানে কমিক্যাল হিসেবে দেখানো হয়েছে কিন্তু আসলে বাস্তব,
0: অবশ্যই বাস্তব। তোমার জিয়ের যে গল্প, তোমার প্রথম যেটা যে গল্পটা মানে যেটা আমি আনন্দমেলা সূত্রে পড়লাম, কাঁকড়া রহস্য, তার বিষয়বস্তুটা কি ছিল যে কাঁকড়া টিনের ভেতর করে আফিং চালান দিচ্ছে, তো এটা কি সমাজে ঘটে না?
1: সমাজে ঘটে,
0: আমরা মাঝে মাঝে ভুলে যাই যে অপরাধ তদন্ত করে অপরাধের মানে মীমাংসা করা, এগুলো সবই সমাজে ঘটে,
1: তার কাজে সবটাই সামাজিকই,
0: সবই সামাজিক। লোক তো ভূত আছে কি না আছে পরের ব্যাপার, কিন্তু লোক তো ভূতের ভয় পায়,
1: হ্যাঁ
0: ভূত দেখে যেরকম লোক প্রচুর জানা গেছে, তাহলে তার গল্পও তো আসবে,
1: হ্যাঁ
0: তো এগুলো সমাজ বহির্ভূত কোনো ব্যাপার নয়।
1: ওই
0: যে বললাম যে আমাদের আমাদের আলংকারিকরা যেটা বলেছে পরিবেশন,
1: পরিবেশন,
0: পরিবেশনটা তুমি কিভাবে করবে?

0: আচ্ছা, এই যে মানে যে প্রসঙ্গটা তুললাম,
1: হুম হুম
0: সাহিত্য কি সাহিত্য নয়, মানে এই ব্যাপারটা কি গোটা পৃথিবীতেই দেখা যায় নাকি আমাদের ভারতীয় বা বাংলা ভাষাভাষীদের মধ্যে বেশি দেখা যায়?
1: কিন্তু গোটা পৃথিবীর ব্যাপারটা বলতে পারবো না। আসলে আমাদের না মানে টিনটিন, আমি গোড়াতে বললাম না যে টিনটিন সবাই পড়েনি,
0: হুম হুম
1: অনেকে রাগ করে টিনটিন পড়েনি, কারণ ওটা কমিক্স। আমাদের বাংলাতে একটা অংশের মধ্যে এই মনোভাবটা আমি লক্ষ্য করি,
0: হ্যাঁ,
1: যে কমিক্স আবার একটা পড়ার ব্যাপার হলো নাকি। কিন্তু টিনটিনে তো কোটি কোটি বিক্রি,
0: হ্যাঁ, মানে পৃথিবীর 50টি ভাষায় অনুবাদ হয়েছে।
1: হ্যাঁ, তো এত মানুষ পড়েছে, অভিনন্দন জানিয়েছে, তা এদের তো তাদের আমরা তো সাহিত্য বোধহীন বলতে পারি না।
0: না,
1: বহু বিখ্যাত লোক টিনটিনের ভক্ত, মানে টিনটিনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ থাকে, তা সত্ত্বেও,
0: তা সত্ত্বেও,
1: কারণ সামগ্রিক মূল্যায়নটা, সামগ্রিক পরিবেশনটা, অর্থাৎ তোমাকে যে ভোজসভায় আমি খাচ্ছি, আস্বাদ গ্রহণ করছি, দু একটা তরকারি হয়তো একটু সামান্য টেস্ট খারাপ হয়েছিল বা একটু লবণ বেশি হয়েছিল, কিন্তু পুরো ব্যাপারটা খাওয়ার পরে শেষ করো না, ভালো তৃপ্তি হলো। এইটা একটা টিনটিনের পুরো গল্প পড়ার পর না একটা অদ্ভুত তৃপ্তি আসে, এবং যেটার খোঁজে সারা বিশ্বের মানুষ দৌড়ায় সেটা হচ্ছে হিউমার,
0: হিউমার যেটা টিনটিনে ভরে ভরে আছে।
1: হ্যাঁ, মানে ওই যে চন্দ্র চন্দ্রলোকে অভিযান, এবার জনসন আর রনসনের তো যাওয়ার কথা ছিল না,
0: না
1: ওরা রকেট ইন্সপেকশনে উঠে ঘুমিয়ে পড়েছে, তো রকেট তো চলে গেছে, ছেড়ে দিয়েছে,
0: অক্সিজেন কম পড়ে যাবে,
1: অক্সিজেন কম পড়েছে। এবার যখন ক্যাপ্টেন বলছিল তোমরা রকেটে কি, তখন জনসন কি বলছে, এত রাগ করার কি আছে, দরজা খুলে দিন নেমে যাচ্ছি রকেট। এই যে অসাধারণ হিউমারটা, যে এটা এক মানে মানে পড়লে তুমি ফ্যাচ করে হেসে ফেলবে, আর এক জনসনের চরিত্রটা স্পষ্ট হয়ে যাবে। আর ক্যালকুলাস, ক্যালকুলাস একবার রেগে গিয়েছিল,
0: হ্যাঁ,
1: একটা লোককে ধরে ঝুলি দিল,
0: ওই ক্যাপ্টেনকেই তো প্রায় টেনে দাড়ি ধরে টেনে নিয়ে,
1: ওই মানে শীর্ণ চেহারার লোকটার গায়ে এত শক্তি,
0: শক্তি।
1: আবার সেই ক্যাপ্টেনকে একটা পিকচার পোস্ট কার্ড পাঠিয়েছে, তো পোস্ট কার্ডের একদিকে লিখেছে যে ও ক্যাপ্টেনের যে বাড়িটা তোমার
0: মার্লিন স্পাইক হল,
1: হ্যাঁ মার্লিন স্পাইক হল, যেটা সে উত্তরাধিকার সূত্রে পেলো আর কি, একটা গল্প আছে তাই
0: নিয়ে, বোম্বেটা জাহাজ,
1: তো সেখানে তো ক্যালকুলাস এক্সপেরিমেন্ট করছে, তো ক্যাপ্টেনকে লিখেছে পিকচার পোস্ট কার্ডের একদিকে, লিখেছে তোমার বাড়িতে আমি এক্সপেরিমেন্ট করছি, তার চেহারা পাঠালাম। ক্যাপ্টেন উল্টে দেখে বাড়িটা ফাটা, চারদিকে প্রত্যেকটা জানলার কাঁচ ফাটা, মানে ক্যাপ্টেনের ক্যালকুলাসের এক্সপেরিমেন্ট চলছে। তো এই যে মানে অনেকগুলো কথা বলতে হলো না,
0: একটা ছবিতেই সব,
1: একটা ছবিতেই চলে আসে। এইটা টিনটিনের মধ্যে মানে এই যে হিউমারটা, এবং এরকম হিউমারের অজস্র মানে দৃষ্টান্ত আছে, যে চাঁদে গিয়ে পায়ের ছাপ দেখছে না, জনসন জনসন হাঁটছে, বলছে দুজোড়া করে পায়ের ছাপ, আমরা তো একা, তো বলে হ্যাঁ আমরা দুজনেই তো একা, ওইরকম চাঁদের ওই পরিবেশ, এরকম একটা।
2: এতক্ষণ শুনলেন সাহিত্য বাসর প্রান্তিক, আজ আলোচনায় ছিল টিনটিন অভিযান, আলোচনায় ছিলেন শুভ্র চট্টোপাধ্যায় এবং রঙ্গন রায়। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন একটি নাটক, লালন, রচনায় নীলরতন কাঞ্জিলাল, প্রযোজনায় আদিত্য নারায়ণ সেন।

0: সাই আমার, কখন খেলে কি খেলা! শুনলে শুনলে গোপালদা?
1: হ্যাঁ রে মকবুল, সাইজির গান বোধ হয় আখড়ায় ফিরলেন।
0: হ্যাঁ হ্যাঁ গোপালদা,
1: সন্দেহ হয়ে এলো তো, তাই বোধ হয় সাইজি ফিরে এলেন।
0: হ্যাঁ চলো এবার আমরাও উঠি।
1: আরে বুঝ না, আর একটু গল্প গুজব করি, কতদিন পরে দেখা হলো বলতো।
0: তা ঠিকই, কিন্তু কিন্তু মনটা একদম ভালো নেই গোপালদা।
1: কেন রে, তোরা মানে এই উকিল মোক্তাররা কখন যে কি সব চিন্তা করিস তা বোঝা বড়ই মুশকিল।
0: সারা জীবন তো কেবল সং হয়ে রইলাম গোপালদা, তাই আখেরের কথাটি কোনো দিনই ভাবা হলো না।
1: আচ্ছা কি আবোল তাবোল বকছিস বলতো।
0: আবোল তাবোল নয় গো, সত্যি কথাটাই বললাম।
1: আচ্ছা তোর কি হয়েছে বলতো, এত খাপ ছাড়া সব কথা বলছিস কেন?
0: খাপ ছাড়া কিছু বলছি না গোপালদা, আজ একটা জায়গায় যাব।
1: কোথায় যাবি, খুব জরুরি নাকি?
0: জরুরি নয়, আবার খুবই জরুরি।
1: সে আবার কেমন কথা?
0: সে যে কেমন তার সঠিক ব্যাখ্যা দিতে পারবো না, তবে মনটা বড় চঞ্চল। আচ্ছা আচ্ছা গোপালদা,
1: বল,
0: তুমি কখনো সাঁইজির আখড়ায় গিয়েছো?
1: তুই কি লালন সাঁইজির কথা বলছিস?
0: হ্যাঁ গোপালদা, তার কথাই বলছি।
1: না রে, খেঁউড়িয়া গ্রামেই থাকি, অথচ আজ পর্যন্ত সেখানে একবারও যেতে পারিনি। কিন্তু আসা যাওয়ার পথে মাঝে মাঝে তার গান আমি শুনতে পাই।
0: তুমি এক আশ্চর্য মানুষ গোপালদা।
1: কেন রে আশ্চর্য কেন?
0: আশ্চর্য নয়, তুমি খেঁউড়িয়া গ্রামের মানুষ, আর সাঁইজির আখড়াটিও ওই খেঁউড়িয়াতে। দূর দূরান্ত থেকে কত মানুষ ওই আখড়ায় যাওয়া আসা করে জানো? আর
1: আর আমি আজও যেতে পারলাম না, এই তো।
0: তা নয় তো কি!
1: আচ্ছা কি করি বল, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, তাই সময় করে কবে একদিন যাব তাই ভাবছি।
0: তুমি যাবে গোপালদা?
1: হ্যাঁ রে একদিন যাব।
0: একদিন নয়, তবে আজই চলো, এখনই চলো।
1: কেন রে, আজ কি আছে ওখানে?
0: না না, সেরকম কিছু নয়, ওখানে যা আছে তা সবসময় আছে গোপালদা, আর সব সময় থাকবে। যেদিন আমি থাকবো না, তুমি থাকবে না, এমনকি এমনকি সাঁইজিও থাকবেন না, তখনও কিন্তু থাকবে।
1: সাঁইজি সাধক মানুষ, সাধকের বাণিজ্যে বিনাশ নেই মকবুল। কিন্তু আমার কথা হচ্ছে, তুই আজই এখনই কেন যেতে বলছিস বলতো?
0: মনটা একদম ভালো নেই গোপালদা, যখনই আমার মন খারাপ হয় আমি যেন তখনই ওখানে চলে যাই। তুমিও চলো, দেখবে দেখবে কি শান্তি সেখানে।
1: শান্তি হবে না রে, সাঁইজি ডুবে আছেন সাধনায়, তার সাধনাও বড় উঁচু মার্কের। দিন রাত তিনি মেতে আছেন গানে, আর ওই গানের মাধ্যমেই তিনি ছড়ানো অমৃত বাণী, তাই তো ওখানে এত শান্তি। তুই ঠিকই বলেছিস,
0: পবিত্র মানুষের জন্য যে কোনো জায়গায় তো সুন্দর হয়ে ওঠে, তাই না গোপালদা?
1: সে তো অবশ্যই রে।
0: তবে চলো এবার যাই।
1: আচ্ছা চল।

0: কিরে ভোলাই,
1: কোন সাঁইজি?
0: কি ভাবছিস?
1: কি যে ভাবছি না, তাই শুধু ভাবছি সাঁইজি।
0: বাহ, বড় ভালো বলেছিস রে বাবা। কি যে ভাবছি না, তাই শুধু ভাবছি। সুন্দর সুন্দর, অতি সুন্দর
1: সাঁইজি। আপনি বলছেন সুন্দর, কিন্তু আমি যে কোনো কুলকিনারা পাচ্ছি না।
0: পাবি, নিশ্চয়ই পাবি। ভাব, আরো ভাব, ঠিক পাবি। এই না পাওয়ার যন্ত্রণাই পাওয়ার চাবিকাঠি, মনে রাখিস।
1: না সাঁইজি, এবারও কঠিন ভাবনা, কিছুতেই সে উত্তর মেলে না।
0: প্রশ্ন থাকলে তো উত্তর হবে রে। তোর প্রশ্ন আছে যে উত্তর পাবি?
1: কি বলেন সাঁইজি, আমার প্রশ্ন নেই।
0: না রে, নেই। যদি থাকতো ঠিক উত্তর পেতিস।
1: প্রশ্ন যদি না থাকবে সাঁইজি, তবে ভাবছি কেন?
0: ভাবছিস ভাবের ঘরে, শীত কাটায় ছয় দাগি চোরে।
1: আমি মুখ্য সূক্ষ্ম মানুষ সাঁইজি, ও কথার অর্থ বোঝার ক্ষমতা আমার নেই।
0: তোর ক্ষমতা না থাকলে কি হবে রে? যে তোকে ভাবায় তার তো ক্ষমতা আছে।
1: কে আমাকে ভাবায় সাঁইজি?
0: কেন, তুই তুই তো তোকে ভাবাস। তুই কি তোকে চিনিস? তুই কি তোকে কখনো দেখেছিস?
1: তাই তো, এ কথা তো ভাবিনি।

0: আমি চিনেছি সাইজি, আমি দেখেছি।
1: কাকে চিনলি, কাকে দেখলি,
0: তাকে
1: কোথায় দেখলি?
0: আমার মধ্যে, আপনার মধ্যে, সকলের মধ্যে সাইজি।
1: কেমন করে দেখলি?
0: দেখলাম, দেখলাম অন্তর্দৃষ্টি দিয়ে।
1: তাহলে অন্তর্দৃষ্টি পেয়েছিস?
0: পেয়েছি সাইজি, পেয়েছি। ওই যে সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক, সেই ফাঁকের মধ্যে তিনি রয়েছেন সাইজি, সেই ফাঁকের মধ্যে তিনি রয়েছেন।
1: ফাঁকটা বন্ধ কর।
0: ফাঁক বন্ধ করলে তিনি থাকবেন কোথায় সাইজি?
1: তিনি থাকবেন কোথায়? না, তুই থাকবি কোথায়?
0: আমি তো আমার মধ্যেই আছি, আমার মধ্যেই থাকব।
1: আর তিনি?
0: তিনিও আমার মধ্যে যে ফাঁক, সেই ফাঁকেই লুকিয়ে আছেন।
1: তাই নাকি?
0: তাকে আমার মধ্যে রাখার জন্যই তো ওই ফাঁকের প্রয়োজন সাইজি। ফাঁক যদি না রাখি, তাকে বসাবো কোথায়?
1: তাহলে তো তিনি আর রইলেন না।
0: কেন থাকবেন না?
1: ফাঁকি থাকলেই ফাঁক, লালনের মধ্যেও ফাঁকি আছে, তাই একই গৃহে বাস, তবু লক্ষ যোজন ফাঁক। আর তুইও ফাঁকির জন্যই ফাঁক বন্ধ করতে পারলি না রে ভোলাই।
0: সাইজি, আমার দৃষ্টি যে আবার কেমন ঝাপসা হয়ে গেল, আমি আমি যেন অন্ধ হয়ে যাচ্ছি, আমি আমি অন্ধ।

0: এই তো এই তো অন্ধ হ, তবেই তো বন্ধ হবে সেই লক্ষ যোজন ফাঁক। অন্ধ না হলে কি ফাঁক বন্ধ হয় রে? যতক্ষণ তোর মধ্যে আছে আমিময় অহংকার, ততক্ষণ তিনি তোর মধ্যে নেই। যখনই তুই তিনিময় হতে পারবি, তখনই তিনি আছেন।
1: তিনি কোথায় আছেন সাঁইজি?
0: আছেন মানুষের মধ্যে।
1: কেমন করে তা বুঝবো সাঁইজি?
0: বুঝবি মানুষকে ভালোবেসে। ভালো না বাসলে ফাঁক ঘোচে না, দ্বিধা কাটে না, দ্বন্দ্ব সন্দেহ হিংসা বিদ্বেষ এসব কখনো মেটে না। তাকে তুই কখন চিনবি জানিস?
1: কখন সাঁইজি?
0: যখন তুই তোকে চিনবি, জগৎ চিনবি, জগৎময় হবি।
1: জগৎময় কিভাবে হব সাঁইজি?
0: অন্তর্জগৎ বহির্জগতে একাকার হবি, মানবপ্রেমের মহামিলনে মিশে থাকবি। তবেই না সুখ, তবেই না শান্তি। আর যেখানে শান্তি, তিনি কেবল সেখানেই।
1: আহা, কি শুনলাম সাঁইজি, কি শুনলাম! যেখানে শান্তি, তিনি কেবল সেখানে। মধুর মধুর, জীবনটা আজ ধন্য হয়ে গেল সাঁইজি, আজ আমি ধন্য।

0: শীতল ফিরেছে গো?
1: হ্যাঁ গো, ফিরেছে বইকি। এবারের ভান্ডারা উৎসবটি কিভাবে করা হবে তাই নিয়ে শীতল আর ভোলাই পরামর্শ করছে।
0: হ্যাঁ গো, ভোলাইকে তো আমি এই মাত্র পাঠালাম।
1: তাই তো বললো সে। সাঁইজি,
0: বলো।
1: আমার একটা জিজ্ঞাসা আছে যে,
0: কি জিজ্ঞাসা বলো।
1: শুনলাম চাপড়া গ্রামের ভৌমিক পরিবার এবার মহোৎসবে আসবেন।
0: আসবেন তো ভালো কথা। আমাদের এই ভান্ডারা এ যে মিলনের উৎসব, মহামিলনের মহোৎসব গো। এখানে জাতি ধর্মের ভেদ নেই, ব্রাহ্মণ শূদ্রের ব্যবধান নেই, ধনী গরিবের পার্থক্য নেই, কাঙাল দুঃখীর বিচার নেই। এখানে এখানে সব এক, সবাই একাকার।
1: সে কথা তো আমরা সকলেই জানি, কিন্তু খবর যা পেলাম তা যে একটু অন্যরকম। সাঁইজি,
0: কিরকম শুনি?
1: শুনলাম তারা নাকি খবর পাঠিয়েছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদাভাবে করতে হবে, তারা নিজেরাই নাকি রান্না করে খাবেন।
0: ও, এই কথা?
1: হ্যাঁ গো।
0: তা তারা যদি তাই চান তবে সেই ব্যবস্থাই আমাদের করতে হবে।
1: তাহলে মিলন মেলার তাৎপর্য রইল কোথায়?
0: তাৎপর্য আছে গো, তাৎপর্য আছে।
1: তার কিভাবে থাকে সাঁইজি?
0: শুনবে শুনবে কিভাবে থাকে?

0: বুঝলে গো ফকিরনি, বলো এবার বুঝলে কি না?
1: ফকিরনি নয় গো সাইজি, ফকিরনি নয়, আমি রাজরানী।
0: সে কি গো, ফকিরের সঙ্গে বাস তবুও তুমি রাজরানী? বেশ বলেছ বটে।
1: কে বলে তোমায় ফকির সাইজি? যে মানিক ওই অন্তরে জলে, সে কি রাজকোষে মিলে গো?
0: তাহলে ভৌমিক পরিবারের আলাদা ব্যবস্থায় আর কোনো আপত্তি নেই তো?
1: না গো না, ধর্ম আছে অন্তরে, ধর্ম মনের মর্মরে, সেখানে কোনো ভেদ নেই, জড়তা নেই, অসারতা নেই, তাকে খুঁজে নিতে হয়, চিনে নিতে হয়, বুঝে নিতে হয় গো, তবেই না যথার্থ ধর্ম। আর সেই ধর্মই হলো জীবনের ধর্ম, সেখানে আছে শ্রদ্ধা, আন্তরিকতা, আছে সহিষ্ণুতা, ভালোবাসা।
0: হ্যাঁ ঠিক বুঝেছে গো, ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো।

0: ওরে মকবুল,
1: বলো গোপালদা।
0: আচ্ছা সাইজি কি আখড়া একাই থাকেন রে?
1: না গোপালদা, একা থাকবেন কেন? সাইজি স্ত্রী আছেন, ধর্মকন্যা আছেন, তাছাড়া 15-16 জন শিষ্যও আছেন।
0: শিষ্য তো থাকবেই রে, উনি এত বড় সাধক, তাঁর শিষ্য থাকবে না? কিন্তু
1: শিষ্যরাই সাইজির সব গোপালদা। মহরম শাহ, কুধু শাহ, মানিক শাহ, এরা যে কি ভীষণ ভালো লোক সে কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাছাড়া শীতল এবং ভোলাইকে তো সাইজি একেবারে নিজের ছেলের মতোই স্নেহ করেন।
0: কিন্তু আমি অন্য কথা ভাবছি রে।
1: কি কথা গোপালদা?
0: আমি ভাবছি সাইজির নিজের কি কোনো ছেলে মেয়ে নেই?
1: নিজের ছেলে মেয়ে বলতে আমরা যা বুঝি, ঠিক সেই অর্থে সাইজির কোনো ছেলে মেয়ে নেই। তবে অবশ্য তার কারণ আছে।
0: কি কারণ রে?
1: কারণটি হলো সাইজির সাধন পদ্ধতিতে একটা স্বতন্ত্র ধরনের বিশেষত্ব আছে।
0: আচ্ছা কি সেই বিশেষত্ব?
1: বিশেষত্বটি হলো ছেলে মেয়ে না হওয়া। ওই সম্প্রদায়ের কারোর কোনো ছেলে মেয়ে হতে নেই।
0: হ্যাঁ, সে কি রে? আচ্ছা কি করে তা সম্ভব বলতো?
1: কি করে যে সম্ভব তা আমি বলতে পারবো না গোপালদা, কিন্তু ব্যাপারটা বাস্তবিকই সত্যি।
0: অদ্ভুত তো।
1: হ্যাঁ, অদ্ভুত তো বটেই।
0: আচ্ছা সাইজির ধর্মটা কি জানিস?
1: বড় কঠিন প্রশ্ন করলে গোপালদা। ধর্ম বলতে সাধারণভাবে যা বোঝায়, সেদিক থেকে বিচার করলে সাইজির কোনো ধর্মই নেই। আবার ভিন্ন দৃষ্টি দিয়ে যদি দেখা যায়, তবে দেখবে তার মধ্যে সব ধর্মই আছে।
0: সে আবার কেমন কথা?
1: সম্প্রদায়গত বা জাতিগত বা ধরো ওই ধরনের কোনো ধর্ম মতের কথা যদি তুমি বলো, সেসব তিনি মানেন না।
0: যেমন
1: এই যেমন মুসলমান সম্প্রদায়ের সঙ্গে তার আহার বিহার আছে বলে অনেকেই তাকে মুসলমান বলে মনে করেন, অথচ তিনি কখনো নামাজই পড়েন না।
0: নামাজ না করলে তিনি কি করে মুসলমান হতে পারে?
1: সেটাই তো প্রশ্ন। আবার কেউ কেউ মনে করেন তিনি একজন বৈষ্ণব, কারণ তিনি যে মতটি পোষণ করেন তা অনেকাংশে বৈষ্ণব ধর্মেরই মতো।
0: ব্যাপারটা তো বড়ই বিপরীত ধর্মী রে মকবুল।
1: হ্যাঁ গোপালদা, তিনি কখনোই জাতিভেদ মানেন না। তাছাড়া তিনি বিশ্বাস করেন নিরাকার পরমেশ্বরে।
0: তবে তো তিনি ব্রাহ্ম রে মকবুল।
1: কি করে তাকে তুমি ব্রাহ্ম বলবে বলো গোপালদা?
0: কেন বলবো না? আরে ব্রাহ্মরাই তো নিরাকার পরমেশ্বরে বিশ্বাস করেন।
1: কিন্তু ব্রাহ্মরা কি গুরুবাদে বিশ্বাস করেন? ইনি যে অতি বড় গুরুবাদী।
0: ও, তাহলে তো ব্যাপারটা আবার গোলমেলে হয়ে গেল।
1: হ্যাঁ গোপালদা, সাঁইজির শিষ্যরা একমাত্র সাঁইজির উপাসনা ছাড়া আর কারোর উপাসনা করেন না, এবং তাদের মুখে সব সময় সাঁই কথাটি শোনা যায়।
0: তাহলে সাঁইজিকে কোন ধর্মাবলম্বী বলা যায় রে মকবুল?
1: আমার মতে সাঁইজিকে বরঞ্চ জাতিভেদবিহীন একজন অভিনব বৈষ্ণব বলা যেতে পারে।
0: আচ্ছা তোর এই মতের পেছনে যুক্তি কি?
1: যুক্তি এই যে বৈষ্ণব ধর্মের সঙ্গে সাঁইজির মতাদর্শের অনেক মিল খুঁজে পাওয়া যায়, এবং তিনি শ্রীকৃষ্ণের অবতারকে বিশ্বাস করেন।
0: আমার কিন্তু একটা কথা মনে হয় মকবুল।
1: কি কথা গোপালদা?
0: সাঁইজির মত এবং সাধনা সম্পর্কে আমরা যে যাই ভাবি না কেন, তাঁর সাধন তত্ত্বের স্তরটি অসম্ভব রকমের উঁচুতে, তাতে আমার এতটুকু সন্দেহ নেই।
1: সে সন্দেহ আমারও নেই গোপালদা।

0: আজ বুঝলাম কেন তুই এখানে ছুটে আসিস।
1: হ্যাঁ গোপালদা, মনটা আমার এখানেই পড়ে থাকে গো। এখানে যে শান্তি, সেই শান্তি আর কোথাও গেলে খুঁজে পাবো না। চলো চলো গোপালদা, এবার ওঠা যাক।
0: আর একটু থাক না ভাই।
1: আমার থাকতে তো আপত্তি নেই, কিন্তু চিন্তা তোমাকে নিয়ে।
0: কেন? আচ্ছা আমাকে নিয়ে চিন্তা কেন রে?
1: বেশি দেরি হলে তোমার বাড়ির লোকজন চিন্তা করবে না?
0: হো হো, হ্যাঁ তা বটে তা বটে, কিন্তু তুই আমাকে কথা দে মকবুল,
1: কি কথা দেব?
0: মানে যখনই তুই সাইজির আখড়ায় আসবি আমাকে সঙ্গে নিয়ে আসবি, বল।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে গোপালদা। এখন চলো, যেতে যেতে কথা হবে।
0: আচ্ছা চল। হ্যাঁ রে মকবুল,
1: বলো।
0: সাইজি সম্পর্কে, মানে তার জীবন সম্পর্কে তো ধারণা কতটুকু?
1: বলতে পারো কোনো ধারণাই নেই, কারণ সাঁইজি নিজে এ সম্পর্কে কখনোই কিছু বলেন না।
0: শিষ্যদের কাছ থেকে তো কিছু কিছু তথ্য পাওয়া যায়।
1: হ্যাঁ, সে চেষ্টা যে আমি করিনি তা নয়, তবে সে এমন কিছু নয়, খুব সামান্য সে তথ্য।
0: সেই সামান্যটুকুই বল না, একটু শুনি।
1: এই যেমন, কুষ্টিয়ার অধীনে চাপড়ার ভৌমিক বংশীয়েরা সাঁইজির জ্ঞাতি। তিনি নাকি তীর্থে গমনকালে পথে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার সঙ্গী সাথীরা তাকে পরিত্যাগ করেছিলেন।
0: তারপর?
1: তারপর একজন মুসলমানের দয়া এবং আশ্রয়ে ইনি সুস্থ হয়ে ওঠেন এবং দরবেশ সিরাজ সাঁয়ের কাছ থেকে দীক্ষা নিয়ে ফকির হন।
0: ব্যাস এটুকুই, এর বেশি আর কিছুই জানতে পারিস নি?
1: না গোপালদা, কারণ সাঁইজি নিজে যেমন এসব ব্যাপারে কিছুই বলেন না, আবার শিষ্যরাও তাই। হয়তো সাঁইজির নিষেধের জন্য, না হয় তাদের অজ্ঞতার জন্য, এ ব্যাপারে তারা কিছুই বলতে চায় না।
0: তবে সাইজির যে কোনো এক সময় বসন্ত রোগ হয়েছিল এ কথা ঠিক, কারণ আমি লক্ষ্য করে দেখলাম সাঁইজির মুখে বসন্তের দাগগুলো এখনো আছে।
1: হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো।
0: আমরা তো এসে পড়লাম রে গোপাল।
1: হ্যাঁ গোপালদা, যাও যাও যাও, তুমি বাড়ি যাও তো, আমি এগোই। হ্যাঁ।

0: ভান্ডারা উৎসবের ব্যবস্থা পাকা তোরে?
1: হ্যাঁ বাবা,
0: তোরা কে কে আছিস দায়িত্বে?
1: আমরা সবাই আছি বাবা।
0: সবাই মানে কে কে?
1: এই আমি, শীতল, কুধু, মানিক, মহরম, সবাই বাবা।
0: বেশ বেশ,
1: ও পাড়ার মাস্টার মশাই আর কুষ্টিয়ার সেই উকিল সাহেব কয়েকদিন আগেই আখড়া এসেছিলেন।
0: উকিল সাহেব তো মাঝে মাঝেই আসেন রে, তাকে তো চিনি, কিন্তু মাস্টার মশাইকে চিনলাম না তো।
1: উনি এই গ্রামেই থাকেন, আর তো কোনোদিন আখড়ায় আসেননি, ওই দিনই প্রথম উকিল সাহেবের সঙ্গে এসেছিলেন।
0: হ্যাঁ, তা কি হয়েছে?
1: না কিছু হয়নি, আজ রাস্তায় আমার সঙ্গে দেখা হলো।
0: বেশ তো, তারপর?
1: তারপর আমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করলেন।
0: কথা কি কথা?
1: খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, ওই খাঁচা বলতে কি বোঝায়?
0: তুই কি বললি?
1: আমি বললাম আমাদের দেহটি হলো সেই খাঁচা।
0: বাহ, চমৎকার বলেছিস, তারপর?
1: তারপর বললেন অচিন পাখিটি কি?
0: কি উত্তর দিলি?
1: বললাম অচিন পাখিটি আমাদের প্রাণ পাখি।
0: বেশ বলেছিস, ঠিক বলেছিস। আর
1: এমনি করে প্রশ্ন করতে করতে উকিল সাহেব গানটির পুরো মানেটা বুঝিয়ে দিতে বললেন আমাকে।
0: তা তুই কিভাবে বোঝালি?
1: আমি এইভাবে ব্যাখ্যা করলাম, আমাদের এই দেহরূপ খাঁচার মধ্যে প্রাণ পাখিটি কেমন করেই বা আসে আর কোন পথেই বা পালিয়ে যায়। যদি তাকে একবার ধরতে পারতাম তবে মনরূপ বেড়ি দিয়ে তাকে বেঁধে রাখতাম, যাতে কোনোভাবেই সে পালাতে না পারে। সোজা কথায় জীবনতত্ত্বের রহস্যই হলো গানটির মূল বক্তব্য।
0: তা ওরা কি বললেন তোর কথা শুনে?
1: মাস্টার মশাই তো আবেগে একেবারে যেন কেঁদেই ফেললেন। বললেন সাঁইজিকে আমার শতকোটি প্রণাম, এমন রতন ঘরের পাশে আমি মরি হাহু তাসে।
0: ধন্য ধন্য গুরু সিরাজ সাই, মিলেছে মিলেছে গো, মিলেছে
1: কি মিলেছে বাবা?
0: ফল,
1: কি ফল?
0: কৃপা ফল।
1: কিসের কৃপা ফল?
0: গুরুর কৃপা ফল।
1: কোন গুরুর কৃপা ফল?
0: গুরু সিরাজ সাইয়ের কৃপা ফল, তাও বুঝলি না রে?
1: ফলটি কার মিলেছে বাবা?
0: মাস্টার মশাইয়ের।
1: কিভাবে ফলটি মিলল?
0: ওই যে ওই যে হাহুতা ছিল, আর গুরুর কৃপাও মিলল। মাস্টার মশাই ভাগ্যবান, অভাগাই লালন।
1: তা কেন বাবা?
0: যোগী ঋষিরা যুগ যুগ সাধনায় যার সন্ধান পায় না, মাস্টার মশাই কত সহজে তার সন্ধান পেলেন।
1: অত শত বুঝি নে বাবা, জটিল তত্ত্বের সরল ব্যাখ্যা না হলে কেমন করে বুঝবো বাবা?
0: মাস্টার মশাইকে জিজ্ঞাসা করিস, দেখবি ঠিক বুঝিয়ে দেবেন।
1: তিনি অতি সোজা লোক বাবা।
0: সোজা বলেই তো সিরাজ সাই নিজের মাথায় তার বোঝাটি তুলে নিয়েছেন, আর মাস্টার মশাইকে দিয়েছেন সত্য দৃষ্টি।
1: কি সেই সত্য দৃষ্টি বাবা?
0: যে দৃষ্টি দিয়ে নিজেকে চেনা যায়, জগৎকে চেনা যায়, মানুষকে চেনা যায়, মনুষ্যত্বকে চেনা যায়, আর ভালোবাসা যায়, সেই তো সত্য দৃষ্টি রে।
1: ধর্মের দৃষ্টি কি বাবা?
0: ধর্মের দৃষ্টি মমতা,
1: আর মমতার দৃষ্টি?
0: মমতার দৃষ্টি ধর্ম।
1: এ তো শুধু একটা কথার কথা বাবা।
0: কথার কথা নয় রে ভোলাই, এই হলো আসল কথা।
1: এই যদি আসল কথা, তবে দুনিয়া জুড়ে এত ভেদ, এত দম্ভ, সংস্কার, অহংকার কেন?
0: আসলটিকে কেউ বুঝতে চায় না বলে?
1: বুঝলে কি হতো?
0: বুঝলে কেবল একটাই মাত্র উপলব্ধি হতো।
1: সে উপলব্ধির স্থান কোথায়?
0: বিবেকে।
1: কিন্তু
0: কোনো কিন্তু নয় রে ভোলাই, বিবেকের কাছে মিথ্যে বলা যায় না, বিবেকের সঙ্গে ছল চাতুরি খাটে না, বিবেককে বোকা বানানো যায় না।
1: তবে এই যে ভিন্ন ভিন্ন মতবাদ, এই যে আল্লাহ, হরি, খোদা, ভগবান, এ সমস্তই কি তাৎপর্যহীন?
0: তাৎপর্যহীন কেন হবে, পরিপূর্ণভাবে তাৎপর্যময়।
1: এই তাৎপর্যটি কোথায়?
0: তাৎপর্যটি হলো অভিন্নতায়, এরা মূলে এক তাই অভিন্ন। তা হ্যাঁ রে ভোলাই।
1: কি বাবা?
0: আজ তুই যেন কেমন একটু অন্য ধারায় প্রশ্ন করছিস, কেন রে?
1: কারণ একটু আছে বাবা।
0: কি সেই কারণ?
1: মাঝে মাঝে আজকাল একটা গুঞ্জন শুনতে পাই।
0: কিসের গুঞ্জন?
1: লোকে বলা বলি করে লালন ফকির হিন্দু না মুসলমান, জোর তর্ক বিতর্ক এ নিয়ে শুনতে পাই বাবা।
0: ও, এই কথা?

0: লোকের মনে যে প্রশ্ন, তার উত্তর কোথায় বাবা?
1: কেন, উত্তর তো দিলাম রে।
0: এ তো উত্তরের নামে আরো নতুন প্রশ্ন হলো বাবা।
1: প্রশ্নের মাঝেই উত্তর আছে রে ভোলাই, খুঁজে নে।
0: কি করে খুঁজবো বাবা?
1: ডুব দে, খুঁজে ঠিক পাবি।
0: কোথায় ডুব দেবো বাবা?
1: অতলে।
0: অতলের তো তল নেই বাবা।
1: আছে আছে, অতলেই তো তল মিশে আছে, তাকে চিনতে হয় রে।
0: তাকে চেনার উপায়?
2: সামান্য কি তার মর্ম জানা যায়।

0: সাঁইজি, ও সাঁইজি, না ভাবে একেবারে বিভোর হয়ে আছে গো। ওরে বাবা ভোলাই।
1: হ্যাঁ মা।
0: তোকে আজ হাটে যেতে হবে বাবা, ভাণ্ডারা উৎসবের আর কদিন মাত্র বাকি, এখন থেকে যোগাযন্ত্র না করলে অসুবিধে হবে যে।
1: ঠিক কথা মা।
0: তবে যা বাবা, শীতল, ক্ষুধু, মানিক, মহরম এদের নিয়ে কিছু কিছু বাজার আজই সেরে ফেল।
1: আচ্ছা মা, আমি যাচ্ছি।
0: একটু দেখে শুনে কেনাকাটা করিস বাবা।
1: আচ্ছা মা, আচ্ছা।

0: কেমন কথা স্বাইজি?
1: তুমি কখন এলে গো? ভোলাই কই?
0: তাকে বাজারে পাঠিয়েছি।
1: আচ্ছা, খুব ভালো করেছো। তা কি জানো তুমি বললে?
0: বললাম, বেদের গোলে চোখ থাকতেও কানা, এই যে তুমি গাইছিলে এক্ষুনি, এই কথার মানে কি?
1: বুঝলে না? মানেটা বুঝলে না?
0: না গো সাইজি, বড় গোলমেলে তোমার ওই কথা।
1: গোলমেলে বলেই তো গোলটি বাঁধায় গো।
0: সে গোলটি কিসের তাই তো শুধুচ্ছি।
1: সে গোল সত্যকে নিত্যকে অন্তর দিয়ে অনুভব করতে না পারার গোল।
0: তা কেন হবে, সত্য সদা সত্য, নিত্য সদা নিত্য, এর মধ্যে তো ভুল কিছু নেই।
1: হ্যাঁ, নিশ্চয়ই ভুল নেই, কিন্তু তবুও যে আমরা ভুল করি, ভুল বুঝে ভুল করি, আর সেই ভুলই যত গোলযোগের মূল।
0: সে আবার কি?
1: আচ্ছা বলো তো, বেদ কি কখনো হিংসা বিদ্বেষ ঘৃণা আত্মকেন্দ্রিক হওয়া এসব শেখায়?
0: কখনো না।
1: তবে তবে কেন এমনটি হয়? কেন একে অপরকে ঘৃণা করে, হিংসা করে, বিদ্বেষ ছড়ায়?
0: ও বস্তুটি তো সাইজি মানুষের সহজাত ধর্ম।
1: ওটি যদি ধর্ম, তবে তো যা কিছু অসত্য অপবিত্র অনাচারযুক্ত তাই কেবল ধর্ম। অর্থাৎ কি না, অধর্মটাই হলো ধর্ম।
0: অধর্ম কি আর ধর্ম হয় সাইজি? অধর্ম চিরদিনই অধর্ম, ধর্ম চিরকালই ধর্ম।
1: তাহলে এবার বলো তো, ধর্মের মূল কথাটি কি?
0: কোন ধর্মের?
1: সকল ধর্মের, সকলের ধর্মের
0: মূল কথা ভালোবাসা, সকলকে আপন করা।
1: তাহলে বুঝলে তো, বেদের আসল সত্য কোরআনের মূল বক্তব্যকে আমরাই ভিন্ন খাতে বইয়ে দিয়ে দিন রাত অধর্ম করে যাচ্ছি, অথচ মুখে আওড়াই ধর্মের বড় বড় বুলি। আসল গোলমালটি এখানে, আর সেজন্যই আমরা চোখ থাকতেও কানা।
0: এ বিভ্রান্তি কি তবে ঘুজবে না?
1: ঘুজবে গো, ঘুজবে।

0: হ্যাঁ রে মকবুল।
1: হ্যাঁ গোপালদা,
0: আরে এসব কি শুনতে পাচ্ছি রে?
1: কি শুনতে পাচ্ছ?
0: এই যে সাঁইজির ব্যাপারে।
1: ও এই কথা? সাঁইজি বিধর্মী, সাঁইজির জাতপাতের বিচার নাই, সাঁইজি অর্থহীন সব আজগুবি কথা বলে, এই তো এইসবই তো?
0: এসব তো আছেই, তাছাড়াও
1: সে আমি জানি গোপালদা, সাঁইজির আখড়া যাতায়াত করি বলে আমার সম্বন্ধে আমার আমার সমাজ আমাকে নানা রকম হুমকি দিয়েছে, এখনো দেখাচ্ছে। ঠিক ঠিক তোমার উপরও নিশ্চয়ই সেই ধরনের চাপ আসতে শুরু করেছে, তাই না?
0: হ্যাঁ রে মকবুল, ঠিক তাই। আর মজার ব্যাপার কি জানিস?
1: বলো।
0: মজার ব্যাপারটি হলো সাঁইজির ওই জাতপাতহীন তত্ত্বটিকে ঘিরে। তোর সম্প্রদায় এবং আমার সম্প্রদায়, এই দুই সম্প্রদায়েরই কিছু কিছু লোক কলকাঠি নাড়ে এবং এসব করাচ্ছে।
1: সে আমি জানি গোপালদা, ওতে আমার কিচ্ছু আসে যায় না, আমি আদৌ চিন্তা করি না ওসব নিয়ে। কেন, তুমি কি ভয় পাচ্ছ নাকি?
0: না না না না, ভয় পাবো কেন? জগতে যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র, তাকে সব সময় অসুন্দর আর অপবিত্রতায় গ্রাস করতে চায়।
2: এতক্ষণ শুনলেন একটি নাটক লালন, রচনায় নীলরতন কাঞ্জিলাল, প্রযোজনায় আদিত্য নারায়ণ সেন। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ, গরম হাওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
2: জিস নদী কো উনহোনে বচপন মে সাফ অর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ে

0: देशों के साथ उनके संबंधों की जानकारी भी इनमें मिलती है।
1: श्री मोदी बोलें, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরও শক্তিশালী হয়।
0: দেশ अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं, उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
1: চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বলেছেন, ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাছে তা সহায়ক হবে। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি বলেন, সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষামহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে যত বেশি সমন্বয় তৈরি হবে, তত বেশি সশস্ত্র বাহিনীর কাজে আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমকে অ্যাডমিরাল স্বামীনাথন বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি চারতলা বাণিজ্যিক ভবন ভেঙে দুজন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 10 জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 5 জন রোগী স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। স্ত্রী চিতা নিরভা এবং তার 3টি শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 20। বন দফতর সূত্রের খবর, নিরভার শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তানসহ 4টি চিতাকেই শেওপুর জঙ্গলের পালপুর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ফাইনালে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার সে আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল

খেলানোর মাধ্যমে তরুণ তরুণী ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি রবিবার সানডেজ অন সাইকেল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমগ্র দেশ জুড়ে 6,000-এর বেশি জায়গায় সাইকেল চালানোর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। রাজ্যের চৌসা হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলি আজ বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিগ্রহের ঘটনায় গ্রেফতার ছয়। প্রতিবাদ দেখাতে গিয়ে বিক্ষোভের মুখে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি ফিরিয়ে আনলে নতুন সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 134তম পর্বে আজ ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরিন্দরবীর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তাঁরা দুজনেই ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করবেন।
1: দেশ কো ভবিষ্য মে ইস জগহ পে পৌঁছানে কে লিয়ে কি হ্যায় আর এক পজিটিভ স্পিরিট সে কি হ্যায় আর মে মানতা হুঁ কি আপকা এ জো স্পোর্টসম্যান স্পিরিট হ্যায় খেলনা ভি হ্যায় এক দুসরে কো চুনৌতি ভি দেনা হ্যায় আর ফির আগে নিকলনে কে লিয়ে প্রয়াস করনা হ্যায় আর ফির আগে জানে কে লিয়ে এক দুসরে কি মদদ করনা এই অদ্ভুত কাম কিয়া হ্যায় আপ লোগো।
0: দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশিত হওয়া সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন।
2: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায় তেজ ধূপ গরম হওয়ায়ে এসে মৌসম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি হ্যায় পানি পিতে রহি হ্যায় ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে ইস দিশা মে সরকার কি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টস নে জো গাইডলাইন্স জারি কি হ্যায় ভো ভি ভুলিয়েগা নেই।
0: এই গরমের মোকাবিলায় শ্রী মোদী দেশের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে দেশীয় পদ্ধতিতে পানীয়গুলি তৈরি হয় তার কথাও উল্লেখ করেন। ভারতবর্ষের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে পানীয়গুলি গরমের মোকাবিলায় সহায়তা করে তার উল্লেখ করেন তিনি। উত্তর ভারতের আমপান্না, পাঞ্জাব হরিয়ানার লস্যি, রাজস্থান গুজরাতের ছাঁচ, বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশের ছাতু শরবত, কোঙ্কন গোয়ার কোকম শরবত ও সোলকারি, দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সাম্বারন এবং ওড়িশার বেলপান্নার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই পানীয়গুলি কোনো বিশেষ বিজ্ঞাপন ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করে যা স্বাস্থ্যের জন্য উপকারী।
2: হামারে হ্যাঁ গরমি সে লড়নে কা তরিকা ভারত কে অলগ অলগ ক্ষেত্রো কি পরম্পরা কা হিসা হ্যায় আর ইসমে এক ভারত শ্রেষ্ঠ ভারত কি ভাবনা কি ঝলক ভি মিলতি হ্যায় আর এক বাত জরুর ধ্যান রাখ দিয়েগা ইনমে সে জ্যাদাতর চিজে হামারি আপনি রসোই সে নিকলি হ্যায় আপ ভি গরমি কে দৌরান দেশি পেয়জলো কা খুব আনন্দ লিজিয়ে।
0: মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। মালদার চৌসা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
2: মহারাষ্ট্র হাপুস আলফানসো গুজরাত কা কেসর ये तो आमरस की जान है उत्तर प्रदेश का दशहरी और मेरी काशी का लंगड़ा बिहार का जरदालू चौसा मालदा हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। दक्षिण भारत जाइए तो बंगनपल्ली तोतापुरी नीलम मलगोवा बंगाल का हिमसागर उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा यानी जगह बदलती है आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই ডলফিন উদ্ধারকে কেবল একটি প্রাণরক্ষা বলে ভাবলে চলবে না, বরং তার সঙ্গে গঙ্গাসহ অন্যান্য নদীমাতৃক সভ্যতার জীববৈচিত্র্য রক্ষা করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখতে হবে। শ্রী মোদী বলেন, পুকুরে সাঁতার কাটা, মাটির গন্ধ উপভোগ করার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার ধারাবাহিকতা বজায় থাকে।
2: ये डॉल्फिन रेस्क्यू एम्बुलेंस बहुत खास है। इसे एक चलते फिरते अस्पताल की तरह तैयार किया गया है। इसमें डॉल्फिन को सुरक्षित रखने की व्यवस्था है, ऑक्सीजन की सुविधा है, विशेष स्ट्रेचर है, बचाव के उपकरण है। यानी अगर कोई डॉल्फिन घायल हो जाए, नहर में फंस जाए या नदी से कट जाए तो तुरंत उसकी मदद की जा सकती है।
0: বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। দলের কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ দা, বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র ঘনিষ্ঠ বলে জানা গেছে। তাদের আজ বারুইপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক, সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। এদিকে অভিষেক ব্যানার্জিকে নিগ্রহের প্রতিবাদে হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার মাথায় আঘাত লেগেছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। সেখানে গেলে স্থানীয়রা কালো পতাকা দেখান, দেওয়া হয় চোর স্লোগানও। এদিকে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ জানান, এই ঘটনার পিছনে বিজেপির কোনো হাত নেই। তৃণমূল কংগ্রেস বাংলায় নতুন করে হিংসার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে নতুন সরকার তা কঠোর হাতে মোকাবিলা করবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জির উপর গতকালের হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে বিজেপির সভাপতি বিরোধী দলনেতাকেও এই পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল। তখন সেই ঘটনাকে জনরোষ বলে আখ্যা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।
3: এখন আপনি যদি সেই হিংসার রাজনীতি আবার করে করেন যেটা আপনি করে এসেছেন, সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর এটা কিন্তু আমরা করতে দেব। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম। আমরা নতুন সরকারকে এই আসার পরে আমরা বাংলাকে একমাত্র ফোকাস উন্নয়ন।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ বিশ্ব তামাক দিবস বর্জন পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ক্ষতিকারক প্রভাব ও তামাক সেবনের ফলে মৃত্যুর মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 1987 বিশ্ব তামাক বিরোধী দিবস ঘোষণা করে। বিশ্ব তামাক বর্জন দিবসের এবারের থিম আকর্ষণের মুখোশ উন্মোচন ও তামাক নিকোটিনের আসক্তির মোকাবিলা। সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আজ দিনটি উদযাপন করছে। আলিপুরদুয়ারের বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দল ছেড়ে ISF-এ যোগদানের চেষ্টা করছে বলে জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিন দিনের জেলা সফরে আজ আলিপুরদুয়ারে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি আগামী দিনে উত্তরবঙ্গে তাঁদের সংগঠন আরও মজবুত হতে চলেছে বলেও দাবি করেন নওশাদ। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে করুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওমর আলী শেখ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গ্রেফতারের পর দিগন্ত পাল এটিকে মিথ্যা মামলা বলে দাবি করেন। পাশাপাশি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সকালে অভিযান চালিয়ে একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকেও আজ দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে তোলাবাজি, জোর করে সম্পত্তি দখল, হুমকি, 2021-এ ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেস

0: প্রার্থী রবীন্দ্রচন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে ভগবান থানার পুলিশ। অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেস নেতাকে গতরাতে কলকাতার আনন্দপুর থেকে গ্রেফতার করা হয়। বীরভূমের বোলপুরে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন চাঁদু রায় নামে এক সাইকেল আরোহী। বোলপুরের সিয়ান যাওয়ার রাস্তায় আজ সকালে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ওই ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘলা আবহাওয়া থাকায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিগ্রহের ঘটনায় গ্রেফতার 6। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর শুনুন 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী চন্দনা রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ।

राम रस गर्नु नजाने, जाने कि नजाने, जाने भने जाऊ है।

এখন যা গরম পড়েছে তাতে তাতে করে কিন্তু জল খাওয়াটা আমাদের সকলের পক্ষেই প্রচণ্ড রকম জরুরি। শুধু জল কেন, জলের মধ্যে গ্লুকোন ডি মিশিয়ে খেতে পারেন, এছাড়া ডাবের জল খেতে পারেন, লেবুর জল, ওয়ারেসও খেতে পারেন, ফলের রসও কিন্তু ভীষণ উপকারী। এই সমস্ত লিকুইড জিনিস কিন্তু একদমই খাওয়া যেতে পারে, তার সঙ্গে দইয়ের ঘোলটাও কিন্তু খেতে পারেন। আপনাদের কি মতামত তা জানাতে আমাদের কিন্তু অবশ্যই ফোনও করতে পারেন। এরপর শুনে নেব আরও একটি গান, শিল্পী লতা মঙ্গেশকর।

0: চলে এসেছে আরও এক শ্রোতা বন্ধুর ফোন, শুনে নেব। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কে বলছেন বলুন।
1: রোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ, এই গরমের থেকে হাত থেকে বাঁচতে হলে একমাত্র
0: হ্যাঁ
1: প্রচুর পরিমাণে জল খেতে হবে,
0: একদম একদম সোমাদেবী, একদম।
1: আর সুতি জামা কাপড় পরতে হবে, আর দরকার না পড়লে রাস্তায় বের হতে না হওয়াই ভালো, আর বের হলে ছাতা নিয়ে বের হওয়া।
0: একদম তাই, প্রচণ্ড রোদের তাপ, মানে একদম ঝলসে
1: প্রচন্ড
0: যাওয়ার মতো পরিস্থিতি,
1: গরম, প্রচন্ড
0: প্রচণ্ড গরম, ঠিকই বলেছেন। আর সঙ্গে সুতির হালকা জামা পরতে হবে যাতে আমাদের ঘামটা শুষে যায়।
1: হ্যাঁ, আর তরমুজ শসা এগুলো জাতীয় ফল খেতে হবে।
0: হুম হুম হুম একদম। আর গরমের দিনে তো ওই একটু মশলা জাতীয় জিনিস না খাওয়াই ভালো
1: হ্যাঁ,
0: বাড়িতে।
1: মশলা তো আমরা খুবই কম খাই,
0: আচ্ছা
1: কারণ আমার ভাজবেশাক, তো
0: হ্যাঁ
1: তেল মশলা খুব কমই খাই,
0: হুম
1: ডাক্তার
0: হুম
1: বারণ করেছে। তেল মশলা না খাওয়াই ভালো, কারণ তেল মশলা খেলে আবার এই গরমে পেট খারাপ হয়ে যাবে।
0: একদম একদম, একটু হালকা জাতীয় খাবার,
1: হ্যাঁ
0: ডাল ভাত সঙ্গে একটু লেবু হলে তো বেশ ভালোই
1: হ্যাঁ,
0: হয়, জমে যায় তো। সেটাই, হালকা জাতীয় খাবার খেলে আমাদের শরীরটাও সুস্থ থাকবে এবং সেটা হজমেও সুবিধা হবে, শরীরের পক্ষে খুবই ভালো। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। একদম,
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে সবার যত্ন নেবেন। একদম,
1: নমস্কার।
0: নমস্কার। সোমাদেবীর সঙ্গে কথা হলো এবং ওনারও একই বক্তব্য যে গরমে যদি আমরা বের হই তাহলে রোদ চশমা ব্যবহার করতে পারি, প্রচুর পরিমাণে আমরা জল খাবো, আর সবার দিকেই আমাদের নজর রাখতে হবে যাতে আমরা কেন সবাই যাতে জল, শরবত, হালকা পানীয় এই সমস্ত খান, এবং মশলা জাতীয় খাবার কিন্তু একদমই অ্যাভয়েড করা উচিত। আর বেরোলে রোদ চশমা পরুন, ছাতা ব্যবহার করুন, আর সুতির পোশাক পরুন। এর পরের গানটি আপনাদের জন্য শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।
2: ক্যা কাহা?
0: আমাদের আরো একজন শ্রোতা বন্ধুর ফোন শুনে নেব। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি দিলীপ বলছি, শিলিগুড়ি বিধান মার্কেট।
0: শিলিগুড়ি বিধান মার্কেট থেকে, আরো একবার নামটি বলুন।
3: আমার নাম দিলীপ দাস।
0: দিলীপ দাস, হ্যাঁ দিলীপ বাবু বলুন।
3: বললাম বেশ গরম তো ভালোই পড়েছে,
0: একদম
3: শীতের আনন্দ আমরা যেরকম উপভোগ করি গরমে বেশ আনন্দ নিচ্ছি। তার জন্য গরম থেকে বাঁচার জন্য তো অনেক কিছু আছে, যেরকম বললেন ঘোল ঠোল গুলো তো খাওয়ার দরকার। আরেকটা খাওয়ার মধ্যে আম ডাল ঠাল,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টক ডাল, হ্যাঁ
3: হ্যাঁ তো ভালো,
0: হ্যাঁ মুখেও রুচি আসবে আর খেতেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো।
3: আরেকটা জিনিস আমি খাই গরমে প্রতিবার,
0: হ্যাঁ
3: তেঁতুল, তেঁতুল গোলা জল তার মধ্যে বিট নুন দিয়ে,
0: হ্যাঁ হ্যাঁ বাহ, এটাও কিন্তু খেতে বেশ ভালো,
3: বেশ খেতেও ভালো, শরীরটাও ঠান্ডা থাকে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর যেমন কিছু মৌসুমি ফল এখন, যেমন তরমুজ, শসা, আম, এখন তো আমের দিন, আমের দিন তো পড়েই গেছে, এ সমস্ত কিন্তু শরীরে জলের ঘাটতিটাকে পূরণ করে আমাদের মৌসুমি ফলগুলো। হ্যাঁ
3: হুম,

0: আনন্দ যদি সম্ভব হয় একটু
1: হ্যাঁ, আমরা আপনার কথা শুনলাম এবং আপনার এই গানের অনুরোধটি আমাদের কাছে রইল। যদি সম্ভব হয় আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। ভালো থাকবেন দিলীপবাবু, সুস্থ থাকবেন, এত গরমে সুস্থ থাকবেন।

শীত, গ্রীষ্ম, বর্ষা, এই সবই তো প্রকৃতির এক একটি রূপ। আমাদের সবকেই কিন্তু আপন করে নিতে হবে। গরমও আমাদের কাছে অতি প্রিয়, এটাই আমাদের ভাবতে হবে। তারপর আরেকটি উপায় কিন্তু করা যায়,

ঘর পরিষ্কার রাখা এবং ঠান্ডা রাখা। আমরা আমাদের ঘরকে যদি পরিষ্কার রাখি তাতেও গরমটা খানিকটা কমে, জানেন তো। জানলা খুলে দিলে ঘরের ভেতরের বদ্ধ বাতাস বেরিয়ে যায় আর বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করতে পারে। প্রয়োজনে আপনি ফ্যান খুলে রাখতে পারেন বা কুলারও ব্যবহার করতে কিন্তু পারেন, তাতে ঘরটা অনেকটাই কমে, ঘরের এই গরমটা অনেকটাই কমে। এরপর অনেককেই দেখেছি ছাদে জল ঢালতে, ছাদের ঘর কিন্তু প্রচণ্ডই গরম হয়, ছাদে জল দিয়ে রাখলেও কিন্তু অনেকটাই ঘরের যে গরম ভাবটা সেটা বেরিয়ে যায়। এটা অনেককেই করতে দেখেছি, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এবার আরও একটি গান শুনব শিল্পী কিশোর কুমারের কণ্ঠে।

এত গরমে নিজেদের প্রতি আমরা খেয়াল তো রাখছি ঠিকই, তার পাশে পরিবারের লোকদের প্রতি কিন্তু আমাদের বিশেষ যত্ন নিতে হবে। তাদের ঠিকঠাক জল খাওয়াতে হবে এবং কোথাও তারা বাইরে বেরোলেই ছাতা, টুপি, সানগ্লাস এই সমস্ত কিন্তু আমাদের এগিয়ে দিতে হবে। এছাড়াও যাদের বাড়িতে শিশু এবং বয়স্করা রয়েছেন তাদের প্রতিও কিন্তু বিশেষ নজর দিতে হবে, তারা গরমে কিন্তু দ্রুত অসুস্থ হয়ে পড়েন। তাই তাদের পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে, ফলের রস খাওয়াতে হবে এবং শরীরে যাতে র্যাশ না বেরোয় তার দিকেও কিন্তু নজর রাখতে হবে। এই সময় কিন্তু হিটস্ট্রোক হতে পারে, তারপর ডিহাইড্রেশন হতে পারে, ঘামাচি হয়, সানবার্ন হয়, চোখের সমস্যা হয়, বিভিন্ন রকম রোগের উপশম দেখা দেয়। তাই চোখের সমস্যা দেখা দিলে জল দিতে পারেন, চোখে জলের ঝাপটা দিন, তাতে অনেকটা রেহাই পাবেন। গরমে কিন্তু দ্রুত খাবার নষ্ট হয়ে যায়, তাই খাবার ফ্রিজে রাখতে পারেন, তাহলে খাবার নষ্ট হবে না। এছাড়াও অতিরিক্ত ঘামের কারণে ত্বকে ছোট ছোট লাল ফুসকুড়ি বা চুলকানি দেখা দিতে পারে, এই সমস্ত কিছু থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে পারেন। এছাড়াও অতিরিক্ত কিছু হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। আজ মনপুরা জাংশন এ পর্যন্তই। শেষ গানটি আপনাদের জন্য, শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।

0: এতক্ষণ শুনলেন মনপুরা জাংশন, আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখন এলো না,
2: বিল পে করার আগে আসবে তো?
3: সো গার্লস, কি চলছে?
4: বিলিং চলছে,
1: চল তোর কার্ডটা দেখ।

0: পিনটা দে।
1: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় অনুষ্কা দে।

নমস্কার, শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান। তোমাদের সাথে রয়েছি আমি অনুষ্কা। আজকের অনুষ্ঠানের বিষয় জাতি গঠনে যুব সমাজের ভূমিকা। যুব সমাজ একটি দেশের শক্তি, সাহস এবং সম্ভাবনার প্রতীক। তাদের চিন্তা, কর্ম এবং নেতৃত্বই নির্ধারণ করে একটি দেশের আগামী দিনের পথ চলা। ইতিহাস সাক্ষী, যখনই সমাজে পরিবর্তনের প্রয়োজন হয়েছে তখনই তরুণরাই এগিয়ে এসেছে নতুন স্বপ্ন ও নতুন উদ্যম নিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই বাণী আজও প্রতিটি যুবকের জীবনের প্রেরণা। আমরা আরও আসব এই বিষয়ে, তবে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন শিল্পী। তাদের মধ্যে একজন কেয়া রায়, যিনি ভাওয়াইয়া গান পরিবেশন করবেন। তার সাথে সঙ্গতে রয়েছেন তবলায় উৎপল দাস, দোতারায় সতীশ রায়। আমরা শুনে নেই তার গান।

0: বাহ, গানটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সঙ্গীতের অন্যতম জনপ্রিয় গান। যুব সমাজ শুধু ভবিষ্যৎ নয়, তারা বর্তমানেরও চালিকা শক্তি। আজকের তরুণরাই আগামী দিনের প্রশাসক, শিক্ষক, বিজ্ঞানী, আইনজীবী, সাংবাদিক, শিল্পী এবং সমাজ সংস্কারক। ভারতের স্বাধীনতা সংগ্রামে যুবকদের অবদান ছিল অনন্য। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার অল্প বয়সেই দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তারা। বাংলার মাটিতেও তরুণদের ভূমিকা ছিল অসামান্য। তাদের সাহস ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এরপর আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আরেকজন শিল্পী, শাশ্বতী ভট্টাচার্য। তার থেকে শুনে নেব কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা।
1: নমস্কার, আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর, শূন্যে তড়িত দেয় ইশারা হাট তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর, কন্যারা তোর বন্যাধারায় কাঁদছেও তরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল, নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই সাথের সাথে ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুষ নে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেড়া এতই কিরে দায়, হীরামানিক চাষনিক তুই চাষনি তো সাত ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর, আসলো মৃত্যু আসলো জড়া আসলো সিঁদেল চোর, মাঝি রে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল, প্রলয় পথিক চলবি ফিরি দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। নমস্কার।
0: বাহ, দারুণ শাশ্বতী। এই কবিতার প্রতিটি পংক্তিতে রয়েছে তারুণ্যের অদম্য শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান। একটি শিক্ষিত যুব সমাজই পারে একটি উন্নত জাতির ভিত্তি তৈরি করতে। বর্তমান যুগে তরুণরা উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এপিজে আব্দুল কালাম তরুণদের উদ্দেশ্যে বলেছিলেন, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই চিন্তায় রূপ নেয়, আর চিন্তা

কর্মে পরিণত হয়। আজকের তরুণরা তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিজ্ঞান ও স্টার্টআপ সংস্কৃতির মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করছে। ইনফোসিস, টিসিএস, উইপ্রোর মতো প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য তরুণ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রক্তদান, বৃক্ষরোপণ, স্বেচ্ছাসেবা, শিক্ষাদান এবং পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা অনস্বীকার্য। প্রাকৃতিক দুর্যোগের সময় যুবকরাই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এখন তাদের এই মানবিক দায়িত্ববোধ সমাজকে সুন্দর ও সুস্থ করে তোলে। আজ আমাদের দ্বিতীয় গান শুনব আমরা। আমাদের সাথে রয়েছেন শিল্পী কেয়া রায়, তার সঙ্গে তবলায় রয়েছেন উৎপল দাস এবং দোতারায় সতীশ রায়।

একটি গণতান্ত্রিক দেশে সচেতন যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটাধিকার প্রয়োগ করে সামাজিক সমস্যার বিরুদ্ধে কথা বলে এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলে। আজকের তরুণরাই আগামী দিনের প্রশাসক, যেমন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দেশের প্রশাসনে যোগ দিয়ে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন আজকের তরুণরা। আমাদের যুব সমাজের করণীয় সুশিক্ষায় শিক্ষিত হওয়া, নৈতিক মূল্যবোধ বজায় রাখা, প্রযুক্তির সদ্ব্যবহার করা, সমাজসেবায় অংশগ্রহণ করা, দেশপ্রেমে নিজেদের উদ্বুদ্ধ করা এবং কুসংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান শুধু

0: স্বাধীনতার জন্য নয়, আজও দেশের উন্নয়নের জন্য আত্মনিবেদন করার শিক্ষা দেয়। আমরা আবার আসব শাশ্বতীর কাছে। শাশ্বতী, তোমার থেকে এরপর কবিতাটা শুনে নেই আমরা।
1: নমস্কার, আমার আজকের নিবেদন কবি শঙ্খ ঘোষের যমুনাবতী। ওয়ান মোর আনফর্চুনেট ওয়্যারি অফ ব্রেথ, র্যাশলি ইম্পর্চুনেট গান টু হার ডেথ। থমাস হুড। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি দিয়ে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে কে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়, যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের অনে চলল, বাজে না ডমরু অস্ত্র ঝনঝন করে না, জানল না কেউ তা। চলল মেয়ের অনে চলল, পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ের অনে চলল, নেকড়েও জড় মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। নমস্কার।
0: যুব সমাজ হলো একটি জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের শক্তি, সৃজনশীলতা, সততা এবং দেশপ্রেমী পারে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে। আজকের তরুণ যদি সঠিক পথে এগিয়ে যায়, তবে আগামী দিনের ভারত হবে আরও শক্তিশালী, আরও প্রগতিশীল, আরও উজ্জ্বল। তবে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা যুব সমাজ, আমরা দেশ গড়ার কারিগর। আমাদের জ্ঞান, শ্রম ও সততাই হবে উন্নত জাতি গঠনের মূলমন্ত্র। সবশেষে বলা যায় স্বামী বিবেকানন্দের বাণী অনুযায়ী, তোমাদের মধ্যেই অসীম শক্তি নিহিত রয়েছে। একটি দেশের উন্নয়ন কখনো কেবল রাস্তা, সেতু বা অট্টালিকা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। প্রকৃত জাতীয় উন্নয়ন ঘটে তখনই যখন মানুষের চিন্তাধারা উন্নত হয়, শিক্ষা প্রসারিত হয়, নৈতিকতা দৃঢ় হয় এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আর এই পরিবর্তনের প্রধান শক্তি হল যুব সমাজ। আজকের তরুণরাই নতুন ধারণার জন্ম দেয়। তারা প্রশ্ন করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে এবং সমাজকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে পারে। যে জাতির যুব সমাজ সৎ, শিক্ষিত, পরিশ্রমী ও দায়িত্বশীল, সেই জাতি অল্প সময়েই উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হয়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিল্পে উদ্ভাবন, শিক্ষাক্ষেত্রে গবেষণা, স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় সচেতনতা, প্রতিটি ক্ষেত্রেই তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। আজ বহু তরুণ নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান তৈরি করছে, অন্যদেরও কাজের সুযোগ করে দিচ্ছে। এর ফলে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নেও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা, নারী স্বনির্ভরতা, শিশু শিক্ষা, কুসংস্কার দূরীকরণ, মাদক বিরোধী আন্দোলন, এসব ক্ষেত্রে তরুণদের ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। একটি সচেতন যুব সমাজই পারে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে। দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতেও যুব সমাজের ভূমিকা অপরিহার্য। সঠিক তথ্য জানা, যুক্তিবাদী চিন্তা, সচেতনভাবে ভোটদান এবং নাগরিক দায়িত্ব পালন, এসবের মাধ্যমে তরুণরা একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করে। স্যার এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যুবকদের স্বপ্নই একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই প্রত্যেক তরুণ তরুণীর উচিত নিজের স্বপ্নকে দেশের স্বপ্নের সঙ্গে যুক্ত করা। আজ আমাদের প্রয়োজন এমন এক যুব সমাজ যারা প্রযুক্তিতে দক্ষ, সংস্কৃতিতে সমৃদ্ধ, নৈতিকতায় দৃঢ় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ, যারা নিজের সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণকেও সমান গুরুত্ব দেবে। মনে রাখতে হবে, জাতি গঠন কোনো একদিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে প্রতিটি তরুণের ছোট ছোট সৎ প্রচেষ্টা মিলেই গড়ে ওঠে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নত দেশ। সুতরাং যুব সমাজ যদি জ্ঞানে, কর্মে এবং আদর্শে নিজেকে গড়ে তোলে, তবে তারাই হবে আগামী দিনের উন্নত ভারতের প্রধান নির্মাতা। তাদের হাত ধরেই বাস্তবায়িত হবে এক সুন্দর, সমৃদ্ধ ও মানবিক জাতির স্বপ্ন। তাই বলা যায়, নিজেকে গড়ে তুলুন, সমাজের পাশে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিন। মনে রাখবেন, প্রতিটি সৎ কাজ, প্রতিটি নতুন উদ্যোগ এবং প্রতিটি ইতিবাচক চিন্তাই জাতি গঠনের পথে এক দৃঢ় পদক্ষেপ। যুব সমাজই পারে দারিদ্র, অশিক্ষা, বৈষম্য এবং দুর্নীতিমুক্ত এক নতুন ভারত গড়ে তুলতে। তাদের মেধা, শ্রম, সততা ও দেশপ্রেমী হবে আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও মানবিক জাতির ভিত্তি। মাদার টেরেজা বলেছিলেন, আমরা সবাই বড় কাজ করতে পারি না, কিন্তু অনেক ছোট ছোট কাজ বড় ভালোবাসা দিয়ে করতে পারি। নেলসন ম্যান্ডেলার কথায়, শিক্ষাই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করা যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র। মহাত্মা গান্ধী বলছেন, তুমি নিজেই সেই পরিবর্তন হও যা তুমি পৃথিবীতে দেখতে চাও। কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখছেন, বলবীর বল উন্নত মমশির। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। স্যার এপিজে আব্দুল কালাম বলছেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হল তা যা তোমাকে ঘুমোতে দেয় না। যুব বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি, যুব সমাজই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, শ্রম, সাহস এবং সৃজনশীলতাই দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। আজকের তরুণরাই আগামী দিনের প্রশাসক, বিজ্ঞানী, শিক্ষক, আইনজীবী ও সমাজনেতা। তাদের সঠিক দিশা, সুশিক্ষা এবং নৈতিক মূল্যবোধ একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি স্থাপন করে। যুব সমাজ যদি সংকল্পবদ্ধ হয়, তবে দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার ও দুর্নীতিকে দূর করা সম্ভব। তাদের উদ্ভাবনী চিন্তা নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনীতিকে সমৃদ্ধ করে। তাদের মানবিকতা সমাজে ন্যায়, সাম্য ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলে। তাদের দেশপ্রেম জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। মনে রাখতে হবে, আজকের একটি সৎ পদক্ষেপই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করে। তাই আসুন আমরা প্রত্যেকে নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি, নিজেকে গড়ে তুলি জ্ঞান, সততা ও কর্মনিষ্ঠায়, দেশের কল্যাণকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেই। কারণ উন্নত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে যুব সমাজের হাত ধরেই। আবার স্বামী বিবেকানন্দের কথায়, ওঠো জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না, এই প্রেরণাকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলুক আমাদের তারুণ্য, এগিয়ে যাক আমাদের দেশ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান অনুষ্ঠানটির উপস্থাপনায় অনুষ্কা দে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: এই গল্পটা একজন গৃহিণী আর তার ভেতরের সত্তার। ইলেকট্রিক বিল, মাসকাবারি, স্কুল ফিস, সব হয়ে গেছে।
3: বাজেট বানানো শেষ?
2: হ্যাঁ, 5000 বাঁচিয়েছি। নতুন শাড়ি কেনা যাক? না, আগের মাসেই তো কিনেছি। আরেকটা? না, আগে বাজেট বানাও, তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো, আর টাকার অঙ্ক বাড়তে দেখো। খালি লেকচার। তুমি যাও তো এবার।
4: আরবিআই এ কথা বলে,
2: আর্থিক বুদ্ধি যারই সেই সমৃদ্ধ নারী।
5: এবারে শুরু হচ্ছে গ্রামেগঞ্জে, কিন্তু গ্রামেগঞ্জে শুরু হওয়ার আগে শুনে নেব কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আলপুয়া আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে কৃষক ভাইদের জন্য আগামী 4 দিন সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কৃষক ভাইদের জন্য আবহাওয়ার সতর্কতায় বলা হয়েছে, সিকিমের বেশিরভাগ স্থান, এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে খুব ভারী থেকে ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ স্থানে ভারী থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো হওয়ার বেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুরু হচ্ছে গ্রামেগঞ্জে বিষয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল চাষ। আলোচনা করবেন ডক্টর রাকেশ রায়, উপস্থাপনায় আইভিতে।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আমাদের এই গ্রাম বাংলায় চলতে ফিরতে অনেক সময় দেখে থাকি প্রতিটি বাড়িতেই হয়তো দু একটা করে ছাগল, সেটা ঘোরাঘুরি করছে, এবং সেই ছাগল থেকে কিন্তু দুধ, মাংস, তার চামড়া এবং তার মল, সেগুলো কিন্তু ব্যবহার্য দ্রব্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এই ছাগলকে যদি আমরা বড় আকারে চাষ করে থাকি, সেখান থেকে কিন্তু আমাদের কৃষক ভাইরা একটা বড় মাপের আয় করতে পারেন। আর আজ আসরে এ বিষয় নিয়েই রয়েছে আলোচনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল চাষ। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন মালদার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর রাকেশ রায়। নমস্কার ডক্টর রায়, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের তো অনেক রকমের গৃহপালিত প্রাণী আমরা পালন করে থাকি, তার মধ্যে কিন্তু ছাগলের একটা ভালো অবস্থান রয়েছে, আপনার কি মনে হয়?
1: নিশ্চয়ই, আজকে যদি আমরা ভারতের নিরিখে যদি দেখি, তাহলে আমরা পশ্চিমবঙ্গ জাস্ট আমরা রাজস্থানের পেছনেই আছি। পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে দেখব আমরা 16 মিলিয়নের থেকেও বেশি ছাগল আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়, যেটা আমাদের 2019 সেন্সাসে আমরা জেনেছি।
0: আর এই যে ছাগল চাষ, এটা কিন্তু বৃহৎ আকারে করার কথা বলা হচ্ছে, তো সেটা আমাদের কৃষক ভাইরা কেন করবেন?
1: না, ছাগল চাষ আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যদি বলে থাকে, অনেক বড় আকারে করা যেতেই পারে, কিন্তু আমাদের আজকে এত যে পরিসংখ্যানটা যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু বড় খামারিদের পরিসংখ্যান নয়। এগুলো সব ছোট ছোট কৃষক ভাই বোনেরা যারা গ্রাম বাংলায় থেকে, তাদের ঘরের এক কোণায় ছাগল বেঁধে বা খুব কম খরচেই ছাগল পালন করে তারা এই সংখ্যাটা পেয়েছি আমরা। এক কথায় যদি বলি, তাহলে খুবই অল্প খরচে, খুবই অল্প পরিশ্রমে এবং খুবই অল্প পরিচর্যার মাধ্যমে, যেটা কিছু বৈজ্ঞানিক পরিচর্যা তার মধ্যে নিশ্চয়ই থাকবে, সেটা করেই আমরা ছাগলের থেকে বেশ ভালো আয় পেতে পারি।
0: তাহলে আমরা এখন দেখছি যে ছোট ছোট আকারে কিন্তু ছাগল চাষ করা হচ্ছে, এবং তার পরিসংখ্যান অনুযায়ী আপনি এটা বললেন, চাষের পরিমাণটাকে যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই স্থানটা আরও বেশি এগিয়ে যাবে, তাই তো?
1: নিশ্চয়ই। আসলে এই পরিসংখ্যানটা আমাদের এসছে তার একটাই কারণ, যে আমাদের এখানে খুব বড় চারণভূমি নেই। এখানে আমাদের, যদি আমরা সব জায়গায় দেখি, এখানে জলসেচের ব্যবস্থা বেশি হওয়ার জন্য এবং কৃষিতে অনেক উন্নত প্রযুক্তি থাকার জন্য এখন কৃষি জমি, এক ফসলি জমি প্রায় নেই বললেই চলে। যেগুলোতে আছে সেখানে ছাগলের পরিসংখ্যানটা বেশি, কিন্তু যেখানে কৃষি জমি এক ফসলি নেই, দু ফসলি, তিন ফসলি হয়েছে, সেখানে যেহেতু চারণভূমি পাওয়া যায় না ছাগলের ক্ষেত্রে, সেইখানে বড় আকারে ছাগল পালনের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। কারণ ছাগলের হলো সবুজ ঘাসের প্রয়োজন খুব বেশি, তো সেই সব জায়গায় আলাদা করে কৃষি কোনো একটা চাষ, সেগুলোকে বাদ দিয়ে শুধু ছাগলের জন্য ঘাস চাষ করে কৃষকরা সেইভাবে উৎসাহিত হন না। তো সেই জন্য বলবো, যে সব জায়গায় এক ফসলি, দু ফসলি জমি আছে বা তিন ফসলি, চার ফসলি নেই, সেই সব জায়গাগুলোতে ছাগলের চাষ বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যেখানে ছাগলের চারণভূমির জায়গাটা কম এক কথায়, সেখানে ছাগলের ঘাস পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়।
0: আচ্ছা, আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে কোন প্রজাতির ছাগল সবথেকে বেশি ভালো?
1: না, আমরা তো এটা খুবই ভালো জানি, সেটা হলো যে বাংলার ছাগল, বা যেটা আমরা খুব সহজেই বলি ব্ল্যাক বেঙ্গল গোট, সেটা হলো বিশ্ববিখ্যাত। তার মাংস এবং তার চামড়ার যা গুণাগুণ, সেটা আরও অন্য কোনো প্রজাতির সঙ্গে তুলনায় হয় না। কারণ তার যা টেস্ট বা তার যা সুস্বাদু, যেটা আমরা সুস্বাদ বলি, সেটা যে কোনো অন্য প্রজাতির থেকে ভালো। শুধু তাই নয়, যদি আমরা দেখি যে অন্য যে প্রজাতিগুলো আছে, যারা একটু আকারে হয়তো বড়, অনেক কৃষক ভাই বোনেরাই তাতে আকৃষ্ট হচ্ছেন, কিন্তু তাতে দেখা গেছে তারা হলো বছরে একবার বাচ্চা দিচ্ছে, বা আমি যদি বলি দু বছরে দুবার বাচ্চা দিচ্ছে, সেইখানে আমাদের বাংলার এই কালো ছাগলগুলো দু বছরে 3 বার বাচ্চা দিচ্ছে, এবং সংখ্যাটার সঙ্গে যদি আমরা তুলনা করি, ওই বড় ছাগলগুলো যেগুলো আছে সেটা হলো একটা থেকে দুটো দেয়, আর এইটাতে দেখা যাচ্ছে দুটো থেকে তিনটে এবং চারটেও পাওয়া যায়। তাহলে আমি সেই সংখ্যার সঙ্গে যদি পরিসংখ্যানটা যদি দেখি, তাহলে অন্য জাতের যেই সব ছাগলগুলো সেটা হলো দুবছরে দুটো, ম্যাক্সিমাম চারটে, এখানে কিন্তু সেখানে দুবছরে ম্যাক্সিমাম ছটা থেকে আটটা হচ্ছে। তো সেইখানে একটা যদি আমরা লাভের কথাটা যদি বিবেচনা করি, তাহলে বাচ্চাই যদি শুধু আমরা বিক্রি করি তাতেও আমরা কিন্তু দেখব যে ওই সব প্রজাতির ছাগলের থেকে আমাদের বাংলার যেই লোকাল যেটা আমরা গ্রামের সবখানেই পেয়ে থাকি সেগুলো চাষ করে কিন্তু আমাদের অনেক আয় বেশি হবে।
0: তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজাতিটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইরা একটা বড় মাপের একটা চাষ করতে পারেন।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। শুধু একটা জিনিস আমি একটু কৃষক ভাই বোনদের একটু জানাতে চাই যে এখন আমরা অনেকেই দেখছি যে বাংলার যে ছাগলগুলো আছে তারা ছোট সাইজের জন্য অনেক ভাই বোনেরা অত উৎসাহিত হন না, কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা যদি কম্পেয়ার করে দেখেন তাহলে অন্য ছাগলের থেকে এর মাংসের চাহিদা বাজারে অনেক বেশি। কিন্তু একটা জিনিস যেটা মনে রাখতে হবে, শুধু জাত হলেই হয় না, জাতের পরেও যেই বংশবৃদ্ধির জন্য যেই পাঠাটাকে ব্যবহার করবেন সেইটার কোয়ালিটি, মানে সেইটা যেন বরিষ্ঠ, মানে একটু শক্তিশালী, এবং তার যে বংশ পরিচয়টা সেটা যদি ভালো হয় তাহলে দেখা গেছে শুধু ইন্ডিভিজুয়াল সিলেকশন, আমরা যেটা বলি শুধু ব্রিড সিলেকশন নয়, ইন্ডিভিজুয়াল সিলেকশন করে এই বাংলার এই কালো ছাগল থেকেও আমরা খুব ভালো মানে ছাগল চাষ করে আমরা আয় পেতে পারব।
0: এখন তো দেখা যায় যে চারণভূমির অভাব রয়েছে, যেহেতু দ্বিফসলি বা তিন ফসলে যেহেতু চাষ করা হয়ে থাকে, তো এই ছাগলদেরকে তো খাবারের জন্য চারণভূমিতে পাঠানো যেতে পারছে না, তো সেক্ষেত্রে তাদের পরিপূরক পুষ্টি যাতে হয় সেটার জন্য কী রকম খাবার কীভাবে খাওয়াবেন আমাদের কৃষক ভাইরা?
1: আমরা যদি অল্প মাত্রায়, আমাদের বাড়িতে যদি চার পাঁচটা ছাগল থাকে বা ছ সাতটা ছাগল থাকে, তাহলে সারাদিনই ছেড়ে বা চাষের জমির পাশে যে ঘাসগুলো হয় সেগুলোকে সাত আট ঘন্টা ন ঘন্টা বেঁধে খাওয়ানো বা ধরে এ করে খাওয়ানো যায় তাহলে তার মোটামুটি হয়ে যায়। কিন্তু সেটা যদি না হয় তাহলে একটা মোটামুটি যদি আমি 18-20 কিলো একটা ছাগলকে দেখি, তাকে হাফ থেকে 1 কেজি সবুজ ঘাস তার জন্য যোগান রাখা দরকার, সঙ্গে আমরা 250-300 গ্রাম হলো দানা জাতীয় খাবার, যেমন হলো চালের গুঁড়ো, ডালের ভুসি বা গমের গুঁড়ো, এগুলো আমরা দিতে পারি। দিলে তাদের একবারে বাড়িতে তৈরি করে সেই সবগুলো দিয়ে আমরা তাদের খাওয়ার দিকটা আমরা ব্যবস্থা করা যেতে পারি।
0: অনেক সময় হয় যে বর্ষাকালে জলাভূমি থাকে, তার আশেপাশে হয়তো ঘাসের মধ্যে তারা থাকছে খাবার জন্য, তো সেক্ষেত্রে কি কোনো রোগ বিসুখের ব্যাপার হতে থাকে?
1: একদম। আমরা সবসময় বলে থাকি যে জলাভূমির পাশে ঘাস সবসময় পাওয়া যায়, আমরা জানি পুকুর বা ডোবা জায়গার পাশে, তো সেইখানে ঘাস বেশি পাওয়ার জন্য ছাগল বা গরু যেটাই বলুন তারা ওখানে আকৃষ্ট হয় এবং সবুজ ঘাস তারা খেতে যায়। একটা জিনিস শুধু মাথায় রাখা উচিত যে ছাগলকে বৃদ্ধি থেকে আটকায় হলো পরজীবী বা আমরা যেটাকে বলি কৃমি, সেই কৃমিটাকে ঠিকঠাকভাবে যেন ওষুধ দিয়ে, কৃমিনাশক দিয়ে যেন তাকে আটকানো যায় সেটা তার ব্যবস্থা করা। তো সেই জায়গাটায় আমি ওটাই বলবো যে যেখানে জলাভূমির পাশে যেই সব ঘাসগুলো খাচ্ছে, কারণ কৃমির একটা স্টেজ ওইখানে পাওয়া যায়, তো সেই সব জায়গার ঘাসগুলো খেলে কৃমির প্রকোপটা অনেক বাড়ে। তাই আমি কৃষক ভাই বোনেদের রিকোয়েস্ট করব যে তারা যেন বছরে 3-4 বার তাদেরকে কৃমিনাশক ওষুধ দিতে হবে এক কথা।
0: এবার একটা ছোট ছাগল থেকে পরিণত ছাগল হতে তাদের যে গ্রোথটা সেই রেটটা কিরকম হয়, আমরা কি করে বুঝবো যে তার গ্রোথটা দেখে যে সে পরিপূরক খাবার খাচ্ছে এবং তার স্বাস্থ্য ঠিক আছে?
1: আমরা সবাই জানি যে আমরা মানুষের ক্ষেত্রেই যদি বলি, তো আমরা মানুষরা সাধারণত কি 20-25 বছর পর্যন্ত আমাদের যে গ্রোথটা আসে, তারপরে 50-60-70 বছর বেঁচে থাকলেও আমাদের কিন্তু ওয়েটটা একইভাবে থেকে যাচ্ছে। আমরা তো ছাগল তো মূলত মাংসের জন্য করি, তো সেই মাংসর বৃদ্ধিটা দেখা যায় 1-1.5 বছর পর্যন্ত যেই বৃদ্ধিটা, যেভাবে মাংসর বৃদ্ধি হয়েছে তারপরে কিন্তু সেইভাবে মাংসর বৃদ্ধি হয় না, তাদের খাবার দিতে হয় অনেক বেশি, তার চর্বির বৃদ্ধি হয়, এক কথা আমরা মানুষের ক্ষেত্রেও যেটা বলছি। তো সেই জায়গাটায় আমরা সবসময় খেয়াল রাখব যে 1 থেকে 1.5 বছরের বয়সের মধ্যে যদি আমরা বিক্রি করে দিতে পারি, সাধারণত সেটা 15 থেকে 18 কিলো, যদি আমরা যেভাবে তার পরিচর্যা বা খাওয়ার দিকটা দেখব সেই হিসাবে তার গ্রোথটা হবে। তো সেই জায়গাটা যদি আমরা বিক্রি করে দিতে পারি, করে আবার যদি ছোট ছাগল নিয়ে আমরা আবার চাষবাস শুরু করে পারি, কৃষক ভাইরা তাতে বেশি উপকৃত হবে।
0: এই যে গ্রোথের কথা হচ্ছে, তো সেক্ষেত্রে প্রজননের সময় তো থাকছে, সেটা কোন সময় হচ্ছে এবং কিভাবে হলে সেটা আয় বর্ধক হবে?
1: এখন অনেক সংস্থা আসছে যারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের দিকে যাচ্ছেন, কিন্তু আমাদের এখনও সেভাবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা সেভাবে শুরু হয়নি। ন্যাচারাল মিটিং যেটাকে আমরা বলি, প্রাকৃতিকভাবে যেই সব প্রজননটা, সেটাই হচ্ছে। শুধু আমাদের একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে সাধারণত আমরা খুব দেখি ছাগলকে প্রজননের জন্য যেটা রাখা হয় তাকে আমরা পাঁঠা বলি, আর যাদেরকে প্রজননের জন্য আমরা রাখি না তাদেরকে আমরা খাসি করে দিই মাংসের জন্য। সবসময় এটা মাথায় রাখাটা খুব দরকার যে যেই পাঁঠাটাকে আমরা রাখছি সেটা যেন সুস্থ হয়। সাধারণত দেখা যায় যে গ্রামের দিকে আমরা মাংসের চাহিদা যেহেতু শক্ত সবল বা বড় বাচ্চাটার বেশি হবে, সেই জন্য আমরা করছি সব থেকে যেটা দুর্বল তাকে পাঠার হিসেবে রেখে দিচ্ছি পরবর্তী প্রজননের জন্য, আর সুস্থ সবল ভালোগুলোকে আমরা খাসি করে দিচ্ছি মাংসের জন্য, যেটা কি উল্টোটা হওয়া উচিত। তো সেইটা যেন না হয় আপনারা এটা সবসময় লক্ষ্য রাখবেন, কারণ প্রজননটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আজকে যদি প্রজননই ভালো না হয়, যদি ভালো বংশবৃদ্ধি যদি ঠিকমতো না হয়, তাহলে পরবর্তী যে পুরো ছাগলের যে জাতটাই ধীরে ধীরে ধীরে ধীরে কোয়ালিটিটা কমে যাবে। ব্রিডিং 1 বছরের পর থেকেই করানো উচিত।
0: আর সেটা কত বছর অবধি করা যেতে পারে?
1: সেটা সাধারণত আমরা 2-3 বছর পর্যন্ত করি, কিন্তু মূলত 1 বছরের আগে তাকে ব্রিডিং এর জন্য উপযুক্ত আমরা ধরি না।
0: ছাগলের ক্ষেত্রে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার বাসস্থানটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বাসস্থানটা আমাদের কৃষক ভাইরা কিভাবে রাখবেন এবং কিভাবে সেটাকে পরিচালনা করবেন?
1: ছাগলের ঘর বা বাসস্থান যেটা আমরা বলছি, সেটা মূলত শুষ্ক উঁচু জল জমে না এমন স্থানে স্থাপন করা উচিত। পূর্ব পশ্চিমে লম্বালম্বী, দক্ষিণ দিকে খোলা এমন করতে হবে যাতে রোদটা বেশি আসে এবং জীবাণুর প্রকোপটা যেন একটু কমে, আলো বাতাস যেন খেলে। যদি আমি কতটা জায়গা লাগে সেটা যদি বলি, তাহলে আমরা ববলতে পারি 1 জোড়া ছাগলের জন্য 5 ফুট লম্বা, 1.5 ফুট চওড়া ও 6 ফুট উচ্চতা বিশিষ্ট খোয়ার প্রয়োজন। এখানে আরও বলা যেতে পারে প্রতিটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য 10 থেকে 14 বর্গফুট ও বাড়ন্ত বাচ্চাদের জন্য 3 থেকে 8 বর্গফুট জায়গার প্রয়োজন। এইটা মোটামুটি আমরা সেই হিসেবে যদি আমরা কটা ছাগল রাখবো সেই হিসেবে আমরা বাসস্থানটা কত বড় করব সেটা আমরা নির্ণয় করতে পারি। তবে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো ছাগলের ঘর যদি আমরা মাটি থেকে একটু উঁচু করে যদি করতে পারি, তাহলে দেখা গেছে রোগের প্রকোপটা অনেক কম হয়। সেটা মাটি থেকে একটু বলতে মোটামুটি 3 ফিট বা 1 মিটার মোটামুটি করলে দেখা গেছে যে ছাগলের রোগটা অনেক কম হয়।
0: আচ্ছা, তার মানে কি মাটি থেকে উপরে একটা মাচা তৈরি করতে হবে?
1: একদম একদম।
0: আচ্ছা, সেটা কিভাবে করা যেতে পারে?
1: সেটা বাঁশ বা কাঠ এসব দিয়ে করা যেতে পারে। একটা মাচা করলে হয় কি, তাতে ছাগল যে গোবরটা যেটা হচ্ছে সেটাও ওখান থেকে ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে, এবং পেচ্ছাপটা যেটা করছে সেটাতেও ওর উপরে কাদা হচ্ছে না, সেই জন্য ছাগলের যে বাসস্থানের যে নিচটা সেটা শুকনো থাকছে, এবং ওই জন্যই দেখা যাচ্ছে যে ওদের রোগ ব্যাধিটা অনেক কম। বিশেষ করে আমি এই বর্ষায় কৃষক ভাই বোনদের বলবো, আপনারা অবশ্যই ছাগলের এইভাবে ঘর করে রাখুন, কারণ বর্ষায় দেখা গেছে তার নিচেরটা ভিজে থাকার জন্য, কাদা হয়ে থাকার জন্য ছাগলের রোগ ব্যাধিটা অনেক বেশি। তো আপনারা অবশ্যই যে যেমনভাবে পারবেন একটা যদি উঁচু জায়গায় যদি রাখতে পারেন এবং শুকনো জায়গায় যদি রাখতে পারেন, দেখা গেছে যে রোগ ব্যাধিটা অনেক কম হয়।
0: ঠিক, এটা পরিষ্কার করতেও কিন্তু সুবিধা হয়,
1: একদম
0: ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং এতে কিন্তু জীবাণু আক্রমণটা অনেকটা কম হবে। কথায় আছে যে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। ছাগলের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রকমের রোগ বালাই কিন্তু আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে টিকাকরণের গুরুত্ব কতটা?
1: যে কোনো পশু বা আমরা ছাগল বলি বা আমরা মানুষ বলি, কিছু রোগ আছে যেগুলোকে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ বলি, কিছু হলো ভাইরাল ডিজিজ বলি। আমরা মূলত ভাইরাল যে ডিজিজগুলো সেটাকে তো ওষুধ বা পরে ট্রিটমেন্ট করে আমরাকে বাঁচাতে পারি না, তো তাদের জন্য মূলত হলো ভ্যাকসিনেশন বা টিকাই হলো একমাত্র উপায়। ছাগলের ক্ষেত্রে দেখা গেছে পিপিআর নামে একটা রোগ আছে, যেটা ছাগলের ক্ষেত্রে ছাগলের মৃতের সংখ্যাটাকে অনেক বাড়ায়। যদি দেখা যায় যে 100টা ছাগলে পিপিআর রোগ হয়েছে, তো দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 90টা ছাগলই মারা যাচ্ছে। তো ছাগলকে এই পিপিআর রোগ থেকে বাঁচাতে গেলে টিকাকরণ, যেটাকে 3 থেকে 4 মাস বয়সে করতে হবে, এবং একবার যদি আমরা এই টিকাকরণ করি তা মোটামুটি দেখা গেছে 2 থেকে 3 বছর আর টিকাকরণ করার দরকার হয় না। আমরা মাংসের জন্য যদি করে থাকি তাহলে আমরা ছাগল যেহেতু 1.5 থেকে 2 বছর বা তার কিছু বেশি যদি পালন করি, যেহেতু তার বেশি আমরা আর পালন করছি না, তাহলে বলতে পারি তাদের পুরো জীবদ্দশে একবার যদি 3 থেকে 4 মাসে যদি টিকাকরণটা করা হয় তাহলে তাদের আর টিকার আর দরকার হচ্ছে না।
0: তাহলে টিকাকরণের মাধ্যমে কিন্তু এই যে অসুখটার কথা বললেন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়া আর কোন কোন রোগ বালাই দেখা যায় এই ছাগলের ক্ষেত্রে, বিশেষ করে বর্ষাকালটাতে তো রোগের প্রাদুর্ভাবটা একটু বেশিই থাকে?
1: একদমই। তাছাড়া ছাগলের সাধারণত দেখা যায় শীতের আগে গোট পক্স হয়, যেটাও হতেই পারে অনেক, সেটা এরিয়া ওয়াইজ আসলে তার ভ্যাকসিন করা হয়, আগে থেকেই করা হয় না। এবার তাছাড়াও হলো ব্রুসেলোসিস আছে বা অ্যানথ্রাক্স আছে, এই পিপিআর যেমন বললাম, তাছাড়া হলো এফএমডি বা খুরাই রোগ আছে যেগুলো হয়। খুরাইয়ের ক্ষেত্রে এটাও একটা ভ্যাকসিনেশন করতে হয়, বছরে এটা 2 বার করা উচিত, এবং গোট পক্সের ভ্যাকসিন করা যেতে পারে। তাছাড়া বর্ষার সময় মূলত রোগের প্রাদুর্ভাব বাড়ে তার একটাই কারণ, যেই সময় হলো মশা মাছি বা আমরা জানি যে বর্ষায় যে মানে বায়ুতে যে ময়েশ্চার, তার জন্য হলো এই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি স্প্রেড করে, সেই জন্যই তার রোগটা বাড়ে। তো সেই জন্য আমরা কৃষক ভাই বোনদের একটাই অ্যাডভাইস করব যে পুরো বর্ষার আগে যেন এই টিকাগুলো যেন আপনারা অবশ্যই করিয়ে নেবেন, কারণ বর্ষার সময় দেখা যাচ্ছে এই রোগটা বাড়ছে।
0: ছাগলের কোনো রোগ বা অসুখ থেকে সেটা কি মানুষের মধ্যে ছড়াতে পারে, এমন কোনো রোগ কি
1: সাধারণত হয় না? তবে অ্যানথ্রাক্স যে রোগটা বললাম সেটা ছড়াতে পারে, কারণ আমরা জানি অ্যানথ্রাক্স মানুষেও হয়, তো অ্যানথ্রাক্স ছড়াতে পারে। তবে অ্যানথ্রাক্স খুব কমন রোগ নয় ছাগলের ক্ষেত্রে, যেমন পিপিআরটা খুব কমন, মানে খুব সহজেই সবসময়ই দেখা যাচ্ছে, এবং একবার ধরলে আপনার খামারি ভাই বোনে তাদের সব ছাগলই মারা যাচ্ছে, তো সেটা যেমন কমন, অ্যানথ্রাক্সটা সেভাবে কমন অত নয়,
0: এটা সচরাচর অতটা দেখা যায় না।
1: হ্যাঁ, দেখা যায় না বললেই ভালো।
0: ছাগল থেকে আমরা কি কি দ্রব্য পেতে পারি যেগুলো দিয়ে আমাদের কৃষক ভাইরা ব্যবসায়িক ভিত্তিতে কাজ করতে পারেন?
1: মূলত আমরা ছাগল চাষ, তো পশ্চিমবাংলায় যদি ছাগল চাষের কথা বলুন, আমরা মূলত মাংসের জন্য করি, কারণ আমাদের এখানে যদি পুরো ভারতের নিরিখে যদি আমরা দেখি তো ছাগলের মাংসের মানে কনজাম্পশনটা সব থেকে বেশি। তো সেই হিসাবে আমরা বলতে গেলে আমরা বাংলায় যে ছাগল চাষ করে সেটা মূলত মাংসের জন্য হয়। আমাদের যে এই জাতটার কথা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, সেটা খুব দুধের জন্য এই জাতটা ভালো খুব বেশি নয়, আরও কিছু ভালো ভালো জাত আছে যারা

0: হরিয়ানা বলুন বা রাজস্থানে বলুন বা উত্তরপ্রদেশে বলুন, এই সব দিকে কিছু জাত আছে যারা দুধের জন্যও ভালো। এবার আমি যদি বলি কেউ যদি দুধের জন্য চাষ করতে চান ছাগল, তাহলে কিন্তু আমাদের এই বাংলার এই কালো ছাগল তার জন্য উপযুক্ত নয়। এবার দুধের একটা কথা বলতে পারি, আমরা জানি যে অনেক শিশু হতে পারে যে তার মা নেই একদম ছোটোবেলা থেকে, তাহলে সেই সব বাচ্চাদের জন্য এটা বলা হয় যে গোট মিল্ক ইজ নেক্সট টু মাদার্স মিল্ক, তার মানে
1: মাতৃদুধের পরিপূরক।
0: একদম এটাই বলতে পারি, মায়ের দুধের যদি পরিবর্তে যদি কোনো দুধ ব্যবহার করা হয় এটা ছাগলের, তার কিছু সাইন্টিফিক কিছু কারণ আছে, কারণ এটা খুব সহজে হজম হয় এটাকে বলা হচ্ছে। এবং আর একটা জিনিস জানি যে দুধে যদি কারো অ্যালার্জিক প্রবলেম থাকে তাহলে দেখা গেছে তাদেরকে ছাগলের দুধ দিলে সেই অ্যালার্জিক প্রবলেমটা তার থাকছে না। যদিও একটা বলে রাখা ভালো যে ছাগলের দুধে একটু একটা সামান্য একটা গন্ধ আছে হয়তো, তার জন্য অনেকে এটা খেতে চান না, তবে খাদ্য গুণাগুণ দেখলে গরুর দুধ থেকেও অনেক গুণে ছাগলের দুধ খুব সহজে হজম হয়।
1: তাহলে আমরা গ্রাম বাংলায় তো দেখে থাকি যে আমাদের কৃষক ভাইদের সকলের বাড়িতেই কিছু না কিছু কম বেশি পরিমাণে ছাগল থাকে, তো যারা এই ছাগল পালনটাকে ছাগল চাষ হিসাবে একটা বৃহৎ আকারে নিতে চান তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: বৃহৎ আকারে তো নেওয়া যেতেই পারে, কারণ এর যদি স্কোপটা বা অপরচুনিটির কথা যদি আমি বলি, একমাত্র ছাগলেরই মাংস, যদিও এখন লোকে অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে বলে অনেকে ছাগলের মাংস হয়তো একটু খেতে কম চাইছেন, তা না হলে ছাগলের মাংসে কোনো সোশ্যাল কোনো সমস্যা নেই। মানে সোশ্যাল সমস্যা বলতে আজকে শুয়োরের মাংস আছে, যেমন অন্য মাংসগুলো আছে, কিন্তু ছাগলের মাংস সব শ্রেণীবর্গ সবাই খান। এককালে ছিল মুরগির মাংস অনেকে খেতেন না, এখন যদিও অনেকে খাচ্ছেন, তো ছাগলেরই মাংস একটা যেখানে তার কোনো বাধা নিষেধ নেই। সেই দিক থেকে দেখলে ছাগলের মাংসের দর সবসময় ছিল, কোনো দিন কমেনি, সবসময় বেড়েছে, সেইটা একটা যেমন কারণ। কিন্তু আমি আবার সেই পুরনো কথায় তাহলে আবার বলতে হবে, যেহেতু চারণ ভূমিটা আমাদের বাংলায় কমে যাচ্ছে, যেহেতু ফসল অনেক বেড়ে যাচ্ছে, তো সেই জায়গাটায় বড় আকারে করতে গেলে দেখা গেছে যে সবুজ ঘাসের যোগান করাটা কৃষক ভাই বোনেদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারা যদি সেই ছাগল, তাদের কাছে এমন কোনো ধরনের জমি আছে যেখানে খুব ভালো ভালো চাষ হয় না, সেই সব জায়গায় তারা ঘাস চাষ করে, বিভিন্ন যাদের ঘাস চাষ করে তাদেরকে ছাগলকে খাইয়ে ছাগল চাষ করা সম্ভব। তাছাড়াও আছে কাঁঠাল পাতা, সুবাবুল আছে বা অন্য যারা কাঁঠাল মানে পাতা যেগুলো ছাগলকে খাওয়ানো যায়, সেটা একটা সুবিধা আছে। আর একটা কথা খুবই যেটা কমনলি আমরা বলি যে ছাগলে কী না খায় আর পাগলে কী না বলে, তো সেই জায়গাটাই বলতে গেলে এটা একটা সুবিধে যে ছাগল সব কিছু খায় এবং খুব সহজেই ছাগলকে এইসব খাইয়ে বড় করা সম্ভব।
1: তার জন্য কিন্তু কোনো বিশেষ কিছুর প্রয়োজন নেই, যেটা আমাদের হাতের সামনে রয়েছে এবং সহজ প্রাপ্য যেটা, এবং এতে কিন্তু খরচও সেরকম নেই।
0: একদম,
1: হ্যাঁ, তো সেইগুলো দিয়ে কিন্তু আমাদের কৃষক ভাইরা ছাগল পালন করতে পারেন। আচ্ছা, বৃহৎ আকারে ছাগল চাষ করার জন্য কৃষক ভাইদের কী কী সতর্কতা নিতে হবে?
0: সতর্কতা বলতে আমরা যে কোনো জানি যে ছাগল চাষের জন্য মূলত যেটা দরকার সেটা হলো প্রজনন, বা আমরা যদি প্রজননটা যদি আমি প্রথম আকারে যদি শুরু করি তাহলে আমাকে বাইরে থেকে ছাগলটা কিনতে হবে, তো আমার সেখানে দেখা উচিত যে ছাগলটা আমি যেখান থেকে কিনছি সেই খামারি ভাইকে বা সেই ছাগল যেখানে কেনা হচ্ছে তাদেরকে আমরা চিনি কি না। যদি হাট থেকে যদি আমরা না দেখে শুনে ছাগলটাকে জাস্ট কিনে নিয়ে যদি চলে আসি তাহলে দেখা যাচ্ছে যে সেই সব ছাগলগুলোতে রোগের থাকার সম্ভাবনা থাকে, কারণ আমরা জানি যেটা যে হাটে যারা ছাগল বিক্রি করেন হাটে বা বাজারে দুটো কারণের জন্য বিক্রি করেন, এক হলো তাদের পয়সার যখন খুব দরকার, আর এক হলো ছাগলটা রোগগ্রস্ত হয়ে গেছে। যদি দেখেন যে অন্য ছাগলগুলো তার মারা যাচ্ছে, সে এসে যেই সুস্থ ছাগলগুলোকে এসে বেঁচে দিলেন, তাহলে সেই সব ছাগল যদি আমরা ভুল করেও যদি কিনে ফেলি তাহলে দেখা যাবে যে সেই ছাগলগুলো কিনে আমার ফার্মে যে আগে থেকে যেই সব সুস্থ ছাগলগুলো ছিল সেই রোগাগ্রস্ত ছাগল নিয়ে এসে যদি আমি তাদের সঙ্গে রাখি তো দেখা যাবে সেই সুস্থ ছাগলগুলো অসুস্থ হয়ে গেছে। তো সেই সময় আমরা সবসময় দেখব যে ছাগল কিনবো যখন আমরা নতুন মানে কোনো খামার শুরু করার আগে, তো নিশ্চয়ই আমাদের এটা দেখে নেওয়া উচিত যে আমরা কোন জায়গা থেকে কিনছি, এবং সবসময় মনে রাখতে হবে যে ছাগলটা যেন আমরা একটা অথেন্টিক সোর্স, যেখানে আমরা জানি যে ছাগলগুলো সুস্থ আছে বা তাকে কী টিকা দেওয়া হয়েছে বা তাকে কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে কি না, এটা দেখে নিতে পারলে আমার যে শুরুতেই যে একটা ছাগল মানে রোগগ্রস্ত ছাগল কেনার জন্য যেই সমস্যাটা হওয়ার কথা সেটাকে আমি এড়াতে পারবো। এটা হলো কেনা, বা আমরা ব্রিডিং করার ক্ষেত্রে যদি বলি, প্রজননের ক্ষেত্রে যেই কথাটা বলছিলাম সেটা যদি বলি, তাহলে প্রজননের জন্য আবার বলছি যে ভালো পাঠা রাখাটা তো খুব দরকার, এটা একটা দিক। আর একটা দিক হলো ওই ঘরের ব্যবস্থাপনা, এক কথা আমরা বলি বাসস্থান, তারপরে হলো রোগ ব্যাধিটাকে দেখা, এবং তার হলো ঠিকমতোভাবে আমরা পুষ্টিগত খাওয়া দিতে পারছি কিনা। যদি দেখি যে শুধু চারণভূমিতে ছেড়ে দিয়ে তারা কতটা খেলো, আমরা যেহেতু প্রথমেই একবার বললাম যে সে কতটা খেয়েছে আমরা বুঝতে পারছি না, সেটা যদি না, তার যদি পেট যদি ঠিকমতো না ভরে, তাহলে সেই জিনিসটা আমাদের সবসময় লক্ষ্য রাখা দরকার।
1: আচ্ছা, এই যে আপনি বললেন যে ছাগল কেনার সময় দেখতে যে রোগগ্রস্ত কিনা, সেটা কি কোনোভাবে পরীক্ষা করে নেওয়ার ব্যাপার রয়েছে?
0: একদম একদম।
1: আচ্ছা, সেটা কিভাবে করেন?
0: এটা পরীক্ষা বলতে আমাদের, যদি খুব সহজে যদি বলি, কোভিড আমাদের দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেছে, একটা হলো কোয়ারেন্টাইন, একটা হলো আইসোলেশন। বাইরে থেকে যখন শ্রমিকরা আমাদের যখন রাজ্যে ঢুকছিল বা আমাদের গ্রামে যখন ঢুকছিল, বিভিন্ন স্কুলে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছিল, সেটাকে আমরা বলছি হলো কোয়ারেন্টাইন। মানে তাদেরকে 15 দিন ওখানে রাখা হবে, যদি তাদের মধ্যে যদি রোগটা যদি দেখা যায় তাহলে তার আলাদা করে ট্রিটমেন্ট হবে, কিন্তু সে যদি সুস্থ থাকে তাহলে তাকে গ্রামে প্রবেশ করা হবে। একই জিনিস হলো আপনি যখন হাট থেকে ছাগল কিনে নিয়ে আসবেন নিজের ফার্মে, আপনাকে দেখতে হবে যে ছাগলটাকে আনার সঙ্গে সঙ্গে আপনি আপনার মানে যেই সব ছাগলগুলো আপনার বাড়িতেই আছে তার সঙ্গে মিশিয়ে ফেললে হবে না, তাকে কোয়ারেন্টাইন করতে হবে 15 দিন। তখন যদি তার যদি কোনো রোগটা যদি থাকে তাহলে সেটা দেখা যাবে এবং তার ট্রিটমেন্ট আলাদা করে করুন, এবং যদি সুস্থ থাকে তাহলে তার আপনার যে ছাগলের দল আছে তার সঙ্গে মিশিয়ে দিন। আর আইসোলেশনটা কি বললাম, যেই ছাগলগুলো ঘরেই আছে কিন্তু তাদের কি হয়েছে রোগটা দেখা দিয়েছে, তাহলে কি করতে হবে, তাকে আলাদা করতে হবে। আমরা কোভিডের সময় শিখেছি আমাদের বাড়িতেই কেউ যদি কোভিডে আক্রান্ত হয়েছে তাকে আলাদা ঘরে আলাদা রেখে আলাদা খাওয়া দাওয়ার সব কিছু আলাদা করে, যতদিন না সে সুস্থ হচ্ছে আমরা একসঙ্গে থাকি না। এই একই জিনিস আমরা ছাগল পালনের ক্ষেত্রেও করব, তাহলেই আমাদের এই রোগটাকে আটকানো সম্ভব।
1: এই যে ছাগলের ছোট শিশুগুলোকে আমাদের কৃষক ভাইরা কিনে আনবেন এবং সেই ছাগলকে পরিচর্যা করে তাকে বড় করবে, হ্যাঁ, তার রোগ বালাই এগুলো দেখবে এবং তারপর তার প্রজননের মাধ্যমে সেখান থেকে ছাগলের সংখ্যা বাড়বে, তারপর হয়তো সেই ছাগলকে তারা বাজারজাত করবে, হ্যাঁ, এই যে একটা খরচ একটা লম্বা ডিউরেশন ধরে, হ্যাঁ, সেই খরচ এবং আয় কীরকমভাবে হতে পারে যাতে আমাদের কৃষক ভাইরা এই ছাগল চাষে আগ্রহী হতে পারেন?
0: যারা ছোট খামারি বা যারা আমরা বাড়িতে ছাগল, আমাদের সব কাজের মধ্যেই আমরা ছাগল পালন করি, আমাদের বাড়িতে 5টা 7টা 10টা ছাগল আছে, সেই হিসাবে যদি বলি আমরা এক কথায় বলতে পারি আমাদের পুরোটাই লাভ। কারণ তার জন্য আমরা আলাদা করে শ্রম বা আলাদা করে সব কাজ ছেড়ে দিয়ে কাজ করছি না, তার জন্য আমাদের বাড়ির যে উচ্ছিষ্ট বা আমরা একটু বাড়িতে কি চালের গুঁড়ো বা যেটা বললাম সেইটা দিয়ে আমরা খাইয়ে নিচ্ছি, বা গাছের একটু কাঁঠাল পাতা একটু কলা পাতা সেই সব খাইয়ে যখন বড় করছি, তাহলে আমরা বলতে পারি পুরোটাই লাভ। কিন্তু পুরোটা তো সেইভাবে আপনি যদি হিসেব কষেন তাহলে তো হবে না। তো আমরা তাও যদি বলতে পারি একটা 1 বছরের বা 2 বছরের একটা যদি ছাগল হয়, তাহলে সেখানে আমরা এটা বলতে পারি যে 7 থেকে 8 হাজার বা 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে।
2: এতক্ষণ শুনলেন গ্রামে গঞ্জে অনুষ্ঠানটির উপস্থাপনায় আইভিদে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন উত্তরণ।

খুব সুন্দর, ভীষণ মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম আপনার এই ভজনটি। মোহন আগরওয়ালজি, তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি, দৃষ্টিহীন, চোখে দেখতে পারেন না। তার মা সুমিত্রা দেবীও আমাদের আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে হাজির আছেন। দুজনের কাছেই সঙ্গেই আমরা কথা বলবো। জন্মের ৬ মাস পর থেকেই মোহন আগরওয়ালজি চোখে দেখতে পারেন না। জীবন কিন্তু ওনার থেমে থাকেনি। হরিয়ানার হিসারে উনি ব্রেল লিপিতে কিছুদিন পড়াশুনো করার পর আমাদের পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জে চলে আসেন এবং ওখানেই দুজন গুরুর কাছে ওনার সঙ্গীত চর্চা, নিজে গান লেখেন, নিজের ভজন করেন, আমাদের সঙ্গে উনি উপস্থিত আছেন। মোহনজি, এই যে আপনি নিজে গান লিখছেন, নিজে গান করছেন, ভজন করছেন এত সুন্দরভাবে, তো এই গানের জীবনটা আপনার শুরু হয়েছে

0: আপনার গুরুর যে আপনি শিষ্য, ভালো শিষ্য একজন, সেটা আপনার তবলা শুনেই আমরা, তবলার তালে এত সুন্দর বোল আমরা শুনেই বুঝতে পাচ্ছি। এছাড়া আপনার এই সঙ্গীত জগতে বা এই জীবনে এগিয়ে চলার পথে আর কি কি আপনার পরিকল্পনা আছে গানটাকে নিয়ে, তবলা নিয়ে?
1: গানকে নিয়ে তো আমি গানকে নিয়েই থাকতে চাই আর কি।
0: প্রোগ্রাম করেন এখনো?
1: আপাতত তো এখানে সেরকম পাচ্ছি না।
0: আপনি কি ধরনের প্রোগ্রামে ডাক পান, বা আপনার এই যে এতদিন ধরে আপনাকে তো জীবনযাপন করতে হয়, তো আর্থিকভাবে আপনি পয়সা রোজগার করতে পারেন কি এই গান গেয়ে?
1: আপাতত তো নাই।
0: গান করতে যান, কেউ গানের জন্য ডাকে আপনাকে অনুষ্ঠান করার
1: মাঝে
0: জন্য?
1: মাঝে।
2: আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনি এখন কি করেন, কিভাবে আপনার জীবিকা হচ্ছে?
1: জীবিকার কোনো আয় সাধন নাই আর কি।
2: সরকারি কোনো অনুদান বা কিছু পাচ্ছেন?
1: না, আপাতত তো নেই।
2: আপনার সরকারি যেমন যেই সব কার্ডগুলো করা দরকার, প্রতিবন্ধী সার্টিফিকেট, সেগুলো করা আছে?
1: কালিয়াগঞ্জে ছিল, তারপরে ওটা রিনো করানো হয় নাই, তারপরে ওটা কাজে লাগছে না।
2: কেন, ওটা তো দরকার, ওটা করতে পারেননি কেন?
1: ওরা বলছে যে হয়তো এটা আবার ক্যান্সেল করে দিতে পারে, এখানে করে নিতে হবে বলে আলাদা করে।
2: আচ্ছা, আমি শুনছি নাকি আপনার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে আপনি আগেও আকাশবাণী শিলিগুড়িতে এসেছিলেন, তখন কিছু গান করেছিলেন, তাই তো? তারপর মাঝখানে দীর্ঘদিন আপনি আসতে পারেননি, যোগাযোগ রাখতে পারেননি, এখন আবার নিয়মিত আসবেন আমাদের আকাশবাণী শিলিগুড়ি, যেই অনুষ্ঠানগুলো হবে শুনবেন কি করে আসতে হয়। আমাদের অনেক ফোন হয়, আপনি সরাসরি ফোন করবেন আমাদের ফোন নাম্বারে, আপনি আপনার মতামত জানাবেন, আপনার কেমন লাগছে, আপনি কি করছেন, সেই সব আমাদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তাতে কি হবে, আপনি একটা সঙ্গী পেয়ে যাবেন। আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি বেরোতে পাচ্ছেন না, আপনা আমরা আছি, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র আছে আপনার সঙ্গে একটা বন্ধু হিসাবে। আপনি অনবরত আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেক কিছু জানতে পারবেন।
0: আরেকটা কথা, আপনি তো নিজে গান লেখেন, তো গান আপনার গলায় খুব ভালো সুর আছে, তো আপনি যেরকম শিখেছেন, তো আপনার কি ইচ্ছে করে না একটা গানের স্কুল খুলতে?
1: আগে করতো।
0: মনের ইচ্ছেটা বলুন এবার, আর নিজের একটা রচনা করা গান শোনান। মনের কি ইচ্ছে, এখন কি করার ইচ্ছে আপনার?
1: গানের দ্বারাই ইনকাম করতে চাই আর কি, সমাজ সেবা, যাতে ইনকাম হলে তারপরে সমাজ সেবা, মা বাবার সেবা।
0: সমাজ সেবাটা কিভাবে করতে চান?
1: মানে যারা মানে শিক্ষা নিতে পাচ্ছেন না, তাদের শিক্ষা, বা যারা প্রতিদ্বন্দ্বী আরও আছে, মানে যারা দুঃখিত আছে, তাদের যতদূর হতে পারে সহায়তা করতে পারি আর কি।
0: তো কিভাবে, কি কিছু প্ল্যানিং আছে যে আপনি সহায়তা করতে পারেন, আপনি কোনোভাবে কোনো পরিকল্পনা করেছেন?
1: মানে কোনো সংস্থা যারা যে থাকে আর কি, যেরকম গোমাতার আছে, উনার মানে যেরকম গোশালা থাকে, ওইখানে ভালো ভালো যেগুলো থাকে আর কি, ওইখানে কিছু দিতে পারি এরকম থাকে আর কি। গানের মাধ্যমে যদি কারো সেবা হয় তাও করতে পারি, কিন্তু প্রথমে তো পরিবার, তারপরে সমাজ।
0: হ্যাঁ, সত্যি তো তাই,
1: পরিবার যদি দুঃখিত থাকে তাহলে তো কোনো লাভ নাই।
0: তো পরিবারে কিভাবে, মাকে ঘরে হেল্প করেন আপনি? বাবারও তো বয়স হয়েছে, তো বাড়িতে কোনো ছোটোখাটো কাজ করে কি বাবা মার সাহায্য করা হয়, বলুন আপনি ঘরে কি কি কাজ করেন?
1: যেটা আর কি করা যেতে পারে
0: বলুন।
1: হয়তো মা বললো যে এই জিনিসটা আনে দেও, টমেটো ঘষে দেও, বা যে কোনো যেটা দোকানে।
0: রান্না করতে পারেন?
1: না, রান্না তো করতে পারি না।
0: আচ্ছা, তো আপনি আগুনের কাছে যেতে পারেন না, সেটাও প্রশিক্ষণ দেওয়া হয় যারা দৃষ্টিহীন তাদের কিভাবে রান্না করে।
1: আমি দেখেছি ওই হিসারের একজন করতেন আর কি, কাকিমা ছিল আর কি, প্রিন্সিপাল সাহেবের বউ ছিলেন আর কি।
0: আচ্ছা,
1: খুব ভালো খাওয়া বানাতেন।
0: আচ্ছা, তো কি খেতে ভালোবাসেন আপনি?
1: খাবারটা সব কিছুই যেটা নিরামিষে আর কি, আমাদের তো পেঁয়াজ লসুনও নাই।
0: এই গান করতে করতে চটপটা কিছু নিজে তৈরি করে খেতে, এরকম কি কখনো বাড়িতে চেষ্টা করেছেন?
1: চেষ্টা করেছি, মানে সবজি চালাতেও চেষ্টা করলাম, কিন্তু ওই হাতের মানে আমাকে সাপোর্ট দিতে হচ্ছে, তাছাড়া মানে ইয়ে হচ্ছে, মানে হাতটাকে এরকমভাবে যদি ধরে রাখা হয় তাহলে হয়তো চালাতে পারলাম, নালে চালাতে পারছি না, ওইটাই।
0: আচ্ছা, কিন্তু আপনি তবলাটা ভীষণ ভালো বাজান, এবং আপনার হাতে যে একটা শক্তি আছে সেটা কিন্তু আছে, তো অন্যান্য কাজ করারও আপনি চেষ্টা করবেন, ছোটোখাটো যেগুলো মায়ের হেল্প হয়। আপনি বলুন, আপনার ছেলে আপনাকে কি কি হেল্প করে? ঠাকুরের বাসন এনে দেয়। আচ্ছা, শঙ্খ বাজায়। আচ্ছা, আর অনেকক্ষণ আমরা একটা গান শুনি না, আপনার রচনা করা একটা গান শোনান, তবলার বল বাজান একটু।

0: বাহ,
1: বাহ,
0: একটু যদি বলেন এটা কি বাজালেন আমাদের শ্রোতা বন্ধুরা যদি জানতে পারে।
2: ত্রিতালের কায়দা,
0: এরকম আপনি আরো অনেক কিছু তো বাজাতে পারেন, তাই তো?
2: হ্যাঁ,
0: আরেকটা কিছু শোনান।
1: আচ্ছা, ঢোলকও বাজায়,
3: হারমোনিয়াম বাজায়,
1: হারমোনিয়াম ঢোলকও বাজায়।
3: ওর কঞ্জকে অন্ধনাথের তবলা ও মাস্টার দিও তো কঞ্জতো।
1: মোহন আগরওয়ালের মা জানাচ্ছেন ঢোল বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, আরো অনেক বাদ্যযন্ত্র উনি বাজাতে পারেন।
0: একটু হারমোনিয়াম বাজিয়ে শোনান না।

0: বাহ, খুব ভালো লাগলো আপনার কণ্ঠে গান এবং সঙ্গে আপনার বাদ্যযন্ত্রগুলির সমূহ নিয়ে আমাদের এই আলোচনা পর্বের মধ্যে আপনার উপস্থিতি।
1: গানের মধ্যে দিয়ে ওনার যে ব্যাকুলতা, ওনার যে মনের কষ্ট, সেটা উনি আমাদের কাছে তুলে ধরলেন। এবং সবাই কিন্তু এই গলার এত সুন্দর সুর পায় না। দেবী সরস্বতী ওনাকে এই জিনিসটা দিয়েছেন, আশীর্বাদ রয়েছে। এবং দৃষ্টিহীন হয়েও, বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়েও তিনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন, মানুষকে শোনাতে পারছেন এত সুন্দর গান, সবাই কিন্তু জীবনে এই সুযোগ পায় না বা এই আশীর্বাদ পায় না।
0: আমিও একমত এই প্রসঙ্গে। আজকে আমাদের সঙ্গে ছিলেন মোহন অগ্রওয়াল, জ্যোতিনগর শিলিগুড়ি থেকে। অজস্র ধন্যবাদ, নমস্কার মোহন ভাই। মোহন ভাই
2: নমস্কার।
0: সঙ্গে ছিলেন মোহন ভাইয়ের মা সুমিত্রা দেবী অগ্রওয়াল। ধন্যবাদ সুমিত্রা দেবী। আমরা আশা করি এরকমই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছাড়াও আরও অন্যান্য অনেক ব্যক্তিবর্গকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসতে পারব, কি বলো?
1: একদম, আপনারা আকাশবাণী শিলিগুড়ির এই উত্তরণ অনুষ্ঠানে অনেক প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের অনুষ্ঠান শুনতে পারবেন, এবং যারা আমাদের সমাজে বিভিন্ন গুণের অধিকারী, সেই গুণগুলোকে নিয়েই আপনাদের সামনে আমরা হাজির করব। আমি সোমা মুখোপাধ্যায়।
0: আর আমি কমলেশ চৌধুরী।
1: আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুনছিলেন উত্তরণ। উত্তরণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। নজরুল গীতির অনুষ্ঠানে আজকের শিল্পী অরিত্র দত্ত গুপ্ত। তাকে তবলায় সঙ্গত করেছেন যোগেশ ছেত্রী, কিবোর্ডে সুপ্রিয় ব্যানার্জী।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। নজরুল গীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। নজরুল গীতির অনুষ্ঠানে শিল্পী ছিলেন অরিত্র দত্ত গুপ্ত। যন্ত্রসঙ্গীতের সহযোগিতা করেছিলেন তবলায় যোগেশ ছেত্রী এবং কিবোর্ডে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান।

জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা।

0: নমস্কার, আপনাদের সকলকে স্বাগত লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারায়। রবিবার এমন একটা দিন, বলা যেতে পারে দীর্ঘ প্রতীক্ষিত একটা দিন, তাই নয় কি? রবিবারের এই অলস, একটু গরম এবং ক্লান্ত মাখা দিনে একটা ছুটির মুহূর্ত, এই মুহূর্তকে নিয়েই কিন্তু কথা বলবো আমরা। বাইরে রোদের তেজ এখনো কমেনি, জানালার কাঁচে গরমের আঁচ, রাস্তার ওপর ঝিম ধরা দুপুরের রেশ। কিন্তু এই গরমের মধ্যেই কখনো কখনো হঠাৎ করে এসে পড়ে এক টুকরো ফাঁকা বিকেল, অবসরের সময়। একটা হাওয়ার ঝাপটা, এক কাপ ঠান্ডা লেবুর শরবত, প্রিয় কোনো পুরনো গান, অথবা বহুদিন পর কারো টেলিফোন। আর তখনই মনে হয়, আহা, এই তো সেই হারিয়ে যাওয়া বিকেলবেলা। এই নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান। আর কথা বলতে বলতেই একজন বন্ধু রয়েছিল আমাদের সঙ্গে, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যখন টেলিফোনের কথা আসলোই, তখন আমাদের ফোন নাম্বারটা আরেকবার বলে দিই। আমাদের ফোন নাম্বার 9434076705। আরেকবার বলছি, 9434076705। একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নেব। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: পালাঘাট থেকে।
0: পালাঘাটা থেকে?
1: হ্যাঁ, পালাঘাটে। পরিচয় দাস,
0: কেমন আছেন বন্ধু?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: একদম ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে, যদিও গরমে না জেহাল, কি বলবেন?
1: গরম যে প্রচুর,
0: বৃষ্টি হলেও সেরকম কিন্তু, মানে সেই ঠান্ডা ব্যাপারটা কিন্তু আসছে না।
1: না, বাতাস নাই।
0: আচ্ছা, এরকম কোনো স্মৃতি মনে পড়ে আপনার, পুরনো দিনের এমন কোনো স্মৃতি, এরকমই একটা বিকেল বেলা, এরকমই ক্লান্তি ভরা বিকেল বেলা, একটা ছুটির দিন কিভাবে কাটাতেন আর কিভাবে কাটাতে ইচ্ছে করে? কিভাবে কাটাতে ইচ্ছে করে পরিতোষবাবু, এরকম একটা গরমের বিকেল বেলা কিরকম ভাবে কাটালে আপনার ভালো লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে গান শুনুন, গানে যদি মন ভালো হয়, কেমন? অসংখ্য ধন্যবাদ টেলিফোন করার জন্য, সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গান শুনতে থাকবেন। এক্ষুনি আমাদের যে বন্ধু ফোন করেছিল, তার কিন্তু একেবারে এই প্যাচপ্যাচে গরম পছন্দ নয়, না হওয়াটাই স্বাভাবিক, বিভৎস গরম পড়েছে। কিন্তু ওই যে কথার ফাঁকে বলে দিলাম, গান মন ভালো করবেই, এই ক্ষেত্রে কিন্তু আমি একেবারে নিশ্চিত। চলুন আজকের প্রথম গানটা শুনে নিই। প্রথম গানটা লতা মঙ্গেশকরের কণ্ঠে, কোন ছায়াছবি থেকে নেওয়া গানটি? গানটি নেওয়া অনুসন্ধান ছায়াছবি থেকে। চলুন গানটা শুনে নিই, তারপর ফিরছি কথায়।

0: বন্ধুরা, একটা সময় ছিল, রবিবার মানেই ছিল একেবারে অন্যরকম। কোনো তারা নেই, কোনো অফিস নেই, পড়াশুনো হয়ে গেছে। দুপুরে ভাত খেয়ে পাখার নিচে গল্পের বই, রেডিওর গান কিংবা বারান্দায় বসে আকাশ দেখা। আজকের দিনে সেই বিকেলগুলো যেন কোথাও হারিয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে আটকে থাকা আমাদের জীবন মাঝে মাঝে ভুলেই যায় যে বিকেল মানে শুধু একটা সময় নয়, একটা অনুভূতি। একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, স্বাগত।
1: আমি বালাগুড়ি থেকে বলতেছি, ময়নাগুড়ির দিকে।
0: হুম হুম,
1: পবিত্র মণ্ডল, আমি গান শুনতে চাই, ওই যে জুবিন গড় আছে না?
0: হুম হুম,
1: ও গান দিদি, আপনার গান প্রতিদিন শুনি, ঠিক আছে?
0: হুম হুম,
1: ভালো লাগে,
0: ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ।
1: আর আমি জুবিন গড় শ্রদ্ধাঞ্জলি আছে না?
0: হুম হুম,
1: ওই গানটা শুনতে চাই।
0: আচ্ছা, আমরা চেষ্টা করছি আপনার নামটা আরেকবার শুনবো।
1: আমি পবিত্রা মণ্ডল বলতেছি।
0: আচ্ছা, আজকে তো কথা হচ্ছে রবিবারের বিকেল নিয়ে, তার সঙ্গে এই ক্লান্তি মাখা গরম নিয়ে। কি বলবেন, কিভাবে সময় কাটান?
1: ওই গাছের তলার মধ্যে থাকি।
0: আচ্ছা, এমনি আপনি আপনি কি কিছুর সঙ্গে যুক্ত?
1: না, আমি কিছুর সঙ্গে যুক্ত নাই, এমনি শুনি গান তোমার।
0: আচ্ছা, ওখানেও তো প্রচন্ড গরম, নাকি বৃষ্টি হয়েছে এর মধ্যে?
1: না না, প্রচন্ড গরম, গাছের তলাতে সারাদিন ছিলাম বসে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করছি আপনার প্রিয় গানটি শোনানোর, সঙ্গে থাকুন।
1: ঠিক আছে, হ্যাঁ।
0: তার আগে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান আপনার জন্যই।

বন্ধুরা, বাইরে এখন গরমের দাপট, রোদের তেজে চারিদিক যেন ঝিমিয়ে পড়েছে। আর ঠিক এমন সময়ই বাজলো হোলির রঙে রাঙানো একটি গান। আসলে উৎসব কখনো শুধু ক্যালেন্ডারের তারিখে আটকে থাকে না, একটা গান, একটা সুর, একটা স্মৃতি মুহূর্তের মধ্যেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে অন্য সময়। হোলি মানেই তো শুধু আবিরের রং নয়, মনকে রাঙিয়ে দেওয়ার আনন্দ। আজ গরমের এই বিকেলেও সেই রঙের ছোঁয়াই থেকে গেল। এবার আসবো সেই গানটার কথায়, যেই গান নিয়ে বলছিলেন আমাদের এক বন্ধু, কিছুক্ষণ আগেই যিনি ফোন করেছিলেন। জুবিন গার্গের কণ্ঠে তিনি গান শুনতে চেয়েছিলেন, তার কথাই শিরোধার্য। চলুন শুনে নিই জুবিন গার্গের কণ্ঠে পরবর্তী গানটি।

0: বলতে বলতে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নি। নমস্কার বন্ধু, স্বাগত আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: কেমন আছেন বন্ধু?
1: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, ভালো তো থাকতেই হবে।
1: হ্যাঁ আমিও ভালো আছি।
0: বলুন বন্ধু।
1: একটু আগে বললেন না আপনি লেবু জলের কথা, তখনই আমি লেবু জল খেলাম,
0: দেখলেন তো
1: হাসির কথা হলো
0: একেবারেই। তাই কিভাবে মন পড়ে নেওয়া যায়।
1: হ্যাঁ, গরমের মধ্যে যত শরবত খাওয়া যায় ততই ভালো, শরীরটা ঠান্ডাও থাকে, পেটটাও ঠান্ডা।
0: একদম তাই, একদম
1: একটা
0: তাই।
1: শৈশবের কথা বলি, আমরা যখন ছোট ছিলাম, 5-6 এ পড়ি, তখন রবিবার তো ছুটি, স্কুল ছিল না, তাই সব বান্ধবীরা মিলে বিকেল বেলায় আমরা চিলড্রেন পার্কে যেতাম। তার পাশে একটা নদী, কি সুন্দর হাওয়া, আর নদীর পাশেও বসতাম আর দোলনাও চড়তাম, খুবই ভালো লাগতো।
0: কি সুন্দর মুহূর্তটা ছিল, তাই নয় কি?
1: হ্যাঁ, শৈশবের কথাগুলো আর ভোলা যায় না। এখন তো সব প্রযুক্তির আমল, সব মোবাইল নিয়ে সব বসে থাকে, কেউ কোথায় বের হয় না।
0: সেই পার্কে কি এখন যাওয়া হয়?
1: না এখন আর যাই না, এখন তো অন্যরকম হয়ে গেছে না, তাই যাওয়া হয় না, খুব কম যাই।
0: বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার ছোটবেলার কথা শুনে।
1: আপনার কথাগুলো খুব ভালো লাগলো, এই কথাগুলো। নমস্কার নিবেন,
0: এই
1: ভালো থাকবেন।
0: একদম একদম, আপনিও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর গান শুনতে থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, বেশ ভালো লাগে। জানেন তো বন্ধুরা, এই যে প্রথমেই যখন বলেছিলাম পুরনো ফোন, পুরনো বন্ধুর কথা বা পুরনো কোনো মুহূর্ত, পুরনো কোনো গান, এগুলো যখন এই ক্লান্তির বিকেল বেলা একেবারে সামনে ধরা দেয়, তখন মন আবার রিচার্জ হয়ে যায় বলতে পারেন। গরমকে আমরা যতই দোষ দিই, গরমেরও কিন্তু কিছু নিজস্ব স্মৃতি আছে। এই যে আমাদের বন্ধু যেমন বললেন, ছোটবেলার সেই পার্ক, নদীর তীরে বসে থাকা, এই স্মৃতিগুলো গরমই নিয়ে আসে। কাঁচা আমের শরবত, তরমুজ কেটে খাওয়া, ঠান্ডা জলের কলের নিচে দাঁড়িয়ে থাকা, লোডশেডিংয়ের অন্ধকারে ছাদে বসে গল্প। আজকের বাচ্চারা হয়তো অনেক কিছু পেয়ে যায় ঠিকই, কিন্তু সেই গরমের বিকেলের গল্পগুলো তারা আর পায় না। তাই আজকের এই বিকেলে চলুন না একটু ফিরে যাই সেই দিনগুলোয়, একটু কথা বলি সেই সময়ের, একটু চোখ বুঝে ভাবি সেই সময় কতটা আনন্দ হতো। আজ আপনাদের কাছে একটাই প্রশ্ন, যদি আজকের এই বিকেলটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর বিকেল হয়ে উঠতে পারে, তাহলে আপনি কি করবেন? পুরনো বন্ধুকে ফোন করবেন, এক কাপ চা, প্রিয় গান, নাকি শুধু নিজের সঙ্গে একটু সময় কাটাবেন? অপেক্ষায় থাকলাম আপনার উত্তরের। ততক্ষণ চলুন মান্না দের কণ্ঠে এই গানটা শুনে নিই।

দেখতে দেখতে সূর্যটা একটু একটু করে পশ্চিমে হেলে পড়ছে। দিনের গরমটাও যেন ক্লান্ত হয়ে গেছে। আর এই সময়টাতেই সবচেয়ে বেশি মনে হয় জীবন আসলে বড় সাফল্যের নাম নয়। জীবন হলো এমন কিছু বিকেলের নাম যেগুলো হঠাৎ করেই এসে মন ভালো করে দিয়ে চলে যায়। একটা গান, একটা স্মৃতি, একটা ফোন কল, একটা হাসি, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আনন্দধারা হয়ে থাকে আমাদের জীবনে, তাই না? আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন শেষ গানটা শুনে নিই আশা ভোসলের কণ্ঠে।

রবিবারের এই বিকেলে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রচণ্ড গরমের মধ্যেও আশা করি আজ আপনারা খুঁজে পেয়েছেন এক টুকরো শান্তি, এক চিলতে হাওয়া আর অনেকখানি ভালো লাগা। আবার দেখা হবে, আবার কথা হবে, আবার গল্প হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য এক টুকরো বিকেলবেলা জমিয়ে রাখুন। এই এক টুকরো বিকেলবেলাই কিন্তু আপনাদের আগামী সময়ের রসদ, বুঝলেন? আজ তাহলে বিদায় নিচ্ছি। শেষ করতে হচ্ছে আনন্দধারা লাইফ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি সুপ্রভা।

আনন্দধারা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এমনকি সিকিমেও দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। এবার জানিয়ে দিই ট্রাফিক বুলেটিন। রবিবার গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। সকল যাত্রী ও চালকদের সতর্ক থাকার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড় রাস্তার এই অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানাল মোড় নতুন সেতু নির্মাণের জন্য বর্তমান সেতুটি বন্ধ রয়েছে। বালাকোবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নামাপাড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। জানিয়ে দেওয়া হলো রবিবারের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। এবার জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে সন্ধে 6:05 শুনবেন লোক পরম্পরা, 6:40 লোকগীতির অনুষ্ঠান শিল্পী চন্দনা রায়। ডুয়ার্স দর্পণ অনুষ্ঠানটি শোনা যাবে সন্ধে 7:05। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিশ্বায়ন মোদকের কণ্ঠে শোনা যাবে রাত 8:30। 9:15 শুনবেন রুনা লায়লার কণ্ঠে গজল। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানটি রাত 9:30। জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লোক পরম্পরা। লোক পরম্পরা অনুষ্ঠানে আজ শুনবেন কীর্তন, শিল্পী আরতি ঘোষ দস্তিদার।

শুনছিলেন লোক পরম্পরা। আজকের শিল্পী ছিলেন আরতি ঘোষ দস্তিদার। শিল্পী আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে শুনছিলেন কীর্তন। লোক পরম্পরার অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী চন্দনা রায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী চন্দনা রায়।

লোকগীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে নেপালি প্রাদেশিক সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। শিলিগুড়ি ওপেন সিক্রেটের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম তরাই নাট্য উৎসব 2026। 27 মে থেকে 31 মে পর্যন্ত দীনবন্ধু মঞ্চে এই নাট্য উৎসবে অংশ নিয়েছে কলকাতা ও শিলিগুড়ির 7টি নাটকের দল। প্রতি বছরের মতো এবারও 5 দিনের এই উৎসবটি চলছে। এই 5 দিনে রঙ্গপট এবং পজিটিভ, প্রাচ্য থিয়েটার, ওয়ার্কশপ, কোচবিহারের কম্পাস, শিলিগুড়ির 2টি দল উত্তাল ও ওপেন সিক্রেট তাদের নাটক মঞ্চস্থ করেছে। এই পঞ্চম তরাই নাট্য উৎসব 2026 নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন এই নাট্য উৎসবের প্রধান উদ্যোক্তা পল্লব বসু।
1: দেখুন, আমাদের আমাদের যে দল শিলিগুড়ি বাজার ওপেন সিক্রেট, এটা এই দলটির বয়স 15 বছর, কিন্তু 5 বছর আগে, মানে তারও আগে থেকে, কোভিডেরও আগে থেকে, 2020 থেকে আমাদের এই উৎসবটা শুরু হয়। কোভিডকালের জন্য বন্ধ ছিল, তারপরে সব মিলিয়ে এবার 5 বছর হচ্ছে, 5তম বর্ষ, পঞ্চম তরাই নাট্য উৎসব 2026। এটা এই কারণেই করা যে এই শিলিগুড়ি বা এই মফস্বল এলাকায় যে সমস্ত নাটকের দলগুলো আছে তাদের কাছে তো, বা নাট্যপ্রেমী মানুষদের কাছে তো ভালো নাটক দেখার সুযোগটা খুব একটা বেশি নেই। ভালো নাটক বলতে গেলে বাংলার সেরা নাটকগুলো যেগুলো কলকাতায় মঞ্চস্থ হয় বা কলকাতার দলগুলো করে, বা তার বাইরেও উত্তরবঙ্গ বা অন্যান্য অংশে যদি কোনো ভালো নাটক তৈরি হয়, সেসব নাটককে মানুষের সামনে তুলে আনা

0: আমাদের প্রধান কাজ, যার জন্য তরাই নাট্যোৎসবটা আমরা শুরু করেছিলাম এবং গুটি গুটি পায়ে এবার 5 বছর হচ্ছে। এবারে এটি আকারটা একটু বেশি, এবার 5 বছরে আমাদের প্রায় 7টি নাটক হচ্ছে, যার মধ্যে কলকাতার 5টি নাটক, খুব বিখ্যাত নাটক, কুচবিহারের 1টি নাটক আর শিলিগুড়ি 2টি নাটক রয়েছে। অবশ্যই আমাদের যে দল, এই উদ্যোগী দল যে ওপেন সিক্রেট, তাদের নিজস্ব একটি প্রযোজনা রয়েছে 29 তারিখে। ভারত বিখ্যাত নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব দেবাশিস, প্রসঙ্গত বলে রাখি, এই দেবাশিস এবং আমরা কয়েকজন মিলেই শিলিগুড়ি বাজার ওপেন সিক্রেট 15 বছর আগে দলটি তৈরি করেছিলাম। এখন দেবাশিস কলকাতায় চলে যায়, তারপরে ওখানে আরও অনেক নাটকের কাজে ওর নিবৃত্ত হয় এবং সারা দেশব্যাপী ওর সুনাম ছড়িয়ে গেছে। ভালো ভালো আধুনিক এই সময়ের নাটকগুলো সবই ও করছে, ফলে আমাদের এই উৎসবটা উদ্বোধন করবে হচ্ছে দেবাশিস, ঠিক 6টার সময় শুরু হবে। আর আজকেই কলকাতার রঙ্গপটের নাটক যেটা হচ্ছে, যার নির্দেশনায় রয়েছে দেবদূত ঘোষ, এই নাটকটি মধ্যে অভিনয় করছেন সীমা মুখোপাধ্যায়। নাটকটি মানে একটা অসাধারণ থ্রিলার, যেটা নোনা জল মোহিত চট্টোপাধ্যায় নাটক, যার নির্দেশনায় দেবদূত ঘোষ এবং অভিনয়ও রয়েছে দেবদূত এবং সীমা মুখার্জি এবং আরও অনেকে। তারপরে 28 তারিখে 2টি নাটক, কুচবিহারের কম্পাসের নাটক সিস্টেম, যার নির্দেশনায় আছে দেবব্রত আচার্য, আরেকটি নাটক উত্তাল প্রযোজিত, শিলিগুড়ি উত্তাল প্রযোজিত নাটক গোপালের মা, নির্দেশনায় রয়েছেন পলক চক্রবর্তী। 29 তারিখেও রয়েছে 2টি নাটক, প্রথম নাটকটি শিলিগুড়ি ওপেন সিক্রেট প্রযোজিত নাটক চোর, নাটকটি লিখেছেন রতন কুমার দাস, নির্দেশনায় পল্লব বসুয়াবি, এবং তারপরেই রয়েছে এবং পজিটিভ কলকাতার যে নাটকের দল, তাদের নাটক বাদল সরকারের বাঘ অবলম্বনে হালুম জিন্দা হ্যায়, যার মুখ্য ভূমিকা অভিনয় করছেন রজতাভ দত্ত এবং বিন্দিয়া ঘোষ। তারপরে 30 তারিখে কলকাতার প্রাচ্য নাট্যদল ওরা মঞ্চস্থ করবে বিখ্যাত নাটক ক্যালিগুলা, ক্যালিগুলার ভূমিকায় অভিনয় করছেন গৌতম হালদার, আর এই নাটকটি নির্দেশনায় রয়েছে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, আর গৌতম হালদার ক্যালিগুলার ভূমিকায় অভিনয় করছে। 31 তারিখে কলকাতার থিয়েটার ওয়ার্কশপ, তারা মঞ্চস্থ করবে গদাইবাবু আসছেন, ব্যক্তের যে ওয়েটিং ফর গডর, এই নাটকের অবলম্বনে, এই উপন্যাসের অবলম্বনে নাটকটি গদাইবাবু আসছেন, যার মুখ্য ভূমিকা রয়েছে গৌতম হালদার, লোকনাথ দে, বিশ্বজিৎ সহ আরও অনেকে, এবং নির্দেশনায় রয়েছেন অশোক মুখোপাধ্যায়। এই অশোক মুখোপাধ্যায়কেও আমরা 31 তারিখে কিন্তু এখানে সম্বর্ধনা দেব, এর বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব। এই নিয়ে এবার সাজানো হয়েছে, ফলে বুঝতেই পারছি যে অনেক স্টার মানে তারকা নাট্য ব্যক্তিত্বের এখানে উপস্থিতি, এবং সেই সঙ্গে মানুষের ঢল সব মিলিয়ে তার তরাই নাট্য উৎসব এবার জমজমাট।
1: নাটকের চাহিদা, দেখার যে একটা মনের ভেতরে যে চাহিদা থাকে নাটক দেখবো, বা যাত্রা তো আমাদের সেভাবে হয় না এখন, কিন্তু নাটকের চাহিদা রয়ে গেছে নাট্যপ্রেমীদের মধ্যে।
0: জানুয়ারি মাসে হয় সেটা হচ্ছে শিলিগুড়ি নাট্যমেলা, ওটা 24টা নাটকের দলের একটা সম্মিলিত প্রয়াস, আমি তার সেক্রেটারি অবশ্যই, এবং এই জানুয়ারি মাসে, গত জানুয়ারি মাসে যেমন সুমন মুখোপাধ্যায় রেট্রোস্পেক্ট হয়েছিল, যে ওনার সম্মানে মঞ্চের সুমন, এবং তাতে আমরা দেখেছি মানুষের ঢল, অর্থাৎ ভালো নাটক আসলে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে নাটক দেখার জন্য। আমরা অনেকেই বলি নাটক দেখতে মানুষ আসে না, কিন্তু ভালো নাটক যদি থাকে তাহলে মানুষকে দেখতে আসে। যেমন শিলিগুড়ি নাট্যমেলায় 8 দিন ধরে নাটক হয়েছে, 8 দিনই হাউসফুল, মানুষকে টিকিট দিয়ে শেষ করা যায়নি। আবার একই সঙ্গে এই যেমন তরাই নাট্য উৎসব, এখানেও মানুষ প্রচুর নাটক মানুষ আসছে, মানুষ দেখছে, ফলে ভালো নাটক থাকলে পরে নাটক দেখবেই, এবং এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা আমরা বিশ্বাসযোগ্যতাও অর্জন করেছি, যে আমরা যখন ওপেন সিক্রেট যখন একটা নাট্য উৎসব করে তরাই নাট্য উৎসবের মতো, সবাই জানে ভালো নাটক দেখবো, বা শিলিগুড়ি নাট্যমেলা যখন এটা করা হয় তখন সবাই অপেক্ষায় থাকে সারা বছর ধরে যে শিলিগুড়ি নাট্যমেলায় ভালো নাটক আসবে, ফলে আমাদের নাটকের যে একটা খিদে মানুষের মধ্যে সেটা কিন্তু।
1: সত্যি শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণ আগে পল্লববাবুর সঙ্গে আমি টিকিট ঘরে বসেছিলাম। আমি কিন্তু দেখেছি যে তরুণ প্রজন্মর মধ্যে, ধরুন এই 30-এর মধ্যে যাদের বয়স, তারাও কিন্তু টিকিট কেটে নিয়ে যাচ্ছে এবং নাটক দেখবে বলে। এটা কিন্তু একটা বড় পাওনা। হ্যাঁ, মানে একটা তরুণ প্রজন্ম যারা মোবাইলে ব্যস্ত থাকে, তারা কিন্তু টিকিট কেটেও নাটক দেখছে।
0: হ্যাঁ, এটা কিন্তু বললাম যে ভালো নাটক থাকলে আর যদি তাতে নাম করা অভিনেতা অভিনেত্রীরা থাকেন তারা তো আসেই। এমনিও নাটক যদি ঠিকমতো প্রেজেন্টেশন হয় এবং ওরা যদি বুঝতে পারে যে এই উৎসবে যে ভালো ভালো নাটক আসছে, নাটকগুলো আসে, এগুলো ভালো হবে, এই বিশ্বাসযোগ্যতাটা সবচেয়ে বড় দরকার। আমি একটা উৎসব করলাম আর যেখান থেকে সেখান থেকে একটু দল নিয়ে আসলাম যেগুলো আদৌ মানে মঞ্চস্থ করার যোগ্য নয়, তাহলে মানুষ আশাহত হয়, পয়সা দিয়ে টিকিট কেটে ঢোকে, ফলে তাদের কাছে দর্শককে টানতে গেলে ধারাবাহিকভাবে ভালো নাটক বেছে যাদের মধ্যে ভালো প্রশিক্ষিত অ্যাক্টর মানে শিল্পীরা রয়েছেন, যাদের দেখে আমরা অন্যরা শিখতে পারবেন, এরকমই নাটকই আমরা বেছে নিয়ে আসি।
1: তাই তো, খুব ভালো কথা, ভালো উদ্যোগ। আরেকটা কথা, এই যে নাট্যশিল্পীরা যে নাটক করছে তারা তো শুধুমাত্র এই পেশায় নেই, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারপরেও আপনারা বছরে কটা নাটক এরকমভাবে আপনার যে নাট্যদল আছে সেটা আপনারা মঞ্চস্থ করতে পারেন?
0: আমরা বছরে 2-3 নাটক ম্যাক্সিমাম, কেননা একটা নাটক করতে তৈরি করতে 6 মাস সময় লাগে। তারপরে তার আলোর সেট, মানে ডিজাইন, সেট ডিজাইন, এগুলো তো আমাদের করতে, ম্যাপিং করতে হয়, ফলে তা দিয়ে প্র্যাকটিস করতে হয়, তারপরে এই নাটককে কেন্দ্র করে কিছুটা ওয়ার্কশপ করতে হয়, সব মিলিয়ে এক একটা নাটকের জন্য 6 মাস। এক বছরে আমরা 3 নাটক করতে পারি। যেমন আমার ইতিমধ্যে এবছরে যেমন যে নাটকটি হচ্ছে এই উৎসবে চোর, এটি যেমন একটি হয়েছে, তেমনি আরেকটি নাটক আমরা করেছি ঘরে ফেরার গান কোভিড নিয়ে, আবার আরেকটি নাটক আমরা হাত দিয়েছি সুটকেস, যার মধ্যে দেবশঙ্কর হালদার এটা কলকাতাতে তৈরি হচ্ছে অভিনয় করবে, এসব কিছু হয়ে গেছে, একটু বাকি, ফলে 3 নাটক করাটাও চাপ হয়ে যায়, তবে আমাদের করতে হয়, কারণ নাটকগুলো করাটাই আমাদের কাছে কাজ। আর একটা ব্যাপার হলো যে সারাদিনের বিভিন্ন রকম কাজকর্মে থাকে সবাই, এসে রাত্রেবেলা রিহার্সাল দেয়, ফলে সময় লাগে। প্রফেশনাল হলে ঠিক আছে 10-20 মধ্যে একটা নাটক তুলে নিয়ে সারা বছর ধরে করলাম, কিন্তু সবার শিল্পীরা তো তা নয়, 2-1 প্রফেশনাল আছে, কিছু আমাদের দলের মধ্যে কিছু কলকাতা থেকেও আসে, আমাদের কয়েকটা নাটক এখানে খুবই মানে মার্কিং বিভিন্ন জায়গায় করছি, বছরে আমাদেরও প্রায় 30-35 শো করতে হয় বিভিন্ন নাটকের সব জায়গায়, ফলে এইভাবেই ব্যস্ত থাকতে হয়, আমাদের শিল্পীরাও তার মধ্যে সময় দেন।
1: আরেকটা কথা, আপনারা মানে একটা নাটকের পেছনে এতটা আপনাদের পরিশ্রম থাকে, অর্থনৈতিকভাবে আপনাদের সেইভাবে হেল্প মেলে
0: না? অর্থনৈতিক হেল্প তো পাওয়া যায়, নাটক করে কোনো লাভও হয় না, আর্থিক কোনো সুরাহা হয় না, নাটকটা হচ্ছে একটা এমন একটা আর্ট যেটা নিজেদের তাগিদে, এর জন্য একটা সততা লাগে। আমি যদি সৎ না হই, মানে মানুষ যদি নাটক করে জানতে হবে তার সততা আছে, নাহলে সে নাটকটা করতো না। নাটকটা একটা এমন একটা আর্ট যার মধ্যে দিয়ে সমাজের কথা, সত্যি কথা বলা যায়, এটাও একটা নেশা। যেমন একজন শিল্পী, সে পেটে ভাত থাকুক বা না থাকুক, সে যেমন তুলি দিয়ে এক মনে এঁকে যায়, বা একজন গায়ক, তা সে কত টাকা কামাই করছে সেটা বড় কথা না, তার গলা দিয়ে যখন সুর নিঃসৃত হয় তখন সে আপন মনে গান গায়। তো নাটকটাও তেমনি একটি আর্ট, যে নাটকের যারা নেশা তারা হয়তো অনেকে চাকরি নেই, অনেকে হয়তো চাকরি চলে গেছে, অনেকে হয়তো কাজ করছে, কেউ হয়তো ভ্যান চালায়। আমার দলে এমন ছেলেরা আছে যে হয়তো মঞ্চ নির্মাণ করছে, কাঠমিস্ত্রি কাজ করছে, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, শিক্ষকও আছে, শিক্ষিকাও আছে, আবার অনেক বেকার, বেকাররা খুব এখন অসুবিধা হচ্ছে, যারা বেকার তারা কেউ নাটক করতে আসছে না, কারণ তারা আজকাল দেখা যায় যে 10-11 থেকেই তারা কিছু পয়সা রোজগার করা শুরু করে, ফলে না নাটকের জন্য যে একটা গ্রুমিং ব্যবস্থা ছোটোর থেকে নাটক করতে আসা সেটা কিন্তু হয় না,
1: মানে ওয়ার্কশপ যেটাকে বলছেন, নাটক শিখিয়ে নাটক করানো,
0: হ্যাঁ সেটা কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু সব ক্ষেত্রে হয় না, কেননা এখন মানুষের এমন একটা হয়ে গেছে যে কিছুটা পড়াশোনা করেই তারা সহজেই পয়সাটা রোজগার করতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যাপারটা পাতে, ফলে আগে যেমন ছিল কি যে আমি গ্র্যাজুয়েশন করব বা মাস্টার ডিগ্রি করব তারপরে চাকরির চেষ্টা করব, ততদিন আমরা নাটক করতে থাকি, এখন কিন্তু সেটা হয় না। এখন ক্লাস টেনে পড়লে পারি সে মাসে 10,000 টাকা রোজগার করার মতো নিজস্ব ব্যবস্থা আছে, ফলে এগুলো বাদ দিয়ে নাটকের দিকে মন দিতে পারে না। কিন্তু যারা একবার নাটক করেছে ছোটোবেলায়, তাদের মধ্যে কিন্তু এটা নেশাও থাকে যে সুযোগ পেলে তারা না, তাদেরকে টানতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে আরও বেশি করে নাটকের মধ্যে। যারা একবার মঞ্চে উঠে নাটক করেছে তারা মঞ্চের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। এটাই হচ্ছে আমাদের এখন এভাবেই চলছে, 5,000 বছরের বেশি এই শিল্প চলে আসছে এইভাবেই ভাঙা গড়ার মধ্যে দিয়ে।
1: এবার আসি পরবর্তী বেতার রিপোর্টে। কালিম্পং ও তার পার্শ্ববর্তী পাহাড়গুলোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক অত্যন্ত ঐতিহাসিক। 1938 থেকে 1940 সালের মধ্যে এই নোবেল বিজয়ী শান্ত ও মনোরম পরিবেশের টানে প্রায়ই এই অঞ্চলে চলে আসতেন। গৌরীপুর হাউস কালিম্পং 18 নম্বর ওয়ার্ডে দরপিন হিলের কাছে অবস্থিত এই দোতলা বাংলোটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান। এর মালিক ছিলেন গৌরীপুরের জমিদার। রবীন্দ্রনাথের 78তম জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জন্মদিন উদযাপন করেছিলেন এবং তার জন্মদিন কবিতাটি আবৃত্তি করেন।
2: আমার নাম দেবারতী সেন। আমার ছোটোবেলা পাহাড়েই কেটেছে, দার্জিলিং, কালিম্পং। তারপরে কালিম্পংয়ে একটি রবীন্দ্রনাথের একটি বাড়ি ছিল, জানি না এখন আছে কি না, চিত্রভানু তার নাম। সেখানে শান্তিনিকেতন থেকে সব টিচাররা আসতেন, এসে তারা নাচ গান সব শেখাতেন এবং আমাদের যখন ফাংশন হতো তখন আমরা সেখানে গিয়ে সেই সব তাদের কাছেই শিখতাম। সেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত চেয়ার, রবীন্দ্রনাথের ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র সমস্ত সাজানো ছিল, জাস্ট লাইক মিউজিয়াম। রবীন্দ্রনাথ আমার মনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। আমরা ছোটোবেলার থেকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা এবং আমার বাড়িতে রবীন্দ্র জয়ন্তী ছোটোখাটো করে উৎসব পালিত হতো। আমার মা বিশেষ তার একটি মানে অনুষ্ঠান করাতেন। আমার মাও খুব ভালো গান গাইতেন এবং তিনি আমরা রবীন্দ্রনাথকে মানে ভীষণভাবে মানে তাকে আমরা সবসময় স্মরণ করি। তিনি মানে আমি তো মনে হয় যে পৃথিবী যতদিন থাকবে বাঙালির কাছে রবীন্দ্রনাথের জায়গা মানে বিশ্বের সর্বোচ্চ স্থানে থাকবে। শুধু বাঙালি কেন, তিনি তো বিশ্বকবি।
3: অনন্যা মুখার্জি, আমি উত্তরবঙ্গেরই মেয়ে। আমি মালদার চাঁচল থেকে আসছি। আমাদের বাড়ি বহু পুরনো, 150-200 বছর এরকম মানে সময় ধরেই আমরা ওই সেই পুরনো বাড়িতেই সবাই থাকি। আমাদের 5 ঠাকুরদাদার ফ্যামিলি, সবাই একসঙ্গে। এবার আমাদের এত ভাই বোন মানে সব মিলে আর কি, তো আমাদের ওই জন্য বাইরের আর কারো প্রয়োজন পড়ে না। এবার আমাদের বাড়িতে এই ছোটো থেকেই পিসিদেরও মাদের বাবাদের মানে সবারই এই জিনিসটা আমি দেখেছি যে এই কালচারাল দিকটা ছিল। এবারে সেই জিনিসটা হয়তো আমরাও পেয়েছি আমাদের রবীন্দ্র জয়ন্তী বাড়িতে ঘরোয়াভাবে মানে মাঝ উঠোনে একটা মানে রবি ঠাকুরকে বসিয়ে নিজের মতো করে পুজো করা আর কি। আর নিজেদের যে ভাই বোন ছোটো ছোটো সব ভাই বোন শুধু বলবো না, ঠাম্মারাও সবাই জয়েন করে নিজেদের মতো মানে তাদের কলাকুশলতা তুলে ধরে আর কি। তো এবার সেই জায়গা থেকে সেইটা করে এসেছি। এই বসন্ত উৎসব মানে সমানভাবে রবীন্দ্রনাথের তৈরি বসন্ত উৎসব আর কি, তো সেটাও সমানভাবেই পালিত হয় আমাদের বাড়িতে। এবার সেই জায়গা থেকে আমি যখন শিলিগুড়িতে এলাম, হ্যাঁ, তখন আমার যা হয় একটা মনের কোথাও একটা হয়তো খুব কষ্ট হয়েছিল যে সেই জায়গাটা আমি পাবো তো, মানে এখানে এসে আমি সেই জায়গাটা পাবো তো, সেই যে আমাদের সবাই মিলে একটা থাকা, সবাই মিলে রবি ঠাকুর হোক বা যে কোনো মানে কাব্য, কবিতা, আলোচনা, গান, নাচ সব কিছু, সেই জায়গাটা পাবো কি না। তো সেই জায়গাটা আমি মানে এখানে এসে পেয়েছি, যেটা আমাদের উৎসবের সুর। সেখানে আমরা সেই সন্ধ্য যাপন আর কি আমাদের খুব ভালোভাবেই হয়।
4: আমি সুপ্রীতি মুখার্জি। এই রবীন্দ্রনাথের যে জন্মজয়ন্তী আজকে যে হচ্ছে সেটা নিয়ে আমরা কিন্তু 1-1.5 মাস ধরে সমানেই প্র্যাকটিস করে চলেছি। এটা যে আমাদের কাছে কত আনন্দের সেটা আপনি বলে বোঝাতে পারবেন। তার মধ্যে একটি নেপালি মেয়েও কিন্তু অংশগ্রহণ করেছিল। আমি দেখেছি নেপালিদের মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে খুব মানে ভালোবাসা তাদের মধ্যে। তারা হয়তো আমাদের মতো বাংলাটা স্পষ্টভাবে বলতে পারে না, কিন্তু চেষ্টা করে।

0: আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।
1: ডুয়ার্স দর্পণ অনুষ্ঠান এখানেই শেষ হল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে প্রথমে নেপালি এবং তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন, পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28 জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50 ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চুড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলার সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29 মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর

0: সেক্টর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সাইফুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 বছরের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9ম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। রাত 8:30 শোনা যাবে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী বিশ্বায়ন মোদক। 9:15 গজল, শিল্পী রুনা লায়লা। রাত 9:30 শুনবেন শিক্ষাঙ্গন থেকে। জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
2: উপভোক্তাও তক পৌঁছনে কাজ সুলভ ও সস্তা মাধ্যম আকাশবাণী।
3: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্র সে কিজিয়ে আপনি উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
2: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনি বিজনেস কা বিস্তার, ক্যোকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
3: আপ ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
2: ডায়াল কিজিয়ে 8700014242।
3: নম্বর একবার ফির নোট করে 8700014242।
4: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
5: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
4: সেই একই চেনা ঠিকানায়
5: 421.9 মিটার,
4: 711 কিলোহার্টজ।
5: শুধু কি বাড়িতেই?
4: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
5: ঝকঝকে ডিজিটাল
4: কাহিনী কথা সুরতাল।
5: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
4: কারণ DRM সম্প্রচার
5: শুনতে ভুলবেন না।
4: Stay tuned.
6: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
7: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
6: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
7: 9749088189।
6: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
7: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
8: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ১৯৯৭ গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা স্থানীয় সংবাদ। তারপর রিলে করে শোনানো হবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 134তম পর্বের আঞ্চলিক ভাষার সংস্করণ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপাল আর এন রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল গঠিত হতে চলেছে। এরাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সরকারি বাসে আগামীকাল থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
1: তেজ ধূপ গরম হাওয়ায় এসে মৌসুম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি। পানি পিতে রহিয়ে, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइन जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এরাজ্যে চৌষা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে।
1: মহারাষ্ট্র কোকনকা হাপুস আলফানসো গুজরাত কা কেসর ये तो आमरस की जान है। बिहार का जरदालू चौसा मालदा हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। बंगाल का हिमसागर उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा यानी जगह बदलती है। आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
0: গরমের সময় দেশবাসীর রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
1: পঞ্জাব হরিয়ানা যাইয়ে তো লস্সি মিল যায়গি, বড়ে গিলাস ওয়ালি লস্সি। রাজস্থান আর গুজরাত মে ছাছ জেসে হর খানে কি সাথী বন জাতি হ্যায়। আর বিহার ঝাড়খন্ড পূর্বী উত্তর প্রদেশ মে সত্তু কা শরবত উসকি তো বাতই ক্যা হ্যায়। আর ওড়িশা মে বেলপনা ভারত কে অলগ অলগ ক্ষেত্রোঁ কি পরম্পরা কা হিসা হ্যায়। আর ইসমে এক ভারত শ্রেষ্ঠ ভারত কি ভাবনা কি ঝলক ভি মিলতি হ্যায়।
0: জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা উদ্ভাবন পরিবেশ সংরক্ষণ সাংস্কৃতিক ঐতিহ্য স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তাঁর এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে দেবর্ষী নারদ সম্মান সমারোহতে যোগ দিতে আজ বাগডোগরা পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এরাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। মুর্শিদাবাদ মালদা এবং নদিয়ার মতো জেলায় এই সীমান্তগুলি রয়েছে। বর্তমানে জমির সমস্যা মেটায় ওই সমস্ত এলাকায় কাঁটা তার দেওয়ার কাজ শুরু হয়েছে। জনবিন্যাসের পরিবর্তনের কারণে চিকেন স্নেক এলাকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। পরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে সাংবাদিকদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। DA মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আগামীকালের বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। সুপ্রিম কোর্টও গত বুধবারের শুনানিতে বকেয়া DA মামলার প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়। তবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে আদালতের কাছে সময় চাওয়ায় শীর্ষ আদালত মামলার শুনানি পিছিয়ে দেয়। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। রাজ্যজুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এরাজ্যের মহিলারা। পরিচয়পত্র দেখে কন্ডাক্টর বিনামূল্যের একটি টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য QR কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়ি তৈরির অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে আজ তল্লাশি চালায় পুলিশ। বিধায়ক না থাকায় তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হয়। দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৃন্ময় দাস। যাদবপুরে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুমন মণ্ডলকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলি চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে এই ঘটনার প্রতিবাদে হুগলির চুচুড়ায় রাস্তা অবরোধ করে পুলিশ কর্মীদের কাজে বাধাদানের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার সহ 10 জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাস্তা অবরোধের সময় পুলিশ কর্মীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বিজেপি নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদের ওপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
2: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে

0: এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।
1: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে আগামী 2 জুন ধর্মতলা রানী রাসমণি রোডে দলনেত্রী মমতা ব্যানার্জী ধর্ণায় বসবেন। পাশাপাশি আগামীকাল রাজ্যজুড়ে দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
4: আকাল। নমস্কার স্যার।
5: নমস্কার স্যার।
3: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয় তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ

0: করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল, আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
1: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
0: এবার গুরিন্দরবীরজি তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দরবীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
0: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
0: দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দরবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছো, তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
2: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি। কারণ কখনো কখনো আপনি শিখবেন, যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
0: অনিমেশজি,
1: স্যার যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কি না। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে, কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
0: দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেশ বলো।
1: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
0: গুরিন্দরবীর তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
0: দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকেই আসে। কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া। ল্যাংড়া আমের মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের রূপ, রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্র

এর মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি। এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন।
রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব, গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় ১৩ ঘণ্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে, একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন। আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি।
অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা

0: বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকৈলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় তিন দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় ১৫টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট ৩৬৫ টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় ৪০ লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের ৫০ বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধান
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী বিশ্বয়ন মোদক।

রুনা লায়লার কণ্ঠে কণ্ঠে গজল এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে শিক্ষাঙ্গন থেকে।

এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে নিয়ে আসি বিভিন্ন শিক্ষা কেন্দ্র থেকে এবং তার আশেপাশের পরিবেশ থেকে কিছু বর্ণনা। সঙ্গে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত এবং যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নির্ভরশীল। শিক্ষাঙ্গনে গিয়ে কথা বলা হয় বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে।

মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। হ্যাঁ, নৌকোটি কারো কাজে লাগুক যে না লাগুক, পাটে বোঝাই থাকুক বা নাই থাকুক, আমরা কিন্তু চলেছি শিলিগুড়ি থেকে গাড্রা বর্ডার পেরিয়ে করতোয়া নদীর পার বরাবর রাজগঞ্জের দিকে। রাস্তার দুপাশে সবুজ গালিচা পাতা চা বাগান, ভরা বর্ষায় বাগানের তারুণ্যের উদ্ধত্ত কচিপাতার চিক্ষণ শ্যামলিমা, পূর্ণতোয়া করতোয়ার উদ্দাম উচ্ছলিত যৌবনের জলোচ্ছ্বাস। গাড্রা বর্ডার পেরিয়ে গাড়ি বাঁ হাতে মোড় নিতেই ডান দিকে প্রতিবেশী বাংলাদেশের ঘরবাড়ি, ভারতের কাঁটাতারের বেড়া, ভৌগোলিক সীমারেখাকে তুচ্ছ করে তুড়ি মেরে বলতে পারি বুড়ো আঙুল দেখিয়ে আকাশের বিশালতার বিস্তৃতির আধিপত্য। বাঁ দিকে বৃষ্টিধৌত কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপচ্ছটা, গাড়ি ছুটছে আমাদের কর্তব্যে রাজগঞ্জের দিকে। রাজগঞ্জের ঘাট পেরিয়ে, মাঠ পেরিয়ে, বাজার পেরিয়ে মহেন্দ্রখানে পৌঁছলাম মহেন্দ্রনাথ হাই স্কুলে। বিরাট মাঠ, ফুটবলের মাঠ, সত্যি মনে হচ্ছিল তেপান্তরের মাঠ। কচি নরম সবুজ ঘাসে জলপাইরঙা রোদ্দুরের মাখামাখি,

0: আমরা এখন রাজগঞ্জ এম এন হাই স্কুলের সাংস্কৃতিক বিভাগের একেবারে মিউজিক রুমে চলে এসেছি।
1: তোমার নাম কি?
2: আমার নাম অর্পিতা পাল।
1: কোন ক্লাসে পড়ো?
2: আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার নাম কেয়া দেবনাথ, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি।
3: আমার নাম জেনেসা পাবিল, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি।
2: আজকে আমরা একটি আবৃত্তি করে শোনাব, আবৃত্তির নাম পাখির মতো,
3: কবি আল মোহাম্মদের লেখা।
4: আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বর্ণ।
0: তোমার নাম কি?
5: আমার নাম মেঘনা সরকার, আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চতর বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী খ বিভাগের। আমি আজকে একটি হিন্দি কবিতা পাঠ করতে চলেছি, কবি সর্বেশ দেওয়াল শিখছে নাকি।
6: নেহি নেহি প্রভু তুমসে শক্তি নেই মাঙ্গুঙ্গা, অর্জিত করুঙ্গা উসে মার কর বিখর কর, আজ নেহি কল সে আউঙ্গা উবর কর, কুচল ভি গয়া তো লজ্জা কিস বাত কি, রোকুঙ্গা পাহাড় গিরতা শরণ নেই মাঙ্গুঙ্গা, নেহি নেহি প্রভু তুমসে শক্তি নেই মাঙ্গুঙ্গা, কব মাঙ্গি গন্ধ তুমসে গন্ধহীন ফুল নে, কব মাঙ্গি কোমলতা তীখে খিচে সুল নে, তুমনে যো দিয়া দিয়া অব যো হ্যা মেরা হ্যা, সোয়ে তুম বেথারিন অব মাই জাগুঙ্গা, নেহি নেহি প্রভু তুমসে শক্তি নেই মাঙ্গুঙ্গা।
7: আমার নাম বাসমা করবিন, আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি আজ আপনাদের সকলের সামনে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কাদের তরে লিখছ দাদা কবিতাটি পাঠ করতে চলেছি। কাদের তরে লিখছ দাদা, লিখছ কাদের তরে, ভন্যা হতে আধার নামে যাদের কুড়ে ঘরে, চুষি কাঠি ছেড়ে যারা জুতোর বুরুষ ধরে, তারা কি আর কেউ কখনো বইপত্র পড়ে, কাদের তরে লিখছ দাদা, লিখছ কাদের তরে, গাইতি শাবল কোদাল কাঁধে ফিরছে যারা ঘরে, বুকের ওপর সদাই যাদের বাঘের থাবা নড়ে, তারা কি আর কেউ কোনো দিন বইপত্র পড়ে, করছি মাথা হেট গো দাদা করছি মাথা হেট, তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট, তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট, মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট, সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা, কথার মালা চায় না ওরা চায় না কথার মালা, রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা, ওদেরই চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা, পাঁচতলাতে নয়কো যারা গাছতলাতে থাকে, তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে, ডুবছে যারা জটিল জীবন চোরাবালির পাকে, তাদের চোখে জলে কজন চাল চিত্তি রাখে।
0: আমরা গান শুনে নেব আমাদের চুক্কচিকাচাদের। তোমার নাম কি বাবু?
8: রাজশ্রী বিশ্বাস।
0: তুমি কি গাইবে?
8: গান
0: গাও।

আর সরহি সাহার ফুল বাপই মাটির শোভা, আর সরহি সাহার ফুল বাপই মাটির শোভা, নাহারির শোভা হইল ঢালুয়া খোপা, চ্যাংরা বন্ধুর গলার কাটি রহস্যের ভোমরা, আর চ্যাংরা বন্ধুর গলার কাটি রহস্যের ভ্রমরা, ও বাপই চ্যাংরা রে।

0: এবারে কে করবে, চলে এসো সামনে।
1: আমার নাম সুপ্রিয়া রায়, আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি আজ একটি সাঁওতালি কবিতা পাঠ করতে যাচ্ছি। কবিতার নাম বয়হা মিলন, কবি সাধু রামচাঁদ মুর্মুর লেখা। মিমির থপা জারি দাদু, রিমিল খনা ঝাড়া, জারি কাতে নাই দরোয়া, গাও গাঢ়া কভরা, লুবুই লুবুই কিতিল হাসা, মিত্রে যদি জীব ধীরি বুড়ো ধরতে বেনা, সমুদ্রে ঢিপ অকামিত খিসাউরি, সুতাম নাশেনাতে চাটকা, অনাসাউরি চাহার লেরে, আরিয়া হাতি আটকা, নওয়া অতরে অকাজাত্রে, সাগাই আক বয়হা, উনকু সমান দাঁড়ে সাধনাত, অকয়টি উকো যধা, মানোয়া কওয়া উচিত তাক, বয়হা মনে জমে, উদুক ক পারুক তবে, সানামা কত আমেল।
2: আমার নাম নিবেদিতা।

0: আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি একটি হিন্দি কবিতা পাঠ করতে চলেছি। কবিতার নাম কৃষ্ণ কি চেতাবনী, কবি রামধারি সিং দিনকর। বর্ষো তক বন মে ঘুম ঘুম, বাধা বিঘ্ন কো চুম চুম, সহ ধূপ ঘাম পানি পত্থর, পাণ্ডব আয়ে কুছ অর নিখর, সভাগনা সব দিন সোতা হ্যায়, দেখে আগে ক্যা হোতা হ্যায়। মৈত্রী কি রাহ বতানে কো, সবকো সুমার্গ পর লানে কো, দুর্যোধন কো সমঝানে কো, ভীষণ বিধ্বংস বচানে কো, ভগবান হস্তিনাপুর আয়ে, পাণ্ডব কা সন্দেশা লায়ে। দো ন্যায় অগর তো আধা দো, পর ইসমে ভি যদি বাধা হো, তো দে দো কেবল পাঁচ গ্রাম, রক্ষো আপনি ধরতি তমাম, হম ওই খুশি সে খায়েঙ্গে, পরিজন পর আসি না উঠায়েঙ্গে, দুর্যোধন বহ ভি দে না সকা, আশীষ সমাজ কি লে না সকা, উল্টে হরি কো বাঁধনে চলা, জো থা অসাধ্য সাধনে চলা, জব নাশ মনুষ্য পর ছাতা হ্যায়, পহলে বিবেক মর যাতা হ্যায়, হরি নে ভীষণ হুঙ্কার কিয়া, আপনা স্বরূপ বিস্তার কিয়া, ডগমগ ডগমগ দিগ্গজ টোলে, ভগবান কুপিত হোকর বোলে, জঞ্জীর বড়া কর সাধ মুঝে, হা হা দুর্যোধন বাঁধ মুঝে, ইয় দেখ গগন মুঝমে লয় হ্যায়, ইয় দেখ পবন মুঝমে লয় হ্যায়, মুঝমে বিলীন ঝঙ্কার সকল, মুঝমে লায় হ্যায় সংসার সকল, অমৃত ফুলোতা হ্যায় মুঝমে, সংহার ঝুলোতা হ্যায় মুঝমে, বাত মে মুঝে তো আয়া হ্যায়, জঞ্জীর বড়ি ক্যা লায়া হ্যায়, যদি মুঝে বাঁধনা চাহে মন, পহলে তো বাঁধ অনন্ত গগন, সুনে কো সাধ না সকতা হ্যায়, বহ মুঝে বাত কব সকতা হ্যায়, হিত বচন নহি তুনে মানা, মৈত্রী কা মূল্য না পহচানা, তো লে মৈ ভি অব জাতা হু, অন্তিম সংকল্প সুনাতা হু, ইয়চনা নহি অব রণ হোগা, জীবন জয় ইয়া কি মরণ হোগা।
1: আরেকজনকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে, তোমার নাম বলো।
2: আমার নাম ভূমি রায়, আমি নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়কে নিয়ে লেখা অনুপম স্যারের কবিতা আমি আবৃত্তি করতে চলেছি। করতোয়ার তীরে রাজগঞ্জে আমার বিদ্যালয়, সবুজ বনানি ঘেরা আবেগ চড়ানো আমার শৈশবের দেবালয়, উত্তরের হিমেল হাওয়া বলে আয় পড়তে বসে, দক্ষিণের বনানি বলে আয় প্রকৃতিতে মিশি, বাংলা ইংরাজি অঙ্ক বিজ্ঞান ইতিহাস আর ভূগোল পড়ি আর শিখি, লিখি আর জানি, এটাই ছাত্র জীবন। কত বন্ধু কত গল্প কত যে জীবনের স্মৃতি, খুব ভালো হতো যদি ছাত্র জীবনের না হতো কোনো ইতি। হে আমার গুরুগৃহ তোমাকে আমার প্রণাম, কথা দিলাম মানুষ সব সমাজ করব, সমৃদ্ধ করব তোমার সুনাম।
3: আমি মানসী বসাক, রাজগঞ্জ মহেন্দ্রনাথ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। আমি আমাদের বিদ্যালয়ে কন্যাশ্রী ছাত্রীদের অনুপ্রেরণা দেবার জন্য বিদ্যালয়ের শিক্ষক অনুপম বর্মনের লেখা এবং সুরারোপিত একটি সঙ্গীত রয়েছে, আমি এখন সেই গানটি পরিবেশন করছি।

0: বাহ, খুব সুন্দর মানসী, খুব সুন্দরভাবে আমরা এতক্ষণ রাজগঞ্জ এমএন হাই স্কুলের মিউজিক রুমে ছিলাম। তোমার নাম বলো, তুমি এতক্ষণ ধরে সবার সঙ্গে সঙ্গত করছো, তোমার নাম বলো।
1: আমার নাম জয় রায়।
0: কোন ক্লাসে পড়ছো?
1: ক্লাস 11।
0: জয়কে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের মধ্যে প্রমোদ চক্রবর্তী, ও খুব সুন্দর সঙ্গত করলো।
2: আমি দশম শ্রেণীর ছাত্র।
0: বাহ, খুব সুন্দর, এত সুন্দর একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টের জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন স্যারকে পেয়েছি, স্যারের অনুপম স্যার এবং হেমেন স্যার, দুজনের জন্য সবার জন্য একটা জোরে হাততালি হোক। ছেড়ে তো যেতে মন চাইছে না, কিন্তু সময় তো আমাদের বলছে যেতে হবে, সময়ের নিয়মে তো আমরা সবাই বাধা। এখন তাহলে আমরা আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, গানে থেকো, কেমন? ঠিক আছে। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, আমরা এই রাজগঞ্জের ঘাটে করতোয়া নদীর তীরে সুন্দর সাজানো গোছানো একটা স্কুল, রাজগঞ্জ এম এন হাই স্কুলের সম্মেলন কক্ষে আমরা রয়েছি, সঙ্গীতে আমরা রয়েছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা শেষ গান শুনে নেব সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। সঞ্চালনায় ছিলাম আমি মীরা শর্মা। শেষ হলো আজকের শিক্ষাঙ্গন থেকে।

শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান।